0: চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শ্রীনিবাস বেরিয়ে যাওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। আতঙ্ক ধরা গলায় বলল, ব্যাগটা ফেলে গেছি এখানে। তুই তো পকেটে রাখলি। পকেটে রাখবার সময় মধ্যে পড়ে গেছে, তাই যদি হয় তাহলে তক্তাপোশে পড়ে যাকার কথা। ঘনশ্যামকে টাকা দিয়ে পকেটে ব্যাগ রাখবার সময় শ্রীনিবাস বসেছিল। ঘর এত বেশি অন্ধকার নয় যে একটা চামড়ার মানি ব্যাগ চোখে পড়বে না, তবে তক্তাপোশের নিচটা বেশ অন্ধকার। আলো জেলে তক্তাপোশের নিচে আয়নায় প্রতিফলিত আলো ফেলে খোঁজা হলো। মেঝেতে চোখ বুলিয়ে কতবার যে শ্রীনিবাস সমস্ত ঘরে পাক খেয়ে বেড়ালো। ঘনশ্যামের সঙ্গে তিনবার পথে নেমে দুটি বাড়ির পরে পানবিড়ির দোকানের সামনে পর্যন্ত খুঁজে এলো। তারপর তক্তাপোশে বসে পড়ে মরার মতো বলল, কোথায় পড়ল তবে? এইটুকু মুটে গেছি, বিড়ির দোকান পর্যন্ত এক পয়সা বিড়ি কিনব। যেই পকেটে হাত দিয়েছি দেখি ব্যাগ নেই। ঘনশ্যাম আরও বেশি মরার মতো বলল, তাহলে রাস্তায় পড়েছে মনে হয়, পরমাত্র হয়তো কেউ কুড়িয়ে নিয়েছে। তাই হবে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে রাস্তায় পড়ল, একজন কুড়িয়ে নিল, পকেট থেকে পড়বেই বা কেন? তাই ভাবছি, যখন যায় এমনি ভাবেই যায়, শনির দৃষ্টি লাগলে পোড়া শোলমাছও পালাতে পারে। হ্যাঁ, তাই দেখছি ছেলেটা বিনা চিকিৎসায় মরে যাবে। ঘনশ্যামের মুখের চামড়ার টান পড়ে শিরশির করতে থাকলো। অশ্বিনীর সোনার ঘড়িটা পকেটে ভরবার পর এমনি হয়েছিল, এখনো ব্যাগটা ফিরিয়ে দেওয়া যায়। অসাবধানে বন্ধুর সঙ্গে এটুকু তামাশা করা চলে, তাতে অসুবিধে হয় না, দোষ হয় না। তবে 10টা টাকা দিলেও ডাক্তার নিয়ে গিয়ে ছেলেকে দেখাতে পারে। 10 টাকায় মণিমালার যদি চিকিৎসা হয় তবে ওই ছেলের হবে না কেন? শ্রীনিবাসের নীরবে সে 10 টাকা ফিরিয়ে নিল, পকেটে রাখলো না, মুঠো করে ধরে বসে রইল। স্বয়ং বিপন্ন বন্ধুকে খানিক আগে যেচে সে টাকা দিয়েছিল, সেটা ফিরিয়ে নেওয়ার সঙ্গতি অসঙ্গতির বিচার হয়তো করছে। নিরুপায় দুঃখে, ব্যাগ হারানোর দুঃখ নয়, ওই 10 টাকা ফেরত নেওয়ার দুঃখে হয়তো ওর কান্না আসবার উপক্রম হয়েছে। ওর পক্ষে কিছুই আশ্চর্য নয়। ঘনশ্যাম মমতা বোধ করে, ভাবে মিছিমিছি ওর মনে কষ্ট দেওয়া উচিত নয়। গোটা 25 টাকা জোগাড় করতে পারবো শ্রীনিবাস। পারবি? বাঁচা গেল। আমি তাই ভাবছিলাম, সন্তুর মার চিকিৎসা না করালেই তো চলবে না। শ্রীনিবাস চলে যাওয়ার খানিক পরেই হঠাৎ বিনা ভূমিকায় ঘনশ্যামের সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল ঝাঁকুনি লাগার মতো জোরে। শ্রীনিবাস যদি কোনো কারণে গা ঘেঁষে আসত, কোনো রকমে যদি পেটের কাছে তার কোনো অঙ্গ ঠেকে যেত, তাড়াতাড়িতে শার্টের নিচে কোঁচার সঙ্গে ব্যাগটা সে গুঁজে দিয়েছিল। শ্রীনিবাসের সঙ্গে এদিক ওদিক ঘুরে দেখ, খোঁজার সময় আলগা হয়ে যদি ব্যাগটা পড়ে যেত, পেট ফুলিয়ে ব্যাগটা শক্ত করে আটকেতে তার কষ্ট হচ্ছিল। বেশি উঁচু হলে যদি চোখে পড়ে? অশ্বিনীর সোনার ঘড়ি আলগাভাবে শার্টের পকেটে ফেলে রাখার সময় যতক্ষণ ধরেছে চা খেয়েছে, লোকের সঙ্গে আলাপ করেছে, অশ্বিনীর সঙ্গে কথা বলেছে, কিন্তু এমন ভয়ঙ্কর আতঙ্ক একবারও হয়নি। সেখানে ভয় ছিল বেশি। তার ব্যাগ লুকোনোকে শ্রীনিবাস নিছক তামাশা ছাড়া আর কিছুই মনে করত না। এখনও যদি ব্যাগ বার করে দেয় শ্রীনিবাস তাই মনে করবে। তাকে চুরি করতে দেখলেও শ্রীনিবাস বিশ্বাস করবে না সে চুরি করতে পারে। কিন্তু কোনো রকমে তার পকেটে ঘড়িটার যদি অস্তিত্ব অশ্বিনী পেত, ওরকম কিছুই মনে করত না। সোজাসুজি বিনা দ্বিধায় তাকে চোর ভেবে বসত। ভাবলে এখন তার আতঙ্ক হয়। সেখানে সে কি নিশ্চিত হয়েছিল ঘড়ির ভারে ঝুলে পড়েছিল পাতলা শার্টের পকেটটা, তখনও সে খেয়াল করেনি। অশ্বিনী যদি জিজ্ঞেস করে বসত, তোমার পকেটে কি ঘনশ্যাম? ঘরের স্যাঁতস্যাঁতে ঠান্ডায় ঘনশ্যামের অন্য সব দুশ্চিন্তা টান করা চামড়ায় ভিজে ওঠার স্মৃতি হয়ে গেল। উত্তেজনা ঝিমিয়ে পড়ল, মনের মধ্যে কষ্টবোধের মতো চাপা দিতে থাকে। শুধু এক দুর্বহ উদ্বেগ, অশ্বিনীর মনে খটকা লাগবে, অশ্বিনী সন্দেহ করবে। পশুপতি তাকে অশ্বিনীর বসবার ঘর

বেরিয়ে আসতে দেখেছে। পশুপতি যদি ও কথা তাকে বলে, বলবে নিশ্চয়ই, অশ্বিনীকে মনে হবে না ঘড়িটা ঘনশ্যাম নিলেও নিতে পারে। এই ভাবনাটাই তার মনের মধ্যে অবিরত পাক খেতে থাকলো, শরীরটা কেমন অস্থির অস্থির করতে থাকলো। সন্দেহ যদি অশ্বিনীর হয়, ভাষা ভাষা ভিত্তিহীন কাল্পনিক সন্দেহ, তার তাতে কি এসে যায় ঘনশ্যাম বুঝে উঠতে পারে না। এতদিন সে যে অশ্বিনীর ঘড়ি চুরি করেনি কোনো সন্দেহ তার জাগেনি তার সম্বন্ধে। কি এমন খাতিরটা সে তাকে করেছে? শেষ রাত্রে মণিমালার নাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছিল শুনে সে পাঁচটা টাকা তাকে দিয়েছে। একতারা দশ টাকার নোটের ভেতর থেকে খুঁজে বের করে একটা পাঁচ টাকার নোট ছুড়ে দিয়েছে, আর দিয়েছে একখানা কাপড় কাচা সাবান, চাকরকে দিয়ে আনিয়ে দিয়েছে। সন্দেহ ছোট কথা, অশ্বিনী তাকে চোর বলে জানলেই বা তার কী ক্ষতি? বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর শব্দে সে চমকে উঠল। নিশ্চয়ই অশ্বিনী এসছে, পুলিশ নয় তো? অশ্বিনীকে বিশ্বাস নেই, ঘড়ি হারানোর টের পাওয়া মাত্রই পশুপতির কাছে খবর শুনে সে হয়তো একেবারে পুলিশ নিয়ে বাড়ি সার্চ করতে এসেছে। অশ্বিনী সব পারে। না, অশ্বিনী নয়, নিখিল ডাক্তার মণিমালাকে দেখতে এসেছে। কিন্তু ঘড়িটা এভাবে কাছে রাখা উচিত নয়, বাড়িতে রাখা উচিত নয়। ডাক্তার বিদায় হলে সে ঘড়িটা বেচে দিয়ে আসবে, যেখানে হোক, যত দামে হোক। নিখিল ডাক্তার মণিমালাকে পরীক্ষা করে, অর্ধেক মন দিয়ে ঘনশ্যাম তার প্রশ্নের জবাব দেয়। শহর ঘড়ি কোথায় বিক্রি করা সহজ নিরাপদ তাই সে ভাবতে থাকে সমস্তক্ষণ। বাইরের ঘরে গিয়ে কিছুক্ষণের নীরবতার পর নিখিল ডাক্তার গম্ভীর মুখে যা বলে তার মানে সে প্রথমটা বুঝে উঠতে পারে না। মণিমালা বাঁচবে না? কেন বাঁচবে না? এখন তো টাকার অভাব নেই, যতবার খুশি ডাক্তার আনা যেতে পারে, চিকিৎসা করা যেতে পারে। মণিমালার না বাঁচার কারণটা কি? ভালো করে দেখেছেন ডাক্তারবাবু? বোকার মতো প্রশ্ন করা। মনের মধ্যে সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, তাতে বোকা না বনেই বা কি করে সে? গড়ে ডাক্তার ডাকলে হয়তো সময় মতো দু চারটে ইঞ্জেকশন পড়লে মণিমালা বাঁচত। তিন চার দিন আগে ব্রেন কমপ্লিকেশন আরম্ভ হওয়ার প্রথম দিকে চিকিৎসা আরম্ভ হলে হয়তো বাঁচানোর সম্ভাবনা ছিল। তিন দিন চার দিন মণিমালা যে ক্রমাগত মাথার এপাশ ওপাশ করতো, চোখ কপালে তুলে রাখতো, সেটা তবে ব্রেন খারাপ হওয়ার লক্ষণ? রুলি খুলতে গেলে সে সজ্ঞানে ব্যথা দেয়নি, হাতে টান লাগায় আপনি হইতে মুখ বিকৃতি করে সে গলায় আওয়াজ করেছিল। স্থির নিশ্চল না হলে মানুষের জ্ঞান যে লোপ পেতে পারে অত কি ঘনশ্যাম জানত? চেষ্টা প্রাণপণে করতে হবে, তবে এখন সবই ভগবানের হাতে, ডাক্তার ভগবানের দোহাই দেয়। এতদিন সব ডাক্তারের হাতে ছিল, এখন ভগবানের হাতে চলে গিয়েছে। নিখিল ডাক্তার চলে গেলে বাইরের ঘরে বসে ঘনশ্যাম চিন্তাগুলো গোছাবার চেষ্টা করে। মণিমালার মৃত্যু প্রায় নিশ্চিত, ডাক্তারের একথায় তার কিছুতেই বিশ্বাস হতে চায় না। শেষ রাত্রে নাড়ি ছেড়েও একবার মণিমালা তাহলে কেন বেঁচে উঠল? তখন তো শেষ হয়ে যেতে পারত। মণিমালার মরণ নিশ্চিত হয়েছে আজ সকালে, ডাক্তার বুঝতে পারেনি, এখনকার অবস্থা দেখে আন্দাজে ভুল মনে করেছে। ঘনশ্যাম যখন অশ্বিনীর ঘড়িটা চুরি করেছিল, তার জীবনে প্রথম চুরি, তখন মণিমালার চিকিৎসা বাইরে চলে গিয়েছিল। ওর চিকিৎসার জন্য সে পাপ করেছিল কি না, ওর চিকিৎসা তাই নিরর্থক হয়ে গেছে। আমরাও মনে মনে ঠিক এইভাবে নিজেদের কৃতকর্মের পাপকে নিজের উপরে ফলাই। অদ্ভুত মনস্তত্ত্ব এখানে মানিক বন্দ্যোপাধ্যায় লিখছেন। সকালে বাড়ি হতে বেরিয়ে যাওয়ার আগে নিখিল ডাক্তারকে আনলে সে যদি মণিমালাকে ডাকাত, তখন নিশ্চয়ই নিখিল ডাক্তার অন্য কথা বলতেন। ঘড়িটা তাহলে কি ফিরিয়ে দেবো? খুব সহজেই তা পারা যায়, এখন হয়তো জানাজানি হয়নি। কোনো এক ছোতে অশ্বিনীর বাড়ি গিয়ে এক ফাঁকে টেবিলের ওপর ঘড়িটা রেখে এলেই হবে। আর কিছু না হোক, মনের মধ্যেই যে পীড়ন চলছে আতঙ্ক উদ্বেগের, তার হাত থেকে সে মুক্তি পাবে। যাই সে ভাবুক, অশ্বিনী তো তাকে মনে মনে সন্দেহ করবে, সে সহ্য করতে পারবে না। এই কয়েক ঘন্টা সে যে কি যন্ত্রণা ভোগ করেছে! পশুপতি যখন তাকে অশ্বিনীর ঘর থেকে বার হতে দেখেছিল, তাকে সন্দেহ করার সম্ভাবনা যখন আছে, অশ্বিনীর ঘড়িটা রেখে আসাই ভালো। এমনি অশ্বিনী তাকে যেরকম অবজ্ঞা করে গরিব বলে, অপদার্থ বলে, তার উপর চোর বলে সন্দেহ করলে না জানি কি ঘৃণাটাই যে সে তাকে করবে। কাজ নেই তুচ্ছ একটা সোনার ঘড়িতে, সোনার ঘড়ি এখানে তুচ্ছ হয়ে যায় মনের দ্বন্দ্বের কাছে। টাকাও তার আছে 25 টাকা, যেটা সে শ্রীনিবাসের ব্যাগ থেকে পেয়েছে। ভেতরে গিয়ে মণিমালাকে একবার দেখে এসে ঘনশ্যাম বেরিয়ে এলো।

গ্রাম রাস্তা ধরে কিছু দূরে গিয়ে সে শ্রীনিবাসের মনে ব্যাগটা বের করল। নোটগুলো পকেটে রেখে ব্যাগটাকে হাতে করে চলতে চলতে একসময় আলগোছে ব্যাগটা রাস্তায় ফেলে দিল। খানিকটা দূর গিয়ে মুখ ফিরিয়ে দেখল, ছাতি হাতে পাঞ্জাবি গায়ে এক মাঝবয়সী গোঁফওয়ালা লোক খালি ব্যাগটার ওপর পা দিয়ে দাঁড়িয়ে কতটাই যেন আনন্দে অন্যদিকে চাইয়ে আছে। ঘনশ্যাম একটু হাসল, একটু পরে ব্যাগটা তুলে লোকটা সরে পড়বে, হয়তো কোনো পার্কে নির্জন বেঞ্চে বসে পরম আগ্রহ হিসেবে একটা খুলবে, যখন দেখবে ভেতরের একবার খালি কী মজা হবে তখন যে খুচরো সাড়ে সাতানা পর্যন্ত সে ব্যাগ থেকে বার করে নিয়েছে। এই ভেবে ঘনশ্যাম একটু আনন্দ পেল। অদ্ভুত মনস্তত্ব। স্টপেজে ট্রাম থেকে থেমে ঘনশ্যাম উঠে পড়ল। খুচরো সাড়ে সাতানা পয়সা থাকায় সুবিধে হয়েছে, নয়তো ট্রামের টিকিট কেনার অসুবিধে হতো। তার কাছে যে শুধু 10 টাকা আর 5 টাকার নোট। অশ্বিনীর বৈঠকখানায় লোক ছিল না, তার নিজের বসবার ঘরটাও খালি, টেবিলে চিঠির ওপর ঘড়িটা চাপা দেওয়া। চিঠিগুলো এমনভাবে পড়ে আছে, ঘড়িটা চিঠিগুলোর ওপর রেখে ঘনশ্যাম বৈঠকখানায় গিয়ে বসল। বেল টিপতেই পশুপতি এলো। বাবুজি আবার এলেন? বাবুর সঙ্গে দেখা করব। ভেতরে গিয়ে অল্পক্ষণের মধ্যেই পশুপতি ফিরে এলো। বিকেলে আসতে বললেন ঘনশ্যামবাবু 4টের সময়। ঘনশ্যাম কাতর হয়ে বলল, আমার এক্ষুনি দেখা করা দরকার, তুমি আরেকবার গিয়ে বলো পশুপতি, বলো যে ডাক্তার সেনের কাছে একটা চিঠির জন্য এসেছি। তারপর অশ্বিনী ঘনশ্যামকে ভেতরে ডেকে পাঠালো। অর্ধেক ফিতে মণিমালাকে একবার দেখবার জন্য অনুরোধ জানিয়ে তার বন্ধু ডাক্তার সেনের কাছে সে একটা চিঠি লিখে দিল। ক্ষমতা আর প্রতিপত্তির এসব লীলা খেলা অশ্বিনী ভালোবাসে, নিজেকে তার গৌরবান্বিত মনে হয়। চিঠিখানা ঘনশ্যামের হাতে দেওয়ার আগে এসে জিজ্ঞেস করলো, ফির টাকা কিন্তু বাকি রাখলে চলবে না, আমি অপদস্থ হব, টাকা আছে তো? ঘনশ্যাম বলল, আছে, ওনার গয়না বেচে দিলাম, কি করি। এখানেই গল্পটা শেষ। কি অদ্ভুত জটিল এক মনস্তত্ব। একটা গান আচ্ছা পরে চালাবো, আগে আপনাদের লেখা বার্তাগুলো বরং চট করে একটু পড়ে নেওয়া যাক।

9903659992 এই নাম্বারে আপনাদের সঙ্গে কথা হয়। শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি আচিরন্তনীর। এ সপ্তাহের শেষ দিনে আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষায় শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। সুপ্রভাত, ভোরতেই শুনি চিরন্তনী, সপ্তাহের শুরুতেই হাতগুনি, গল্পগুলো দেয় অনুপ্রেরণার দিশা, চিরন্তনী আমাদের জীবন চলার আশা। সৌভিক সরকার কসবা আলতু থেকে অনেক ধন্যবাদ সৌভিককেও। সুপ্রভাত দাদা, আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার অংশ লিখেছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন বিবেকনগর সেজতি তেমাধানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে। ঋষি কবির গানে শুরু আজকে রবির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক গল্পের অপূর্ব নিবেদন, নিবেদনের অভিনবত্বে ভরছে প্রাণ মন। জাগরণের গল্প হতে জাগানি জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ। উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর আজকে ধরায় আসা, আজকের গল্প পঠন একেবারে খাসা। ডাক্তার দ্বিতীয় ভগবান ব্যবসা থাকুক দূরে, আজকের গল্প মানবাত্মার সেই রূপটা কি ধরে। রবির সাথে উজ্জ্বলবাবুর অপূর্ব সমাপতন, সপ্তাহের শেষ নিবেদনে প্রাণ করছে হরণ। চরৈবতী চরৈবতী বেশ লাগলো বেশ, উজ্জ্বলবাবুর অনন্য সুধা থাকবে মনে রেশ। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জিতি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিদিনের মতো সুন্দর করে লেখা। প্রিয় বন্ধু উজ্জ্বল, তোমার অসাধারণ উপস্থাপনায় খুব ভালো লাগে, কিন্তু মেসেজ তোমাকে প্রথমবার করছি, শুধু চুপচাপ শুনি। আমি FM রেনবোর নিয়মিত একজন শ্রোতা, এখানে আমার অনেক বন্ধু আছেন, গল্পে স্বল্পে তোমার অনন্য অভিনয় খুব ভালো লাগে। শুভ সকাল, খুব ভালো থেকো তোমরা। ডোরা, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, কেউ একজন ছবি পাঠিয়েছেন, ছবিটা তো আমরা পড়তে পারবো না। এরপরে লিখছেন।

শ্রাবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। হলোই যখন ভোর, চলে গেল ঘুমো ঘোর, চিরন্তনীর গল্প গানে হলাম যে বিভোর। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও, শ্রাবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। আচ্ছা, আবার সেটাই খুলে যায়। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হলো আজকের চিরন্তনী। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক শুনছি, ভালো লাগছে, এগিয়ে চলুন। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। অনেক ধন্যবাদ ধীরেন আপনাকে। সুপ্রভাত উজ্জ্বল বাবু ভাই, উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিবেক গল্প শুনছি। আপনার অসাধারণ উপস্থাপনায় গল্পটা অন্য মাত্রা পাচ্ছে, ভীষণ ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। আসলে এই গল্পগুলো মানুষের মনস্তত্ত্বের একটা এমন সুন্দর জটিল থেকে জটিলতর পর্যায়গুলো আমাদের কাছে খুলে দেয়, কিছু কথিত কিছু অকথিত, যেগুলো আমাদের মানে জীবনের চারপাশের ঘটনাগুলোই যেন নতুনভাবে আমাদের সামনে এনে দেয়। ভবানী শঙ্কর রায় উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা, আকাশবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের মানিক বন্দ্যোপাধ্যায় লেখা বিবেক গল্পটি শুনতে বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, সুপ্রভাত, আজ আমাদের এখানে এই মেঘলা ঠান্ডা ঠান্ডা ভোরে সপ্তাহের শেষ চিরন্তনীর আসরে উজ্জ্বল ভট্টাচার্য শোনাচ্ছেন বিবেক মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, সেই সঙ্গে জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, খুব ভালো লাগছে। বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ ধরে পালন চলবে, আমার অনুধাবন, যে শব্দ নিয়ে খেলা করি আমি, বসবাস করি রোজ, সেটাই আমার কাব্যের ভাষা, শব্দের প্রীতি ভোজ। গফুর যেভাবে আমিনাকে রোজ মহেশের কথা বলে, যে ভাষায় রাধা শ্যামকে ভোলায় ভীষণ উতলা হলে, কমলাকান্ত রসালাভ করে সংলাপ রচে বৃষ্টি, সে ভাষা আমার প্রাণের ভাষা, শুনতেও লাগে মিষ্টি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ রবিবারের চিরন্তনী শুনছি গান, নতুন গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক শুনছি। ভীষণ দুঃখের, গরিব মানুষ কত অসহায়, বিবেক মাঝে মাঝেই তো কুড়ে কুড়ে খায়। আসলে এখানে সেই বিবেকটা কাজ করেছে, মানে বিশেষ করে বিবেক কথাটা এখানে লেখক একটু শ্লেষ অর্থেই ব্যবহার করেছেন, কারণ তার বন্ধু শ্রীনিবাস যে তাকে সাহায্য করতে এলো, তারই মতো গরিব, তার সেই টাকাটা যে তার ছেলের মরণাপন্ন ছেলের চিকিৎসার জন্য রেখেছিল, সে টাকাটা কিন্তু সে ফেরত দিল না। কিন্তু তার বড়লোক বন্ধু যে তাকে প্রতিপদে অপমান করে তার অপদার্থতার জন্যে, তার গরিবি আনার জন্য, তাকে কিন্তু সে টাকাটা ফেরত দিয়ে এলো, খানিকটা ভয় আর খানিকটা এই আশায় যে ভবিষ্যতে যদি কখনো তার কাছে আবার সাহায্যের প্রয়োজন হয়। এটাই কিন্তু সাধারণভাবে মানুষের মানসিকতা, যেখানে চাপ থাকে সেখানেই কিন্তু কাজগুলো হয়। শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বল দা, আজকের গল্পটা খুব সুন্দর ছিল, পরিবেশনার গুণে আরও সুন্দর হয়ে গেল, খুবই ভালো লাগলো, নমস্কার ও ধন্যবাদ। অজিত কুমার আদক উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই উজ্জ্বল, মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে আমাদের প্রাণপ্রিয় উজ্জ্বলের স্বভাবসিদ্ধ কণ্ঠবৈচিত্র্যতায় পরিপূর্ণ উজ্জ্বল উপস্থাপনা, অদ্ভুত জটিল মনস্তত্ত্ব সম্পন্ন মানুষের প্রকৃতিরূপ উন্মোচন হল। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। হাই উজ্জ্বল দা, আজ অশ্বিনী ঘনশ্যামের গল্প শুনছি চিরন্তনীর কথায় সাজানো চিরন্তনী অনুষ্ঠানে, শিক্ষণীয় গল্প, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছি উৎপল মাইতি বেহালা থেকে, অনেক ধন্যবাদ উৎপল। এরপরে লিখছেন নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, গত সপ্তাহে তোমাদের অনুষ্ঠানে আসতে পারিনি, তবে অনুষ্ঠান শুনতে ভুল করিনি, আজও শরীরটা ভালো লাগছে না, তোমাদের অনুষ্ঠান শুনছি আর ভাবছি, ভালো থাকুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মোহাম্মদ আকবর মোল্লা ভুষেওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, রবিবারের সকালে চিরন্তনীতে শুনছি ঘনশ্যামের গল্প, সকালে হালকা ঠান্ডা মিষ্টি বাতাসের মধ্যে হাঁটছি আর শুনছি গল্প, খুব ভালো লাগছে। ভালো থাকবেন দাদা ভাই, আর এইরকম ভালো ভালো গল্প নিয়ে আসবেন আমাদের জন্য, অনেক ধন্যবাদ আপনাকেও। ঘনশ্যাম শ্রীনিবাসের গল্প শুনলাম, ভালো লাগলো, গতকাল বৃষ্টি হওয়ার পর আজকের সকালে কুয়াশা লেগেছে, মনে হয় শীতকাল, দণ্ডবত বন্দেগি। নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপদিদিহীন মরদ থেকে, আজ রবিবারের চিরন্তনীতে অসাধারণ একটি গল্প শুনলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল, ভাইয়ের অপূর্ব কণ্ঠ মাধুর্য আরও ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকেও। FM রেনবোর চিরন্তনী, নতুন প্রভাতের বৈচিত্র্যের চিরন্তনী, উজ্জ্বল ভাই নমস্কার আনতে বজবজের মধ্যে, যাহার বেথুয়া বাঠি ধাম তারই মাঝে বাস আমার, উৎপল আদক নাম, ধন্যবাদ উৎপল আপনাকেও। কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক থেকে লিখেছেন, সুপ্রভাত উজ্জ্বল দাস।

সকল শ্রোতা বন্ধুদের সুপ্রভাত চিরন্তনীতে। অনেক ধন্যবাদ আপনাকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মনস্তত্ত্বের এক কাহিনী শুনলাম, মানুষের জীবনের কাহিনীর মধ্যে নিখিল ডাক্তার জড়িয়ে। শ্রী নিখিল রাউত এবং মায়া রাউত লিখছেন, প্রচণ্ড গরমে অস্থিরতা বেড়েই চলেছে, একটু বৃষ্টির অপেক্ষায়। সবাইকে ধন্যবাদ জানাই উচিল দহ কাছারি পাড়া থেকে। ধন্যবাদ আপনাকে। কবিতা রায় লিখছেন হাওড়া রামরাজাতাল থেকে, প্রিয় চিরন্তনী, তোমার বলা কথাগুলো সত্যি খুব ভালো লাগে। আসলে চেষ্টা করি এভাবে বিভিন্ন রকম জায়গা থেকে উপকরণ সংগ্রহ করে আনার। লিখছেন সাগিনা মাহাতো সেন্দ্রী চাষরোদ পুরুলিয়া থেকে, উজ্জ্বল দা চিরন্তনী শুনছি খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, টাকা যখন থাকে কাছে পারি না মূল্য দিতে, অভাব আসলে লজ্জা লাগে, তবু হয় চেয়ে নিতে। সত্যি তাই, খুব সুন্দর করে লিখেছেন। এরপরে লিখছেন মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে, সুপ্রভাত চিরন্তনী, খুব ভালো কাহিনী শোনালেন শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানুষের মন এরকম অদ্ভুতই হয় তাই না? নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে যা যা করলেন ঘনশ্যাম, তাতে নিজের মনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটা তৈরি হলেও থেমে থাকেননি তিনি। ঘড়ি ফেরত দিয়ে এলেও নিজের অপরাধ থেকে বাঁচলেন, কিন্তু আসলটা কি সবটা ঠিক হলো? উত্তরটা কিন্তু নিজের বিবেকের কাছে স্পষ্ট নয়। আসলে এটাই তো আমাদের খুব বাস্তব জীবনের ঘটনা। এরপরে যারা লিখছেন একটু চটপট করে পড়ে দিই, কারণ সময়টা কিন্তু আমাদের হু হু করে বেরিয়ে যাচ্ছে। লিখেছেন গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই এম অলসো হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি বিবেক বাই ইয়োর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। থ্যাংক ইউ রাজবন্ধু আপনাকে। বেলঘোড়া থেকে পায়েল ব্যানার্জি লিখছেন, চিরন্তনীর এই হৃদয়ে চিরন্তন এই খেলা, পাখিরা আজ উঠল গিয়ে মনে লাগলো দোলা, বিকেল ব্যাকুল বাতাস বইছে আজ সেই পাখির এই গানে, ফাগুন আবেশ মনে পেলাম সুখের পারিজাতের প্রাণে। পায়েল ব্যানার্জি অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন জুন মাসের প্রথম রবিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনী সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা উজ্জ্বলবাবু। আজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, সজাগ থেকে ভেজাল প্রতিরোধ গড়ে তোলার দিন। একমাত্র সুষম ও পুষ্টিকর খাবার সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। তোমার গল্প আর মিষ্টি গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে, অনেক ধন্যবাদ। একটি অনুরোধ, নেভার ভিজিট এগেন ম্যাম, যেখানে আচ্ছা গলার আছে, গলার প্রবলেম। হ্যাঁ আসলে সমস্যা তো কখনো কখনো থাকে, তবে সারাদিন আমাদের ঠিক করতে হয় এটাই আর কি। সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি আসবে কখন শুক্র শনি রবি ভোরের সাথী চিরন্তনী, প্রেরণাদায়ক গান গল্প নিয়ে সাজানো ভোরের সাথী। আজ অদ্ভুত এক বাস্তব মনস্তত্ত্বের গল্প খুব ভালো লাগলো, সাথে একটা ছোট্ট কবিতা আমি পাঠলাম। নাজিয়ার কবিতা পড়ার কিন্তু সময় নেই এই মুহূর্তে। বাকি যারা পাঠিয়েছেন, মৌলি ঠাকুরিয়া থেকে লিখেছেন আজকের গল্প খুব ভালো লাগলো, লিখেছেন এরপরে কি একটা দেখে নিই, সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি। আচ্ছা এরপরে আর কেউ লিখেছেন, আচ্ছা আমরা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, সমক অপেক্ষা করছে আপনাদের জন্য। এরপর নমস্কার কলকাতা এবং ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আগামী সপ্তাহের শনিবার আমি আসবো, শুক্রবার আসবে ইন্দ্রাণী। আর একদম প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আচ্ছা দেখি গল্প একটুখানি, দু মিনিট সময় আছে, হ্যাঁ একটু কবিতাটা পড়ার চেষ্টা করি। না বিরহে ভেজে না আর আমার বালিশ মাঝরাতে, ব্যর্থতা ঢাকে নি আর লম্বা দাড়িতে, বন্ধুরা নাম কেটেছে আমার দেবদাসের দল থেকে, বিধা তাকে দোষ দিইনি আর সেই সেদিন থেকে, যেদিন তোমার হাসি মুখ দেখলাম তার হাতে হাত রেখে। অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখেছেন। হ্যাঁ আজ শেষ করছি একদম বন্দে মাতরম এই গানের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন।

নতুন দিন, নতুন সকাল, আর নতুনেই তো মেলে সব আনন্দ, তাই না? ভালো লাগা, আনন্দ সব কিছু কিন্তু মেলে নতুনের সঙ্গে সঙ্গে। আকাশে বাতাসে এখন সত্যিই আনন্দ, কারণ সামনেই বর্ষা আসছে। আর এই মুহূর্তে যে অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে সেটা তো অবশ্যই প্রাক বর্ষণ। আর সেই প্রাক বর্ষণ আসা মানেই হচ্ছে বর্ষা একেবারে দোরগোড়ায়। তো বর্ষা যখন আসছে, বর্ষাতেই তো এক একটা করে পরপর পরপর অকেশন চলে আসে, যেমন স্নান যাত্রা, রথযাত্রা, রথের মেলা, এই সমস্ত কিছুই পরপর চলতে থাকবে। আর রথ আসা মানেই তো আবার পুজোও চলে আসা, কারণ রথের সময় তো কত কিছু হয়ে যায়, কাঠামো পুজো থেকে শুরু করে একটার পর একটা কিন্তু আমরা রিচুয়ালসগুলোও পালন করি রথের সঙ্গে সঙ্গে। অর্থাৎ সেই আনন্দটা কিন্তু খুঁজে নিতে হয় এমনটা নয়, আনন্দটা আমার আপনার আমাদের প্রত্যেকের পাশেই আছে, শুধু একটু দেখে নিতে হয় এই আর কি। আর আমাদের সেই আনন্দটা সব থেকে বেশি যেখানটায় জুড়ে রয়েছে সেটা হচ্ছে বড়বেলার পাশাপাশি অবশ্যই ছেলেবেলা, ছোটবেলা। আর ছোটবেলার ঘর জুড়ে ছড়িয়ে থাকে তো কত স্মৃতি, রান্নাবাটি, খেলা থেকে রং পেন্সিলে প্রথম দেওয়ালে আঁচড়, কিংবা সাধের পুতুলটাকে পেনের কালি দিয়ে কোণে সাজানো, গল্প শোনা, লুকোচুরি খেলা, আরও কত কি। বলতে শুরু করলে সেসব কথা কিছুতেই শেষ হবে না, কিছুতেই ফুরোবে না। বাড়ির প্রত্যেকটা কোণ থাকে কিন্তু একেবারে কোণ জুড়েই থাকে সেই গল্পেরা। তবে একটা সময় পর কিন্তু নিজের জন্য স্পেসের প্রয়োজন হয়, একটু জায়গা দরকার হয়। বাড়িতে থাকলে যাবতীয় কাজ তো মা বাবা করে দেন, ঠিক তেমনই ফ্যামিলি মেম্বাররাও সবসময় হেল্প করেন, যত্নে রাখেন আমাদেরকে। তবুও না, সব কিছুর বাইরে, সব সুযোগ সুবিধার বাইরেও কিছুটা সময় দরকার হয় নিজের মতো করে সময়টা কাটানো, এই আর কি। নিজের মতো করে সময় কাটানো বলতে অবশ্যই যেটা, সেটা হচ্ছে ছক ভাঙা, রুটিন ভাঙা কোনো একটা জীবন, ভেতরের আমিটাকে, সেই আমিটাকে আরও বেশি করে জানতে, চিনতে, নিজেকে ভালোবাসতেই হবে। সেটাই তো বলছি একেবারে দিনের শুরুতেই আপনাকেও বলছি, নিজেকে দেখুন, নিজেকে চিনুন, নিজেকে একটু হলেও ভালোবাসুন। একটু নিজের মতো করে অলসভাবে একলা থাকুন না, আনন্দ খুঁজে নিন নিজের মতো করে। তবে সেলফ সেন্টার্ড নয়, অবশ্যই জোর দিন যেটাই সেটা হচ্ছে সেলফ লাভে, নিজেকে ভালোবাসুন। যত কঠিন সিচুয়েশন আসুক না কেন, তাকে বুদ্ধি দিয়ে মানিয়ে নিয়ে চলা, কিংবা হেরে যাওয়াটাকে একেবারে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলে লাইফ বা জীবন কিন্তু অনেকটা স্মুথ হয়। ওই যে সেলফ লাভে একটু যদি জোর দিই তাহলে তো ক্ষতি নেই, বরং অন্যকেও ভালো রাখা যাবে। যাই হোক, আজকে দিনের শুরুতেই আহ কী আনন্দ গানটা শুনেই তো এইসব কথা কেন বলছি আপনি নিশ্চয়ই ভাবছেন। আসলে আজকে আমরা না এমন কিছু একটা খুঁজে ফিরব, টুকরো টুকরো কথায় ফিরে দেখব, খুঁজে ফিরব আমাদের প্রত্যেকের জীবনকে, জীবনকে ভালোবেসে কীভাবে জীবনের স্বাদ নেওয়া যায়, স্বাদ পাওয়া যায়, সেই সব কথাই আজকে হবে প্রভাত বিনয়। 100.1 FM গোল্ডে আজকে প্রভাত বিনয় আপনার সঙ্গে আছি, আমি আর যে মৌমিতা। না, এখন আর কোনো কথা নয় মৌমিতার মুখে, এখন একটু জীবন নদীর গান শুনি, যেখানে অবশ্যই সেই আমাদের নদী মানেই তো সেখানে সেই জোয়ার ভাঁটা, ভাঙা গড়া, পাড় ভাঙা, পাড় আবার গড়া, মাটি দিয়ে গড়ছে, এইভাবে তো চলতে থাকে। তো আমাদের লাইফটাও তো ঠিক সেরকমই, নদীর সঙ্গে আমরা তুলনা করতে পারি। চলুন তাহলে আর কথা নয়, সোজা চলে যাই এবারে সেই জীবন নদীর গানের সঙ্গে, নিজের জীবনটাকেও একটু মিলিয়ে নিই না।

জীবনকে নদী মনে করলে সেখানে কিন্তু আছে জোয়ার ভাঁটা, আর সেখানে আছে ওঠা পড়া, ঘাত প্রতিঘাত। যেমন ঘড়ির কাঁটা থেমে নেই, প্রত্যেক মুহূর্তে সে এগিয়ে চলেছে, ঠিক জীবনও কিন্তু তারই মতো করে এগিয়ে চলেছে। সব সময় সে কিন্তু একদম সচল, প্রত্যেকটা সেকেন্ড ধরে কাজ করা, রুটিন মাফিক জীবন, রুটিনে বাঁধা জীবন আমাদের প্রত্যেকের, আমরা ছোট থেকে কিন্তু একদম ঘুরে যাবে। জীবন মানে তো অবশ্যই মঞ্চ, সেই মঞ্চে আমরা রোজ রোজ নিজের মতো করে অভিনয় করে চলেছি। যত বড় বাধা আসুক, যত দুঃখ আসুক না কেন, তা কিন্তু একটা দিন শেষ হবেই। সব দুঃখই দিনের সঙ্গে সঙ্গে একটু একটু করে ফেড হতে থাকে। একদিন সব দুঃখ কাটিয়ে একদম নর্মাল লাইফে অভ্যস্ত হয়ে পড়ি কিন্তু আমরা। এখানটাতেই হচ্ছে আসল খেলা বলতে পারি, যে এখানটাতেই মানে অপেক্ষা করলে, ধৈর্য ধরে ভালো সময়টা যদি আমরা অপেক্ষা করি, তাহলে কিন্তু ঠিক ভালো সময়টা আমার আপনার আমাদের প্রত্যেকের সামনে চলে আসবে। আর এটা যদি পারি তাহলেই তো ব্যাস কেল্লা ফতে। সেজন্যই তো বলা হয় যে জীবনের মূল্য বুঝতে শিখুন। আচ্ছা, জীবনের মূল্য এটা কি দিয়ে বিচার করা যায় বলুন তো? আপনি কি দিয়ে বিচার করেন? না, এই মুহূর্তে ওই 2248808085 এসে কথা বলতে পারবেন না, বা 9903055992 এখানে এসেও আপনি হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন না। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি হয়তো আমার সঙ্গে একমত হলেও হতে পারেন যে আমরা জীবনের মূল্য কিভাবে বুঝি বা কি দিয়ে বিচার করি, পরিবার, বন্ধু, নাকি নিজের সাফল্য? তাহলে বোধহয় কিন্তু আপনি নিজেকে ভালোবাসতে আপনি অভ্যস্ত নন, মানে আপনার নিজেকে ভালোবাসার অভ্যেসটাই নেই। পরিবার, বন্ধু, সমাজ, চাকরি সব কিছু নিয়েই চলতে হবে আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে, কিন্তু তার মধ্যেই নিজেকে একটু আলাদা করে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। জীবনটা যে কি সেটাই অনুভব করতে হবে, ফিল করতে হবে। আর যখন সেই ফিলটা করতে পারবেন, বুঝতে পারবেন, তখনই মনে হবে আরও আরও আরও প্রভু আরও দাও প্রাণ। সত্যি তাই, এমনটাই কিন্তু মনে হবে। যাই হোক, রুটিন ব্রেক করে যা খুশি যেমন খুশিভাবে কিন্তু কাটানোর দিন আছে। এই মাসেই এমন কিন্তু একটা দিন আছে, সেই দিনটা আসছে, খুব সামনেই আসছে। আর তার আগে আগে কিন্তু এই কথাটাও আপনাকে আমি বলছি যে হ্যাঁ, নিজের মতো করে নিজে সময় কাটান, রুটিন ব্রেক করুন, মাঝে মাঝেই ছক ভেঙে নিজের থেকে একটু বেরিয়ে আসুন, সেই রুটিন থেকে বেরিয়ে আসুন, নিজেকে চিনুন, নিজেকে ভালোবাসুন। সেলফ সেন্টার্ড নয় কিন্তু, সেলফ লাভের কথাই আমি বলছি। ওই নিজেরটুকু শুধু বুঝলাম, অন্য কি হলো না হলো না ধুর, যাকগে যাক, এইটা নয়। নিজেকে ভালোবাসলে না অন্যকেও ভালোবাসা যায়, আর নিজের জন্য একটু স্পেসের প্রয়োজন আছে। বেশ অনেকগুলি কথা বলে ফেললাম এর মধ্যেই, তবে হ্যাঁ, এটাও কিন্তু ঠিক কথা, ওই দিনের শেষে খাতাটা খুলে বসবো, আজকে সারাদিন ধরে কি পেলাম আর না পেলাম এসব ভাবতে বসলে কিন্তু জীবন খাতা খুললেই তখন স্ট্রেসটা বেড়ে যাবে।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:29 হয়ে 28 সেকেন্ড। এই যে সকালবেলা, এই সকালবেলায় দিনের শুরুতে অনেকেই কিন্তু আমরা মনে মনে বলতে থাকি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আবার তার সঙ্গে বলি যে আসুক সহস্র বাধা বাধক প্রলয়, আমরা সকল বাধা টুটিব নিশ্চয়। এই যে আস্থা, ভরসা, বিশ্বাস, এই শব্দগুলোকে একটা সুতোয় বাঁধলে যে কোনো কঠিন বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে একদম সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়, একদম টপার হওয়া যায়। তাই অন্যের সঙ্গে কম্পেয়ার নয়, অন্যের সঙ্গে তুলনা নয়, প্রত্যেকেই আমরা নিজের মতো করে একেবারে আলাদা আলাদা। সব সময় সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, দেখতে সুন্দর মানেই কিন্তু জীবন সুন্দর নয়। জীবনে পারফেক্ট পিকচার বলে কিন্তু কিচ্ছু হয় না, তুলনার ঊর্ধ্বে উঠলেই আনন্দে বাঁচতে শেখা যায় নিজেকে। সেজন্যই বলছি সকাল থেকে একদম সেই 6:10 থেকে একটুখানি স্পেস দিন, একটুখানি ভালোবাসুন। ভালোবাসলেই না, নিজের প্রতি নিজের যদি ভালোবাসা থাকে, নিজেকে যদি ভালোবাসতে জানেন, ভালোবাসতে পারেন, তাহলে আত্মবিশ্বাসটা অনেক গুণ বেড়ে যায়। তবে আবারও বলছি কিন্তু সেলফ সেন্টার্ড নয়, সেলফ লাভের কথা বলছি। আমাদের চারপাশের জগৎ এতটাই গতি নিয়ে ব্যস্ততার সঙ্গে ছুটছে যে তার সঙ্গে তাল মিলিয়ে ছুটতে গিয়ে আমরা কেমন যেন মেশিনের মতো হয়ে যাচ্ছি, যন্ত্রের মতো হয়ে যাচ্ছি। সব সময় তাড়াহুড়ো করে কঠিন রুটিনে নিজেদেরকে বেঁধে ফেলছি, এটা একদম ভালো নয়। এর থেকে একটু হলেও না বেরিয়ে এসে নিজেকে সময় দিয়ে অলসভাবে, অলস গতিতে নিজের মতো করে কাটানোরও দরকার। বিজি শেডিউল থেকে বেরিয়ে একটু হাঁটুন না, একটু গন্ধ নিন আপনি আপনার চারপাশের সব কিছুর, কানে শুনুন সব কিছুর শব্দ, পৃথিবীর সৌন্দর্যটা নিজের মতো করে উপভোগ করুন। আর এটাই হলো ভালো থাকার মূল মন্ত্র, জীবনের স্বাদ খুঁজে নেওয়ার চাবিকাঠি কিন্তু এটাই। বার্ষিক ছুটি মানে যে ছুটিটা আপনার জন্য একদম রয়েছে ক্যালেন্ডারে সেই লাল কালি দিয়ে, বা আপনার নিজের যা সিএল, ইএল যা বা এমএল যা আছে সেই সমস্ত কিছু ধরুন জমিয়ে রাখলেন, এবং তারপরে কি করলেন, একটা সময় বেড়াতে গেলেন। এই যে বার্ষিক ছুটি বা লোকেদের যে বিরতি, যে সময়টা যাওয়া, আমরা কি করি, কোথাও একটা বেড়াতে যাচ্ছি মানে আমাকে ওই ওই সমস্ত জায়গা কভার করতেই হবে। আমি নর্থ বেঙ্গলে যাচ্ছি মানে আমাকে দার্জিলিংয়ে আমি যাচ্ছি, আরে বাবা দার্জিলিং থেকে যেভাবে হোক আমি ওই কার্শিয়াং কালিম্পং করতে করতেই আমি না সিকিমটা না গেলে আমার হবেই না। এই যে এই তাড়াহুড়ো করার, সেই ছুটি নিয়ে যখন যাচ্ছি এবং সেখানে গিয়েও যদি ছুটো ছুটি করে চলি, তাহলে কিন্তু নিজেকে একটু হলেও স্পেস দেওয়া যাবে না, কারণ আমরা সে সময়ও অন্যের সঙ্গে তুলনা করছি, ও অমুক অমুক জায়গায় গিয়েছে আমাকেও যেতে হবে, আমাকেও কভার করতেই হবে, ছবি তুলতে হবে, স্টেটাস আপডেট দিতে হবে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন, নিজের মতো করে, নিজের মতো করে নিজের সঙ্গে সময় কাটান, নিজেকে ভালোবাসুন। আর এই যে বেরিয়ে পড়া, আমি বলছি না যে এই একদম ব্যাগ ফ্যাগ নিয়ে আপনি অনেক টাকা পয়সা খরচ করে যাচ্ছেন, প্রচুর ছুটি টুটি জমিয়েছেন কষ্ট করে, তারপরে বেড়াতে যাচ্ছেন, আরে কী বলছে আর যে মৌমিতা যে আমি একদম ঘুরবো না ফিরবো না, এক জায়গায় চুপ করে থাকবো, না তা নয়। একটা দিন দুটো দিন অন্তত গিয়ে 7 দিনের মধ্যে নিজেকে সময় দিন, অলসভাবে হাঁটুন না। এই অলসভাবে হাঁটা এটাই হচ্ছে এম রাখুন ওই দুটো দিনের জন্য, জগিংয়ের মতন দ্রুততা নয়। জীবনের গতিকে, ফার্স্ট লাইফকে একটু রশি টেনে, একটু দড়ি টেনে মুক্ত করে দিতে বলছি আপনাকে। প্রতিদিনের কাজের চাপে

নাকাল হওয়া থেকে দূরে থাকা, নিজের সঙ্গে নিজের মতো করে সময় কাটানো, এই ব্যাপারটাই হচ্ছে মূল লক্ষ্য। এটাই যেন থাকে, জীবনকে বুঝে ফিল করে জীবনকে এনজয় করা, জীবনের স্বাদ নেওয়া, কিছু অ্যাচিভ করতে গিয়ে এই হলো না আমার দ্বারা এটা হচ্ছে না, আমার সাফল্য এলো না, মানে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল, এটা কখনো হতে পারে না। আজকে যেটা হলো না কালকে নিশ্চয়ই হবে, ঠিক হবে, সেটা সব সিচুয়েশনে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। যেমন ঠিক তেমনই কিন্তু জীবনকে ভালোবেসে ফিল করতে হবে, আমাদের প্রত্যেকের জীবনের স্বাদ সেটা নিতে পারলেই কিন্তু লাইফটা একদম স্মুথলি চলতে থাকবে সামনের দিকে। ওই কি পেলাম না পেলাম সেই হিসেব নিকেশ করতে বসলাম, ওটা করলে ওই যে বললাম ডিপ্রেশন বাড়বে, স্ট্রেস বাড়বে, আনন্দ ভ্যানিশ হয়ে যাবে, আপনাকে টাটা বাই বাই বলবে না। ওই আনন্দ ব্যাপারটাকে গুড বাই বলতে দিলে তো চলবে না, সেই জন্যই বলছি সেলফ লাভটার দরকার, নিজেকে স্পেস দেওয়ার দরকার, নিজের জন্য একটু জায়গা রাখার দরকার, নিজেকে ভালোবাসার দরকার। সেই কথাগুলোই আজকে হচ্ছে প্রভাত বিনয়, আছি সঙ্গে আর

এই যে এই কি পাইনি হিসাব মেলাতে পারিনি, এই ব্যাপারটাই যদি থাকে না, মানে হিসেব যদি আমরা একবার মেলাতে বসি তাহলে সত্যি সত্যি দেখবেন এই এটা আমার হলো না, আমি এটা পাইনি, ও পেয়েছে, আমি এত স্ট্রাগল করলাম, আমি এতটা সময় দিলাম, এতটা পরিশ্রম করলাম, তাহলে আমি কেন পেলাম না, সেই পরিশ্রমের ফল তো আমি পেলাম না। ফলের দিকে সবসময় তাকিয়ে এগোলে কিন্তু কিছুতেই লাইফে ওই আনন্দ ব্যাপারটা উপভোগ করা যাবে না। স্বপ্ন পূরণ জীবনের কখনো প্রধান লক্ষ্য নয়, এটা হতে পারে না। তাই বলে হ্যাঁ, স্বপ্নকে ছেড়ে দূরে সরিয়ে দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে অবশ্যই চলতে হবে আপনাকে। স্বপ্ন ছাড়া আমাদের জীবন মিনিংলেস একদম, তার কোনো মানেই নেই, একদমই তাই। কিন্তু জীবন যতক্ষণ আছে বিপদ তো ততক্ষণ থাকবেই। জীবন চেনা যায় স্বাদের জোয়ারে আর বিষাদের ভাঁটাতে। তাহলে কি বলবো, এই জোয়ার ভাঁটা, এই স্বাদ বিষাদ, এগুলোই কি জীবন? তা হয়তো না। জোয়ার ভাঁটা বা স্বাদ বিষাদের ঘোলা জলে সাঁতার কেটে যে অভিজ্ঞতাটা পাওয়া যায়, যে এক্সপিরিয়েন্সটা নিজের একদম ভাণ্ডারে কালেক্ট করা যায়, তাকে যাকে যখন ফিল করা যায়, উপলব্ধি করা যায়, তখনই সেটা হচ্ছে জীবন। এক জীবনে অনেক বছর বেঁচে থেকেও নিজেকে চেনা হয়ে ওঠে না। এর একমাত্র কারণ হচ্ছে নিজেকে সময় না দেওয়া, নিজের জন্য স্পেস না দেওয়া। নিজেকে সময় না দিলে কিভাবে বুঝবেন বলুন তো আপনি আপনার কি চাই? মানব জন্ম কি আর বারবার আসে? এই আফসোসটা যাতে না আসে সেজন্যই তো বলছি, অনেক কাজের ভিড়েও, অনেক ব্যস্ততার মধ্যেও নিজের জন্য খুব যত্নে একটুখানি হলেও না সময়টা বের করুন। দেখবেন বেঁচে থাকা মানে যুদ্ধ নয়, বেঁচে থাকা মানে সংগ্রাম নয়, ভালো থাকাও বেঁচে থাকার একটা বড় অংশ। তাই জীবনের স্বাদ আমাদের খুঁজে পেতেই হবে। জীবনকে ফিল করো, জীবনের স্বাদ নাও, আর সেই জীবনের স্বাদই তো খুঁজে ফিরছি আজকে প্রভাত বিনায়।

এই হিসেব মেলানো এটার দরকার নেই। কখনো কখনো অবশ্যই দরকার আছে, না দরকার পড়লে তো তাহলে সেই নিজেকে রুটিনে বেঁধে ফেলা যাবে না, তাহলে এই অলসভাবে থাকতে থাকতে আবার সেই আইডল ব্রেন ইজ ডাবলস ওয়ার্কশপ হয়ে যাবে। না, এমনটা নয়, অলসতা করে কাটানোর কথা আমি বলছি না, হিসেব করতে হবে ঠিকই, তবে সেই হিসেবটা এমনভাবেই হোক যেখানে নিজের জন্য একটু স্পেস থাকবে, যেখানে আমি আপনি আমরা কেউ ওই ইঁদুর দৌড়ে সামিল হব না, ওর ওটা হয়েছে আমার হয়নি, এটা আমি কেন পারবো না, ও পেরেছে, আমি এত পরিশ্রম করলাম, আমি এত কিছু করলাম, আমি কেন পাচ্ছি না, আমি কেন সাফল্য অ্যাচিভ করতে পারছি না, এই হিসেবগুলো নয় সবসময়। নিজেকে একটু জায়গা দিতে হবে, নিজেকে একটু স্পেস দিতে হবে, নিজেকে চিনতে হবে।

নিজেকে জানতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, সেজন্যই তো এই এতগুলো কথা বলা। নিজেকে ভালো রাখতে ভালোবাসার না কোনো বিকল্প নেই। ভালোবাসা শুধু অন্যের জন্য এমনটা কিন্তু কখনো নয়, অন্যকে ভালোবাসার পাশাপাশি অবশ্যই নিজেকে ভালো রাখতে ভালোবাসতেই হবে, জীবনকে উপভোগ করতে হবে। নিজেকে ভালোবাসলে আত্মবিশ্বাসী হওয়া যায়, একটু আগেই বলেছি। নিজেকে জানতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন, নিজেকে চিনতে পারবেন ভালোভাবে একটু ভালোবাসলে। জীবনে আপনি কি চান, আপনি কি কি পারেন, কিসে আপনি খুশি, অর্থাৎ নিজেকে ফিল করা মানেই তো নিজেকে ভালোবাসা, নিজের জন্য একটু স্পেস দেওয়া। নিজেকে খুব বেশি পারফেক্ট করতে না পারলেও কিন্তু জীবনটা আমাদের চলবে। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। এই যান্ত্রিকতার যুগে ফার্স্ট লাইফস্টাইলের মধ্যেও কিন্তু ভালো রাখতে চাইলে নিজেকে সময় দেওয়াটা ভীষণভাবে দরকার, খুব প্রয়োজন। জীবন মানেই তো একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ থেকেই কিন্তু নিতে হবে শিক্ষা, কিভাবে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়, সেই পথ পাওয়া যায় কোথা থেকে, সেখান থেকেই কিন্তু পাওয়া যায় পথটা নিজেকে ভালোবাসলে। চার দেয়ালের মধ্যে বন্দী দশা সেটা তো জীবন হতে পারে না, বরং চিনতে শিখুন বিশ্বকে, হেলদি পরিবেশ মানে পরিবেশে যান বা হেলদি সম্পর্কের মধ্যে যান, হেলদি রিলেশনশিপে থাকুন। তবে হ্যাঁ, সেখানেও কিন্তু নিজের সম্মান যেখানে নেই সেই রিলেশন থেকে অবশ্যই বেরিয়ে আসুন। জীবনকে ভালোবাসুন, জীবনকে যত্নে রাখুন, জীবনের স্বাদ নিন। লাইফ থেকে স্ট্রেস, ডিপ্রেশন, রুটিন, এই সমস্ত কিছু মেনে সবসময় চলা, এগুলো একটু মুছে একটু সরিয়ে রেখে লাইফকে উপভোগ করতে জানতে হবে। কারণ যে জীবনের স্বাদ পাওয়া যায়, লাইফকে ফিল করা যায় নিজেকে ভালোবাসলে, এই রিয়েলাইজেশনটাই ফিরে আসুক, এটাই বলছি আজ সকাল থেকে। কিন্তু আবারও সেই যোগ বিয়োগের কথা, মানে আবারও সেই অঙ্কের কথা। না, এখানে আমি বলবো না ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই হয়েছি পাগল, এমনটা নয়। কিন্তু এখানেও যোগ বিয়োগ হিসেবের কথা আসে আমাদের লাইফে। চলুন একটু নিজেকে ভালোবাসতে বাসতেই, একটু নিজের জন্য সময় দিতে দিতেই, সেলফ সেন্টার্ড না হয়ে সেলফ লাভের দিকে তাকিয়েই একটু যোগ বিয়োগ শুনি।

চোখ খোলা রেখে জীবনে চলতে হবে, এটা একদম ঠিক কথা। আর এই যোগ বিয়োগের এই গানটাও কিন্তু শুনতে শুনতে বেশ একটা অন্যরকম ফিলিং হলো, তাই না? জীবনে কি পেলাম আর কি পেলাম না, এইসব নিয়ে ভাবতে বসলে ডিপ্রেশন বাড়বে। যতটুকু পথে গিয়েছিলেন ততটাই কিন্তু পিছিয়ে পড়তে হবে হতাশার টানে। হিসেব না মিলিয়ে আত্মশক্তিতে ভরপুর হয়ে এগিয়ে গেলে সত্যিই কিন্তু এগিয়ে যাওয়া যাবে, অনেক কঠিন পথ কিন্তু অনায়াসে পেরিয়ে যেতে পারবেন। লক্ষ্য নিয়ে আমরা সবাই এগোই, তবে স্বপ্নপূরণ জীবনে প্রধান লক্ষ্য হতে পারে না কখনোই। তাই বলে স্বপ্নকেও যে বললাম দূরে সরিয়ে নয়, তাকে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। স্বপ্ন ছাড়া জীবন একেবারেই মানে নেই, তার মিনিংলেস। সে জীবনে চলতে গেলে স্বাদ বিষাদের ঘোলা জলে সাঁতার কেটে যে অভিজ্ঞতা মেলে তাকে ফিল করে নিজেকে আরও ভালো করে আরও ভালোভাবে তৈরি করে স্বাবলম্বী হওয়া যায়। জীবন তো পদ্ম পাতার উপরে জলের মতো, একটা নির্দিষ্ট সময়ের জন্য জীবন আছে। জীবন হলো সেটা যেটা আমরা নিজেরা তৈরি করি, তাই জীবনে যাই ঘটুক না কেন, যত কঠিন সিচুয়েশন

না শুকনা কেন, স্বাবলম্বী হলে মনে প্রাণে সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েও থেমে না গিয়ে এগিয়ে যাওয়া যাবে অনায়াসেই। মনে মনে যদি এই মন্ত্রটা একবার বলা যায়, আমি পারবই, আমি করবই, এই শক্তিটা থাকলেই না আপনার মুঠোর মধ্যে আপনার সাফল্য চলে আসবে। আত্মশক্তি হচ্ছে মনুষ্যত্ব বিকাশের একটা মূল অস্ত্র, একটা হাতিয়ার। স্বাবলম্বী হওয়া মানব জন্মের সার্থকতা। স্বপ্ন তখনই বাস্তব হয় যখন সে স্বাবলম্বী হয়। ওই যে সেই প্রবাদটার কথা ভীষণভাবে মনে পড়ছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা নয়, স্বপ্ন তখনই বাস্তব হয় যখন স্বাবলম্বী হয়ে সে লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যায়।

একটাই জীবন, জীবনে কয়েকটা মাত্র দিন, আর সেই দিনগুলোতেই কাজ যখন করতে হবে তখন উঠে পড়ে সমস্ত মন প্রাণ দিয়ে তাতে লেগে থাকতেই হবে। যতই বাধাবিঘ্ন আসুক তাকে নিয়ে অযথা চিন্তা করে হাত গুটিয়ে বসে থাকলেও তো হবে না। সবসময় মনের মতো ইচ্ছে অনুযায়ী, চাহিদা অনুযায়ী যে সব কিছু পাওয়া যায় না। সমুদ্রে স্নান

করতে গেলেন আপনি, গিয়ে দেখলেন ভীষণ বড় বড় ঢেউ, ভয় পেলেন, ভাবলেন ঢেউগুলো একটু শান্ত হোক, তখন না হয় জলে নামা যাবে, স্নান করা যাবে। সমুদ্রের পাশে এই ভাবনা নিয়ে আমরণ বসে থাকলেও আপনার স্বাদ, আপনার ইচ্ছে অপূর্ণই থেকে যাবে, নাওয়া স্নান করা আর হবে না, সমুদ্রের ঢেউ চিরকাল থাকবে। তাই সাহস করে ঝাঁপিয়ে পড়ে ঢেউয়ের সঙ্গে যুঝে স্নান করে উঠে আসতে হবে জীবনে। সুখ দুঃখ আপদ বিপদ এসব তো ঢেউ থাকবেই, সেই সব বাধা বিপত্তিকে নিজের ওপর ভরসা রেখে ধৈর্য ধরে বুদ্ধি অ্যাপ্লাই করে তবে মোকাবিলা করতে হবে। এই যে আমরা কিভাবে সহনশীল হতে শিখেছি, আমাদের ওই যখন কোভিড সিচুয়েশনে লকডাউনের মধ্যে আসতে হয়েছে, সেই লকডাউনের পরে যখন আনলক ওয়ান, তারপর আনলক টু, এই যে পরপর আমরা দেখলাম, তারপর প্রায় নর্মাল সিচুয়েশনে যখন ভ্যাকসিনেশন হলো, তারপর যখন আমরা সবাই একভাবে চলে এলাম, আমরা কিন্তু তখন বুঝলাম মাস্ক ইউজ ম্যান্ডেটরি, এবং কেয়ারলেস হয়ে নয়, উইদাউট মাস্কে ঘুরে বেড়ানো যাবে না, কিছু তাদের যারা ঘুরে বেড়াচ্ছিলেন তাদের কিছু বললে অধৈর্য হয়ে তেড়ে আসছিলেন তারা, কিন্তু সেটা তো কখনোই কাম্য নয়। তো এই যে সিচুয়েশনগুলো আমরা অনেকে কিন্তু মানিয়ে নিয়েছি, বেশিরভাগ মানুষই, কিন্তু আবার কিছু মানুষজন ছিলেন যারা মানাতে পারেননি, তাদের সঙ্গে কিছু না কিছু সময় সে সময় অসন্তোষ লেগেই যেত। তো এই যে এই সমস্ত কিছুকে আমাদের মানিয়েও চলতে হবে, এটাও আমাদের যেমন জীবন, ঠিক সেরকম কিন্তু নিজেকে সব কিছু মানিয়ে নিয়ে, মানে ওই রুটিন মাফিক আমি ছুটে চলবো সারা দিন ধরে, সারা রাত ধরে, সারা বছর ধরে, এটা নয়। আমাকে একটু নিজের মতো করে নিজের জন্য একটু জায়গা খুঁজে নিতেই হবে, একটু নিজের জন্য স্পেসের দরকার, নিজেকে ভালোবাসার দরকার। সেলফ লাভের কথা আমি বলছি, সেলফ সেন্টার্ড হয়ে থাকার কথা কখনোই আমি কিন্তু বলছি না। আর সেজন্যই তখন মনে হয়, কি মনে হয়, অবশ্যই আমাদের জীবনটাকে সেইভাবেই দেখতে হবে যে আর পাঁচজন যাতে তাঁরাও তাঁদের মতো করে, নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারেন।

জীবনে বড় হতে গেলে, উন্নতি করতে গেলে নিজের ওপর ভরসা, নিজের ওপর বিশ্বাস বাড়াতেই হবে। অকৃতকার্য একবার হলে পিছিয়ে না পড়ে নিজের ওপর ভরসা রেখে ধৈর্য ধরে আবারও চেষ্টা করলে সফল।

আসবেই আসবে। অবচেতন মনে যখন আমি পারবো, জিতবো, জয় করবই, এই আগুনগুলো যখন ভেতরে জ্বলে ওঠে না, তখনই কিন্তু চলে আসে জীবনের সেরা সাফল্য। আমাদের মধ্যে আছে জয় করবার শক্তি, যে শক্তি চার্জ আপ হয় অবশ্যই ধৈর্য বা সহনশীলতার গুণের জন্য। মানুষের আবেগ অনুভূতি তুলনা করা হয় সমুদ্রে ভাসমান বরফখণ্ডের সঙ্গে, কেমনভাবে? এই যে আমরা সেই ভেসে থাকা অংশটুকু শুধু দেখতে পাই, যেটুকু অংশ সমুদ্রের ওপরে ভাসছে, কিন্তু বাকিটা দেখতে পাই না, কতটা গভীরে আছে সেটা দেখতে পাই না, কিন্তু বুঝতে পারি না সেটা। একইভাবে একজন মানুষ কেমন তার ব্যবহার আমরা বুঝি, সৌজন্যবোধ, সহনশীলতার এইগুলো আমরা দেখে দেখে তার চরিত্রের পার্ট, এগুলো তো এগুলো আমরা দেখে তাকে বুঝতে পারি যে তিনি একজন প্রকৃত মানুষ, যার মধ্যে সহিষ্ণুতা আছে, সহনশীলতা আছে, তিনি কিন্তু নিজেকেও ভালোবাসেন, নিজেকেও ভালো রাখার জন্য কিন্তু তিনি সেটা বোঝেন এবং তিনি নিজেকেও ভালোবাসেন। তাই সকাল থেকেই বলে চলেছি, সেলফ সেন্টার্ড নয়, সেলফ লাভটাও ভীষণভাবে দরকার, তাহলেই জীবনটা একদম স্মুথ হয়ে যাবে। তাই মাঝে মাঝে আমাদের ওই রুটিন ভেঙেও কিন্তু চলতে হবে, এগিয়ে যেতে হবে আমাদেরকে। আর সেখানে আর কি হতে পারে, সেখানে একটাই কথা হতে পারে, তখন মনে হবে যে প্রাণও ভরিয়ে সেই কথাটাই বারবার আসবে। সেই গানটা শুনতে শুনতেই আজ প্রভাত বীণা থেকে চলে যাচ্ছি, তবে আসবো 8:30 সুরমহলে। আমি আর যে মৌমিতার সঙ্গে আজকে গানে গানে ভরিয়ে রাখবে, মাতিয়ে রাখবে কে, একটু অপেক্ষা করুন, 8:30 আসবো তো, তাকে নিয়ে আমি আর যে মৌমিতা।

0: 2027 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: আপনি শুনছেন 100.1 FM Gold
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। স্বর্ণালী নতুন প্রভাতে দিন শুরু হোক সুরের সাথে, স্বয়ং শিল্পী এসে গান শুনিয়ে জাগিয়ে তুলবেন আপনাকে। কথায় গানে আলাপনে আলো পড়বে তাঁর জীবনে মননে, আপনিও যোগ দিতে পারেন সরাসরি ফোনে, মন মাতোয়ারা হবে সব ধরনের গানে। সোনালি সকালে সোনালি দিনের গান, রবিবারের সুরমহলে, সুরমহল সুরমহল প্রতি রবিবার সকাল 8:30 শুধুমাত্র 100.1 FM Gold। সোনালি সকালে সোনালি দিনের গান, রবিবারের সুরমহলে, আপনি শুনছেন সুরমহল সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold।
3: স্টুডিওর ঘড়িতে সময় খুব ঠিক 8:32 হয়ে 49 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM Gold, যারা রেডিওতে শুনছেন আর যারা আমাদেরকে দেখছেন তারা তো 100.1 FM Gold কলকাতার নিজস্ব পেজ এবং আকাশবাণী কলকাতা পেজ, দুটো পেজেই আছেন। আজকে রবিবার, আজকে সময়টা 8:33 হয়ে 7 সেকেন্ড। আমি জানি আপনি আপনারা প্রত্যেকে গোটা সপ্তাহ ধরে অপেক্ষা করেন কখন শুরু হবে সুরমহল, কবে আসবে রবিবার। রবিবারও এসেছে, সুরমহলের সময় মেনেই কিন্তু সুরমহলও শুরু হয়েছে। আর আকাশবাণী পরিবারের বেশ কয়েক বছর, মানে বেশ অনেকগুলো বছরের রিলেশন রয়েছে পরিবারের মেম্বার আমি, তবে সুরমহল অনুষ্ঠানে আমার এই নিয়ে আসা তৃতীয়বার। আমি আর জে মৌমিতা, তবে আমি তো একা আসিনি স্টুডিওতে, সুরমহলে আজকে কে আছে জানি আপনারা প্রত্যেকে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জেনে গিয়েছেন আজকে কে থাকবে স্টুডিওতে। তবে আজকে যে স্টুডিওতে রয়েছে সে আমার শুধু নয়, আমার আপনার আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভীষণ প্রিয় শিল্পী অঙ্কিতা ভট্ট।

0: তুমি তোমাকে জানাই সবাইকে যারা শুনছেন দেখছেন তাদের বড় প্রণাম, তাদের অনেক অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সকলের তরফ থেকে।
1: অবশ্যই, আর অঙ্কিতা তো একা আসেনি, অঙ্কিতাকে সুরে সুরে ছন্দে ছন্দে তালে তালে যারা একদম মানে ভীষণভাবে হেল্প করবে, যারা এগিয়ে নিয়ে যাবে গোটা জার্নিটা, যেমন রয়েছে আমার একেবারে রাইট সাইডে ডান দিকে আছে গিটারে সায়ন্ত, আর তারপরে মিডলে রয়েছে কিবোর্ডে ও রয়েছে সাম্য, আর আমার একেবারে লেফট সাইডে রয়েছে সঞ্জীব, মানে আজকে এস কিউব রয়েছে 100.1 FM গোল্ড স্টুডিওতে। আর এস কিউব শুধু বলবো না, S2T4, কারণ ফেসবুক লাইভ যে সচল রেখেছে আমাকে, আপনাকে জুড়ে রেখেছে, সে তো সৌরভ, তার মানে S2T4, ভাব একবার। যাই হোক, এই রয়েছি আমরা, আর আপনারা তো আছেনই, 9903052992 এই নাম্বারটা তো রয়েছে হোয়াটসঅ্যাপের জন্য, হোয়াটসঅ্যাপ যেমন করবেন আপনারা তেমন মেসেজও করবেন, আর তাছাড়া তো 2248805 ফোন নাম্বারটাও আছে, ব্লিঙ্ক করতে অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর সেখানে তো কথা বলবো অবশ্যই। আর জানেনই তো আর যে মৌমিতা আশা মানে প্রচুর কথা বলি, প্রচুর কথা বলতে ভালোবাসি, সহজে থামতেও চাই না, কিন্তু আমাকে অঙ্কিতা বলছে এই থাম থাম মানে, কারণ যদি আমি এত কথা বলে যাই তাহলে ও কী করে বলবে। তবে একটুখানি ছোট্ট করে বলে রাখি, অঙ্কিতা তো ভীষণ ব্যস্ত, ব্যস্ত শেডিউল থেকে যে ও আমাদের সময় দিয়েছে তার পেছনে একটা আত্মিক টান আছে, কী একটা টানাটানি সম্পর্ক সেটা এখন না, আস্তে আস্তে ধীরে ধীরে ডিসক্লোজ করব। আছি তো একদম 10টা পর্যন্ত, আর কথা নয়, অঙ্কিতা ফার্স্ট গান নিয়ে একদম রেডি রয়েছে, কোন গানটা আমাদের প্রথমেই শোনাচ্ছ বলো।
0: প্রথমেই সকালবেলা একটু মনে হচ্ছে আমার রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলে খুব ভালো হবে,
1: ভালো
0: তো আমার খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকে শুরু করবো আমরা।

0: শুরুতেই একেবারে অন্যরকম একটা ভালো লাগায় ভরিয়ে দিল আজকে আমাদের স্টুডিওটা।
1: থ্যাংক ইউ।
0: আর এত ভালো, মানে মনে হলো যেন নিজেকে একেবারে উজাড় করে গুরুদেবের গানের সঙ্গে সঙ্গে আমাদের মহলের পথ চলাটাও শুরু হলো। আর এই গানটা এত ভালো অঙ্কিতা গাইল, যদি আমি অঙ্কিতাকে একদম 100% মার্কস দিয়ে দিই তাহলে সমালোচকরা আমাকে বলবে পার্শিয়ালিটি করছে আর জে মৌমিতা, কারণ অঙ্কিতাকে এই পুরো 100% দেওয়ার কোনো মানে আছে? ওকে যারা সঙ্গত করছে, সায়ন্ত এবং সাম্য এবং সঞ্জীব, ওরা কি কিছুতে কম যায়? একেবারেই নয়, সঞ্জীব তো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে পুরো রেডি। কোন কোন গানের সঙ্গে কোন গানের সঙ্গে কোন ইনস্ট্রুমেন্টটা ডিম্যান্ড করবে সেই সমস্ত কিছু ও ইনস্ট্রুমেন্টগুলো বাজাবে, যার জন্য কিন্তু আমি বলিনি ও কি প্লে করছে বা কি বাজিয়ে ওকে সঙ্গত করবে, তাই তো অঙ্কিতা? সেই জন্যই বলিনি। তো এই যে আমার এখন ডান দিকে যেমন রয়েছে, ওরা প্রত্যেকে রেডি রয়েছে আর কি, গিটারে রয়েছে সায়ন্ত, সাম্য এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে সঞ্জীব। তো সবাই রেডি, জানি আপনারাও রেডি রয়েছেন, এবং এই মুহূর্তে প্রচুর মানে কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট এসে গেছে। এত এত মানুষজন, সবাই যেভাবে সুরমহলের সঙ্গে থাকেন, আমাদের 100.1 FM গোল্ড কলকাতা ফেসবুক পেজ এবং তার সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে সেই দুটো পেজে তো আছেনই, তাছাড়া 9903 05 9992 এই নাম্বারটা তো আছেই হোয়াটসঅ্যাপের জন্য, আর 2248 8085 একদম লাইট তো সমানে ব্লিঙ্ক করছে, তো সেখানে আমি যাব। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে সেটাই আগে বরং একটুখানি কথা বলো নি কে আছেন একটু দেখে নিই আমরা।
1: একদম একদম অবশ্যই।
0: নমস্কার। আমরা যদি রিকোয়েস্ট করতে থাকি, তবে আমি বারণ করছি না রিকোয়েস্ট করতে, কিন্তু যদি আমরা রিকোয়েস্ট করতেই থাকি, ও যে গানগুলো ভেবে এসেছে, প্ল্যানিং রয়েছে, সেই মতন গেলে হয়তো আমরা আরো বেশি বেশি করে গান শুনতে পাবো, তাই না? থ্যাংক ইউ, আমাদের সঙ্গে থাকবেন, কেমন? আমরা তো আছি 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে। যারা আপনারা এই মুহূর্তে লাইভ দেখছেন ফেসবুকে বা 100.1 FM গোল্ডে শুনছেন, ফেসবুক পেজ আপনি চেকও করছেন তার সঙ্গে সঙ্গে ফলোও করছেন, তাদেরকে একবার রিকোয়েস্ট করছি আপনারা একটু ওই লাইক যেমন করছেন, একটু লাভ ইমোজি সেগুলো যেমন আপনারা রিয়াকশানগুলোকে শেয়ার করছেন, ঠিক সেরকমভাবে আমাদের যে লিঙ্কটা রয়েছে সেটাও একটু নিজেদের মধ্যে পরিচিত মহলে একটু শেয়ার করে দিন। তাহলে শুধু একা অঙ্কিতাকে শুনবেন ভালো লাগবে তা তো নয়, আপনার ভালো লাগাটা অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে, অঙ্কিতাকে আরও আরও বেশি বেশি করে মানুষজন শুনতে পাবে। এর পরের সেকেন্ড গানে যাবো এবার, চল।
1: তো

0: পরবর্তী আরেকটি বাংলা গানই গাইবো আমি।
1: আচ্ছা,
0: এই গানটি আরতি মুখার্জির গাওয়া, আমার খুব পছন্দের এই গানটি। এই গানটি আমি সব জায়গায় ভীষণভাবে গেয়ে থাকি, কারণ ভীষণ ভালো লাগে এই গানটা গাইতে। তাই দর্শকদের প্রত্যেকের জন্য আমার পরবর্তী গান।
1: ঠিক আছে।

এত সুন্দর গানের পর আমি আর কথা বলবো না, এই যে সবাই, সবার কেমন লাগছে, মানে সবার রিয়াকশনটা, সবার যে ভালো লাগাটা, সেটা এবার বরং

0: করি, মানে আমাদের যে 100.1 এফএম গোল্ডের ফেসবুক পেজ যেখানে এসছে কমেন্ট রয়েছে, বা আমাদের আকাশবাণী কলকাতার পেজ, অথবা 9903 05 9992 যে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলো একটুখানি শেয়ার করে নিই। যে কমেন্টগুলো রয়েছে অঙ্কিতার গান নিয়ে, প্রথমেই নবকুমার দা লিখেছেন, নবকুমার কর্মকার, তিনি বলছেন যে মমিতা সুরমহলে আজকে তৃতীয় দিন সুস্বাগতম, আমাকে উনি ওয়েলকাম জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে আজকে অনেকদিন পর শিল্পী অঙ্কিতার সঙ্গে সায়ন্তন, সাম্য এবং সঞ্জীবকে পেলাম। নবকুমার দাই কিন্তু এটা এই কমেন্টটা করেছেন, ঠিক আছে?
1: আপনি আমার প্রণাম নেবেন।
0: এরপর হচ্ছে নবকুমার দা প্রচুর কমেন্ট করেছেন, 3-4-5 পরপর পরপর। শামসের মল্লিক বলছেন যে শুভ সকাল, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আজকে সুরমহল অনুষ্ঠানে, আমাদের প্রিয় শিল্পী তাকে পেয়ে আমরা সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ। শামসের মল্লিক হাওড়া থেকে এটা জানিয়েছেন। শুধু যে আপনাদের প্রিয় তাই নয়, আমারও খুব প্রিয় এবং আদরের এবং খুব ভালোবাসার, কেন কেন কেন সবটা জানতে গেলে 10টা পর্যন্ত থাকতেই হবে ক্রমশ প্রকাশ্য। তার সঙ্গে এবার চলে যাচ্ছি নবকুমার দার পরে যাদবেন্দ্র দা, যাদবেন্দ্র পাণ্ডা, ইনি শুনছেন বা দেখছেন একেবারে সোজা জুখিয়া বাজার পূর্ব মেদিনীপুর থেকে। উনি আমাদের মানে এনারা প্রত্যেকেই আমাদের রেগুলার লিসনার এবং রেগুলার কলার, এবং রেগুলার আমাদেরকে কিন্তু কমেন্ট করেন বা মেসেজের মাধ্যমে থাকেন। তো যাদবেন্দ্র দা যেটা বলছেন যে এফএম গোল্ডের এবং আরজে মৌমিতা গুণী শিল্পীগণ নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা তিনিও জানিয়েছেন। ভারী সুন্দর সূচনা, যেমন অসাধারণ সুর ঠিক তেমনই অসাধারণ সঙ্গত সঞ্চালনা, প্রত্যেকের কথাই কিন্তু বলেছে, মানে আমাদের এস কিউব, সঙ্গে অঙ্কিতা, আর তার সঙ্গে সঙ্গে ফেসবুকে যে জুড়ে রেখেছে আমাদের আর এক S2 4 সৌরভ, প্রত্যেকের কথাই কিন্তু বলেছেন। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন, খুব সুন্দর গান দিয়ে শুরু হলো, একদমই তাই, একদম তাই, ঠিক। আজকের এই সুন্দর সুরমহলের অনুষ্ঠান, সুরমহল অনুষ্ঠানের সবার প্রতি রইল অনেক শুভেচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দি জানিয়েছেন।
1: আমার এখনকার অনেক বাড়ির কাছাকাছি ওনার বাড়ি,
0: তাই? বাহ,
1: তো থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও আমার তরফ থেকে প্রণাম এবং ভালোবাসা সবটুকুই।
0: ঠিক ঠিক। আচ্ছা, এরপরে রয়েছেন এখনো প্রচুর আর কি আমাদের কমেন্ট আসছে, একটু হোয়াটসঅ্যাপটা দু একটা বলে নিয়ে তারপরে গানে যাচ্ছি আমরা। সুভাষ দা, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, তিনি আবার একটু ছন্দে বেঁধে কিন্তু লিখেছেন, ঠিক আছে, একটু কবিতা করে। সুরে সুরে মনকে ভেজাতে এলাম সুরমহলে, গাইবে গান শিল্পী অঙ্কিতা ছন্দ সুরের তালে, আজ মৌমিতার সুধা কণ্ঠে কথাকলি উঠবে ফুটে, আজও তাই সুরমহলের সাথে থাকবো সবাই জুটে। সুভাষ দা এটা পাঠিয়েছেন উত্তর বাওয়ালি থেকে। আচ্ছা, সত্যিই তুমি কোন কাননের ফুল, একদম তাই, আমার মনের কথাটা কে বলছেন? সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো, আমিও না এই কথাটাই বলবো বলে ভেবেছিলাম যে এটা দিয়েই শুরু করবো আমি, মানে এত সুন্দর, সত্যিই একদম কথাটা। আজকের অনুষ্ঠান শুরু হলো খুব ভালো লাগছে, আমরা দেখছি সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, গাড়ুলিয়া বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে প্রত্যেকে যে শুনছেন দেখছেন, এবং সবার নামটা কিন্তু উনি বলে দিয়েছেন, সবাই যে আছেন তোমার সঙ্গে। সুপ্রভাত সুরমহল, সেই সঙ্গে শিশির ভেজা সুন্দর সকালে শুভেচ্ছা জানাই মৌমিতা দিকে, অঙ্কিতা এবং সুরমহলের সমস্ত কলাকুশলীকেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। আজ স্বর্ণযুগের গীতিকার সুরকার আমাদের সবার প্রিয় সতীনাথ মুখোপাধ্যায় মহাশয়ের জন্মদিন, সেই জন্য আচ্ছা গানের অনুরোধ এসছে, যদি ওর আর কি মানে ওর যে যদি থেকে থাকে ওর প্ল্যানিংয়ে, তাহলে ও নিশ্চয়ই একটু শোনানোর চেষ্টা করবে, বাদ বাকি তো ওর সব কিছু যা আছে ওর চিন্তাভাবনা, প্রচুর প্রচুর গান আছে, আমরা নিশ্চয়ই ভালো ভালো গান শুনবো, তো সেই গানগুলো শোনার পরে যদি থাকে সময় নিশ্চয়ই তুমি আর শোনাবে, তো ঠিক আছে। আর এখন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ বা কমেন্টে যাব না, তার আগে বরং আবার তৃতীয় গানে আমরা চলে যাই। আর এই যে কালকে পর্যন্ত ওর যে ব্যস্ত শেডিউল ছিল, শুধু কাল না, আজকের পরে শোয়ের পরে আবারও রয়েছে ওর মঞ্চ, তো যাই হোক সমস্ত বা রেকর্ডিংও আছে, এখান থেকে সোজা রেকর্ডিংয়ে যাবে, এই যে ব্যস্ত শেডিউল, এই ব্যস্ত শেডিউল ভেঙে না অঙ্কিতা আজকে শুধুমাত্র স্টুডিওতে এসেছে একটা আত্মিক টানের জন্য, সেই টানাটানিটা কি ক্রমশ প্রকাশ্য, এখনও কিন্তু বলবো না, কথা থামাচ্ছি কারণ আমিও আপনাদের সঙ্গে বসে শুনবো। অঙ্কিতা তো রেডি, চলো

0: এই গানের পর কি আমার কথা বলা উচিত? একদম উচিত না, কারণ আমি জানি আমি যদি কথা বলি আমাদের শ্রোতা বন্ধুরা, আমাদের আর কি যারা ভিউয়ার্স রয়েছেন, তারা প্রত্যেকে, কিন্তু লিসনার এবং ভিউয়ার্স প্রত্যেকে একটু হলেও রাগ করবেন যে ও মৌমিতা যদি এত কথা বলে তাহলে অঙ্কিতার গান কখন শুনবো। কিন্তু মৌমিতাতে একটু ছোটো ছোটো কাজ আছে, যেমন এই মুহূর্তে যারা 100.1 FM Gold কলকাতার ফেসবুক পেজে কমেন্ট করছেন, বা আকাশবাণী কোলকাতা পেজে কমেন্ট করছেন, বা 9903 05 999 2 হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, তাদের কথা তো একটু বলতে হবে, নাহলে তো সবাই রাগারাগি করবে। তবে একটা কথা বলছি, অঙ্কিতার গান কেমন লাগছে বা আজকের অনুষ্ঠান কেমন লাগছে সেটা যেমন বলছেন, অঙ্কিতাকে পুরোপুরি স্পষ্ট শোনা যাচ্ছে তো? মানে কোথাও কোনো সাউন্ডের কোনো সমস্যা যদি হয় সেই ত্রুটিটাও কিন্তু ছোট্ট করে জানিয়ে দিতে পারেন, তাহলে আমাদেরও একটু ঠিক করে নিতে সুবিধা হবে। তো যাই হোক, আমি যখন এই যে কথাগুলো বলছি, অঙ্কিতা ওর নিজের ল্যাঙ্গুয়েজে কিন্তু কথা বলে চলেছে সবার সঙ্গে যে এর পরের কোন গানটা গাইবে, কোন স্কেলে গাইবে। আমি তো অত না জানলেও ও তো জানে, আর ও যখন জানে তখন তো পুরো ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবেই। তো এই মুহূর্তে একটুখানি হোয়াটসঅ্যাপে যে মেসেজ রয়েছে একটুখানি বলে দিই যে কারা কি লিখছেন। এই মেসেজটা এসেছে রায়পুর, ছত্তিশগড় থেকে, ঠিক আছে, ছত্তিশগড় রায়পুর থেকে এসছেন। লিখছেন, গুড মর্নিং মিষ্টি মিষ্টি মৌমিতা দিদিভাই, ছত্তিশগড় থেকে উৎপল মুখার্জি, ডক্টর উৎপল মুখার্জি,
1: নমস্কার আপনাকে আমাদের সকলের তরফ থেকে।
0: একদম, সুরমহল অনুষ্ঠানে কান পেতে আছি, মৌমিতার পরিচালনায় প্রথমবার সুন্দর সুরমহল অনুষ্ঠান শুনছি। আজকের শিল্পী এবং সহশিল্পী কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন উনি, খুব ভালো অনুষ্ঠান সঞ্চালনা হচ্ছেন, মন ভালো হয়ে যায়।

0: হচ্ছে মিষ্টি কণ্ঠী অঙ্কিতার এই এক অপূর্ব সুন্দর গান শুনে আনন্দ উপভোগ করছি। আমার আলাদা করে লতা মঙ্গেশকরের মঙ্গলদ্বীপ জেলে ওই গানটা, মঙ্গলদ্বীপে জেলে ওই গানটার কথা উনি বলেছেন, অনুরোধ করেছেন আর কি। এরপরে আবারও মেসেজ করেছেন উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে মেসেজ করেছেন আমাদেরকে এক গোপাল মান্না। কি বলছেন উনি, যে আজকে সবাইকে শুভেচ্ছা তো জানিয়েছেন, তার সঙ্গে সঙ্গে বলছেন যে অনুষ্ঠান শুনছেন উনি আর কি, আমাদের যে রেডিও সেট রয়েছে, হয় রেডিও সেটে অথবা আমাদের আরেকটা জায়গাও রয়েছে নিউজ অন এআইআর অ্যাপ, যেটাতে বসে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ছাড়িয়ে জেলা নয়, শুধু জেলায় নয়, স্টেট ছাড়িয়ে, আমাদের ওয়েস্টবেঙ্গল ছাড়িয়ে গোটা দেশের যে কোনো স্টেট, দেশ ছাড়িয়ে পৃথিবীর যে কোনো কর্নার, মানে অঙ্কিতাকে এই মুহূর্তে ইউএসএ থেকেও শুনতে পাবে যদি ইচ্ছে থাকে। নিউজ অন এআইআর অ্যাপে 100.1 FM গোল্ড কলকাতা টিউন করলেই সবাই জানে যে এটা এইভাবেই শোনা যায়, কারণ আমাদের লিসনাররা অস্ট্রেলিয়া, মেলবোর্ন সমস্ত জায়গা থেকে কিন্তু থাকেন আমাদের সঙ্গে, জুড়ে জুড়ে থাকেন, আমরাও আছি আপনারা আছেন বলে। যাই হোক, আর মনে হয় না এই মুহূর্তে কথা বলবো, কারণ আর যদি কথা বলে যাই তাহলে অঙ্কিতা আর গাইবে কখন। তবে অঙ্কিতার পরের গানে যাব, যাওয়ার আগে একটু ফেসবুকে দু একটা কমেন্ট একটুখানি বলে দিই। রায়মন শন লিখেছেন, গুড মর্নিং, সকালের প্রথম শুভেচ্ছাটা সেই মানুষটির জন্য যার ভালো থাকা দূর থেকেও মনকে ভালো রাখে, শুভ রবিবার। আচ্ছা,
1: বারবার সকলের তরফ থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ।
0: সুমিতা রায় বলছেন, সঙ্গে আছি। আর কান পেতে রই গড়িয়া থেকে শঙ্কর চক্রবর্তী বলছেন, সেই সকাল থেকেই আছি মৌমিতা তোমার সঙ্গে। আচ্ছা, সেই সকাল 6:10 থেকে আর কি আছেন। অঙ্কিতা এবং অন্যান্য শিল্পীদের জানাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আন্তরিক শুভেচ্ছা। আরও আরও অনেক মেসেজ রয়েছে, অবশ্যই বলবো। তবে পরের গানে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করছি অঙ্কিতাকে, আজকে এখানে এসে কেমন লাগছে, বা এই যে এই কথাটা যেমন আর কি বলবো যে 100.1 FM গোল্ড স্টুডিওতে প্রথমবার, তো এটা কেমন লাগছে যেমন বলবে, তার সঙ্গে সঙ্গে আর একটুখানি বলবে, এই যে তোমার গান শেখা, গান গাওয়া, তারপরে একটা প্ল্যাটফর্মটার নাম আমরা বলছি না, কিন্তু একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে ওই রকম একটা জায়গায় গিয়ে সুযোগ পাওয়া, সেরা সেরা হয়ে যাওয়া, এবং তারপরে টাকাটাক টাকাটাক করে পরপর পরপর সিঁড়ি ভেঙে একদম প্লেব্যাক করা, পরপর বেশ কয়েকটা মুভিতে প্লেব্যাক করলে, রেকর্ডিং করছো, অ্যালবাম করছো, এই যে জার্নিটা, এটা নিয়ে একটু ছোট্ট করে বলো, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আজকে কেমন লাগছে এখানে এসে সেটা বলো।
1: প্রথমে বলি, আজকে এসে ভীষণই ভালো লাগছে, কারণ মৌমিতা দির সাথে আমার অনেক দিন ধরে,
0: ওটা পরে পরে, ওটা পরে পরে বলবো, পরে টানাটানি সম্পর্কটা আমাদের পরে হবে।
1: আচ্ছা, এবং মানে প্রথমবার FM গোল্ডে আমি আসতে পেরেছি, তার জন্য পুরো টিমকে থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ। আর আমি আজকে আমার পুরো টিম নিয়ে এখানে আসতে পারিনি, সেখান থেকে
0: সেই আমাদের জায়গার জন্য একটু সমস্যা
1: হচ্ছে। তো আমার খুব ভালো লাগছে যে মানে এই এরকম জায়গায় এসে এরকম ধরনের গান আমি গাইতে পারছি, এরকম এবং এরকম ধরনের গান আমি সচরাচর খুব কম গেয়ে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন
0: যেমন ডিমান্ড থাকে সেভাবে সেই সিচুয়েশনটাকে মানিয়ে নিতে হয়।
1: এখানে এসে যে এত ভালো গান আমি মানুষকে শোনাতে পারছি, তার জন্য থ্যাংক ইউ সো সো মাচ FM গোল্ডকে। আর জার্নি যদি এখন সত্যি বলা শুরু করি, এটাও অনেক বড় গল্প,
0: ছোট করে একটু বলো।
1: ছোট করে বলবো, আমার গান বাজনা শুরু আমার বাবা মার জন্য,
0: একদম
1: আমার মা বাবা দুজনেই খুব ভালো গান করেন, মা তো মায়ের হাত ধরেই আমার গান বাজনা শেখা। তারপরে বেশ, মা প্রথমে হাতে খড়ি গানের, তারপরে আমি রাধা পদপাল স্যারের কাছে শিখি, এখন প্রায় টানা 11-12 বছর ধরে আমি রথিজিৎ ভট্টাচার্য স্যারের কাছে গান শিখছি, এখনও শিখছি, এবং নিজস্ব বেশ কিছু কাজে এখন মন দিয়েছি। আর এই যে বললে সিঁড়ি ভেঙে টকটক উপরে, আমি সত্যি জানি না আমি, বাট থ্যাংক ইউ সো সো মাচ। এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে যারা এখন শুনছেন বা দর্শক যারা যারা ভালোবেসেছেন আমাকে এতগুলো বছর ধরে, তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আমি চাইবো যে যারা শুনছেন তারা যাতে এরকমভাবে নিজের আশীর্বাদে হাত আমার মাথায় রাখে এবং এভাবেই ভালোবাসতে থাকে, তাহলে আমার এখন অনেক অনেক অনেক লাখ লাখ স্বপ্ন পূরণ করা বাকি।
0: একদম, এই তো সবে শুরু, শুরুর একদম শুরুর পথে, শুরু সিঁড়িতে রয়েছে অঙ্কিতা, আরও অনেক ওপরে উঠবে, এটা আমাদের প্রত্যেকের, সমস্ত লিসনার ভিউয়ার্স এবং আমার তরফ থেকে তো অবশ্যই অনেক বড় একটা লম্বা শুভেচ্ছা আছে। চলো পরের গানে।
1: তো পরবর্তী গান আবার একটা হিন্দি গানে ফিরবো, এবং এই গানটা আমার খুব পছন্দের একটা হিন্দি গান, আমি সেই গানটাই শোনাই।

0: এত সুন্দর করে, এত দরদ দিয়ে, এত ভালো করে গানটা গাইলি যে কি বলবো, মানে একদম অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। এবং আমার গানটা শুনতে শুনতে, রোজা মুভির গান এটা, আমাদের অনেকেরই মানে তখনও ওর জন্মই হয়নি যখন এই মুভিটা রিলিজ হয়েছে, তো যাই হোক সেই সময়কার সিনেমা এটা। সেই রোজার যে হিরো নায়ক অরবিন্দ স্বামী আর মধু, ওহো ওই রকম, মানে ওটা যেন প্রত্যেকেরই একটা হিরো। এবং এই গানটাও এত ভালো, মানে যার জন্য গানটা শুনতে শুনতে,
1: আমি পরে ফিল্মটাও দেখেছিলাম, আমার ফিল্মটাও ভীষণ
0: ভালো, ভীষণ ভালো, সত্যি তাই, একদম অন্যরকম না,
1: একদম
0: খুব ভালো লেগেছে। যাই হোক একটু একটা টেলিফোনে আমরা একটু কথা বলে নিই, ঠিক আছে? নমস্কার, কে আছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: আচ্ছা বলুন।
2: দাদি, আপনার প্রোগ্রাম তো FM 1 এর মানে রেমবোতে প্রচুর শোনা হয়, আপনি এই প্রথম
0: তৃতীয়বার সুরমহলে এলাম। আমি বেশিরভাগ শো করি রেইনবোতে ঠিকই, কিন্তু সুরমহলে তৃতীয়বার।
2: আপনার রেইনবোতে আমরা আপনাকে,
0: হ্যাঁ আমাকে শুনেন, কালকেও শুনতে পাবেন, বলুন।
2: হ্যাঁ রেইনবোতে আপনাকে শুনে অবশ্যই। যাই হোক, তো আমার দুটো গানের রিকোয়েস্ট আছে।
0: আচ্ছা,
2: যে আশা ভোসলের আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আর আরতি মুখোপাধ্যায় টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, কারণ বর্ষাই আগমন, বর্ষা প্রায় আগমন,
0: প্রাক বর্ষণ চলছে,
2: হ্যাঁ প্রাক বর্ষার একটা সময়।
0: আশা ভোসলের গানও নিশ্চয়ই শোনাবে, কারণ আশাজির বা শুনিয়েছে, তো সেই

0: এখনো শোনাইনি, হ্যাঁ শোনাবে, ও এর আগে যখন একটু একটু প্র্যাকটিস করছিল তখন শুনেছি, তো সেই জন্য যার জন্য মনে হচ্ছে যেন যে একটু মানে
1: মন কিউ বেকা আশাজির আর লতাজি দুজনেরই আছে গাওয়াছিলেন, খুব পছন্দের ওই জন্যই গানটি গাইলাম।
0: হ্যাঁ
1: আশাজিরও গলা
0: এটা, হ্যাঁ এই যে ধরিয়ে দেওয়া, এটা শুধুমাত্র কি করে হয়, একটা আত্মিক টান থাকে তাই। এখনই বলবো নাকি বলবো না, 9:09 হয়ে গেছে, বলবো বলে দেবো, আচ্ছা বলে দিই।

0: আর সেই রিকোয়েস্ট শুধু বলবো না, মানে সেই জায়গা থেকে, ভালোবাসার আবদার থেকে, দিদির আবদার ফেলতে পারিনি, ব্যস্ত শেডিউল থেকেও কিন্তু অঙ্কিতা চলে এসেছে। কারণ কালকে অনেকটা মানে রাতের দিকে ও ওড়িশা থেকে ফিরেছে, ওড়িশাতেও একটা মহোৎসবে গিয়েছিল, সেখান থেকে এসেছে, শুধুমাত্র দিদির রিকোয়েস্ট ফেলতে পারিনি। তো আর এইটা হচ্ছে রিলেশনটা, আমরা বলে দিলাম যে আমাদের টানাটানি আত্মিক রিলেশন কী, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি অঙ্কিতার সঙ্গে মিলটা কোথায় আছে। এর আগে যে দুবার এসছি, দুবারই কিন্তু গোবরডাঙ্গার আমাদের ঐশী আর রক্তিম এসছে, আর এবারেও অঙ্কিতা সেই গোবরডাঙ্গা, একই জায়গা, মামার বাড়ি, তো সেখানে সেই মেয়ে। আর যাই হোক, তো সেটা যেমন রয়েছে মিল, আর হচ্ছে আমি FM গোল্ডে সুরমহলে আজকে তৃতীয়বার, অঙ্কিতাও কিন্তু আকাশবাণী ভবনে তৃতীয়বার, কারণ এর আগে দুবার এসছে রেইনবোতে, গোল্ডে স্টুডিওতে কিন্তু এই থার্ড টাইম, তাই তো? ঠিক বলছি তো? সব
1: একদম একদম,
0: এবার নেই আর কি বলবো। যাই হোক, মাঝে সাঝে একটু তুই তুই বেরিয়ে যাচ্ছে, কিন্তু না বলবো না, তুমিটাই থাকি, কারণ বোনাবুনি বোন বোন হলেও, বনে বনে একটা থাকলেও তবুও একটা কোথাও আমাদের প্রোগ্রামটা চলার জন্য তুমি তো একটু থাকি, মাঝে সাথে একটু বেরিয়ে যেতে পারে,
1: মাঝে সাথে বেরিয়ে যেতে পারে, আমাকে রাখতে পারো, কোনো অসুবিধা নেই।
0: ঠিক আছে, এরপরে আমরা যাব, গানে তো নিশ্চয়ই যাব, তবে তার আগে একটু আমাদের আকাশবাণী কলকাতা যে ফেসবুক পেজে যে কমেন্ট রয়েছে সে একটু বলি। পায়েল সিং গুড মর্নিং জানিয়েছেন, দেবাশিস নন্দী, সুরমহল আজকে জমজমাট, অঙ্কিতার অংশগ্রহণে। এক্স্যাক্টলি, একদম তাই, সত্যি তাই, ও আজকে আছে বলেই না জমজমাটি, একদম সুরে সুরে সুরমহল। অনিতা বাসু মেসেজ করেছেন, পায়েল সিং আহা খুব সুন্দর লাগলো, গানের পরেই পাঠিয়েছেন এটা। আর আনিরুল মোল্লা খুব সুন্দর লাগছে প্রোগ্রাম, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। কমেন্ট তো যেমন আসছে কমেন্ট সেকশনে, তেমন কিন্তু ফেসবুক তো আমরা লাইভ রয়েছি, আকাশবাণী কলকাতা FM গোল্ড সেই পেজে তো আছি, নিজস্ব যে পেজটা রয়েছে, তাছাড়া আকাশবাণী কলকাতা যে পেজ, আর তাছাড়া 100.1 FM গোল্ডের যে নিজস্ব পেজ সেখানে আমরা আছি, আর 9903 05 999 2 এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপের জন্য খোলাই রয়েছে। আছেন আপনারা, আর আছে আমাদের সঙ্গে শুধু তো অঙ্কিতা নয় স্টুডিওতে, অঙ্কিতাকে গানে গানে সুরে সুরে তালে তালে ছন্দে ছন্দে একদম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রয়েছেন তিনজন, মানে SQ, সায়ন্ত, সাম্য আর সঞ্জীব। সঞ্জীব তো মাঝে মাঝে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টে কিন্তু ও গান, যেমনভাবে যে ইনস্ট্রুমেন্টটা ডিম্যান্ড করছে অঙ্কিতার গানে সেইভাবেই কিন্তু করছে। অঙ্কিতা পরের গানে চলে যাই,
1: পরের গানটা আমি ভেবেছি একটি ঠাকুরের গান,
0: আচ্ছা
1: মায়ের গান, এবং এই গানটি রামপ্রসাদের সুরে, সত্যজিৎ স্যার,
0: সত্যজিৎ রায়ের দেবী, তার মানে তাই তো, দেবীর গান। ঠিক আছে,
1: আমার গানটি শুনে প্রথমবারই এত বেশি পছন্দ হয়ে গেছিল, তো ভাবলাম যে আজকে একটু গাওয়া যেত,
0: খুব ভালো, খুব ভালো
1: সামনে, তো চলো।

0: আমিও তো ঠিক এই একই কথা বলছি, এবার তোরে চিনেছি মা। সত্যি অচেনা লাগছে, কারণ অঙ্কিতাকে যেভাবে আমরা শুনতে অভ্যস্ত সবাই, বা যেভাবে আমরা ওকে মঞ্চে পারফর্ম করতে দেখি, সেই ঘরানাটা ওর একটা নিজস্ব ঘরানা আছে, একটা নিজস্ব স্টাইলাইজেশনটা, যেটা ওকে একদম অন্যরকম মানে কি করে দেয়, যেটা আমরা দেখেছি গানগুলোকে একটা অন্য মাত্রা এনে দেয়। তো সেইখানটাই কিন্তু আজকে সত্যি মানে সেই চিনেছি ওকেও, একদম নতুন করে চিনছি যেন মনে হচ্ছে। যে ধরনের ফার্স্ট রিদিমের গানগুলো শুনি ওর কাছে, বা পুরনো দিনের গানগুলো, একদম ঝিনচ্যাক গান টানো তো শুনি আমরা, তো সেই সমস্ত গানের পরে আজকে 100.1 FM গোল্ড এসেও এত সুন্দর ওর প্লেলিস্টে গানগুলো রেখেছে যে আমার মনে হচ্ছে রিকোয়েস্টের মানে যারা করছেন তাদেরও নিশ্চয়ই এই গানগুলো শুনতে শুনতে ভীষণ ভালো লাগছে, যে এত ভালো গানগুলো গাইছো। যাই হোক, এই এর মধ্যে একটুখানি একটু বলে দিই, হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ না, আমাদের যে ফেসবুক পেজে যে কমেন্ট এসছে, কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো একটু বলি। যেমন শ্যামসুন্দর দা, আমাদের রেগুলার লিসনার এবং কলার শ্যামসুন্দর দাস, তিনি বলছেন যে রবিবার সকালটা একদম ভালো হয়ে গেল, এত ভালো গান গাইছিস,
1: অসংখ্য ধন্যবাদ।
0: একদম ঠিক। সুমনা চক্রবর্তী বলছেন খুব খুব খুব সুন্দর,
1: থ্যাংক ইউ।
0: আচ্ছা, তার সঙ্গে রজত বিশ্বাস বলছেন দারুণ দারুণ দারুণ গান হচ্ছে, মানে সব জায়গায় একদম পুরো বিশেষণগুলো দারুণ দারুণ আসছে কিন্তু, তাই না? তারপরে যে মেসেজ করেছে সে বলছে সংযুক্তা ব্যানার্জি ইজ ওয়াচিং উইথ ইউ। হ্যাঁ সংযুক্তা দি, যে এই মৌমিতা আজকে যেখানে এসেছে সংযুক্তাদির জায়গায়, সংযুক্তা দিও কিন্তু দূরে বসে দেখছে, এবং তারও যে খুব ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর ইমোজি পাঠিয়ে দিয়েছে সংযুক্তা দিও। এরপরে যখন আবার নিশ্চয়ই আর একটাবার যদি একটু সময় দেওয়া যায় তখন আবার সংযুক্তাদির সঙ্গেও আসবে, ঠিক আছে? কারণ এই প্রোগ্রামটা আমাদের খুব জনপ্রিয় প্রোগ্রাম, তো সেই জন্যই আর কি, মানে আমি তো আজকে এসেছি ঠিকই, আমাকে যে গানগুলো তো সব শোনানো হবে না, ওর যা এত ভালো ভালো জনপ্রিয় গানগুলো আছে যেটুকু শুনতে পাবো আজকে, বাকিগুলো আবার পরের দিন হবে। এর সঙ্গে প্রদীপ মণ্ডল লিখছেন যে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এবং শ্যামপুর হাওড়া থেকে তিনি লিখেছেন, শ্যামসুন্দর দা আবারও লিখেছেন, মেসেজ করেছেন, পরপর পরপর আসছে আর কি, কমেন্ট আসছে,
1: অনেক অনেক ভালো ভালো ভালোবাসা দিচ্ছেন মানুষ,
0: একদম
1: অসংখ্য।
0: ও যেমন সুন্দর গান গাইছে ঠিক তেমনই কিন্তু ওর সঙ্গে যারা সঙ্গত করছে তারাও একেবারে অনবদ্য, যে স্কিউব রয়েছে যে আমাদের সঙ্গে আজকে,
1: তারাও বসে মাঝে মধ্যে আলোচনা করছে যে পরে এই গানটা
0: এই গানটা গাইবে। হ্যাঁ আমি তো সেটা দেখছি, আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, বা যারা আমাকে রেডিও সেটে শুনছেন তারা তো বুঝতে পারছেন না যে স্টুডিওর ভিতরে এনভায়রনমেন্টটা কি রয়েছে, মানে কি হচ্ছে, অ্যাম্বিয়েন্সটা ঠিক কীরকম, মানে ওই অঙ্কিতা আমার উল্টো দিকে বসে, ও বেশ ওদের যে সমস্ত কোড ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলোতে কথা বলছে, এরপরে এইটা, এরপরে ওই স্কেলটা হবে তার সঙ্গে, এই যে আমি এখন কথা বলে যাচ্ছি ও কিন্তু হাত ফাত নাড়িয়ে বলে যাচ্ছে কথা। যাই হোক, এরপরে যে আমরা পরের গানে কোন গান

0: যাচ্ছি।
1: পরবর্তী গান, এই গানটি আশাজির গাওয়া।
0: আচ্ছা,
1: এই উনি আশাজির রিকোয়েস্ট করলেন, আমার হুট করে এই গানটা মনে পড়লো। এই গানটি একটি গজল। আমার যতগুলো গান আজকে আমি লিস্টে লিখেছি, আমার সব থেকে পছন্দের গানগুলো।
0: আচ্ছা, আমার মনে হচ্ছে একটু বুঝতে পাচ্ছি, এই গানটা মনে হচ্ছে শুনেছি। হ্যাঁ, ঠিক আছে,
1: এই গানটা গাইতে
0: সব মুসলিম মানে তো
1: আমি চেষ্টা করছি গাইবার,
0: অবশ্যই ওনাকে। তবে একটু ছোট করে একটু জিজ্ঞেস কর, একটু বলছি, ওই গানে যাওয়ার আগে আশা ভোঁসলেকে মঞ্চে পেয়েছো তো?
1: এই সৌভাগ্যটা আমার জীবনে
0: আসেনি না। আচ্ছা, কে কে কে পেয়েছো তুমি? কে কে সঙ্গে মঞ্চে? হ্যাঁ, দুবাইতে বোধহয় এটা হয়েছিল।
1: মানে আশা আমার অসম্পূর্ণই রয়ে গেল। এবং মানে
0: এই গানের মাধ্যমেই তাকে তুমি তোমার মানে কি বলবো, অঞ্জলি দেওয়া হচ্ছে।
1: হ্যাঁ, আইডল ভেবেছিলাম, মানে ওনার সাথে ভীষণ ভাবে ইচ্ছা ছিল যে
0: একবার যদি দেখতে পাই,
1: ওনার পাটা যদি আমি একটু ছুঁতে পারতাম, বাট সেটা হলো না। কিন্তু আমার গানের,
0: অবশ্যই গানের মাধ্যমে তো তাকে তুমি শ্রদ্ধাঞ্জলি জানাতে পারছো, অবশ্যই
1: সবটুকু দিই, আমার সবটুকু উজাড় করে তাকে জানাচ্ছি।
0: একদম,
1: তো সেরকম একটি গান চেষ্টা করছি আপনাদের সকলের জন্য।

0: এইরকম একটা গানের পর আর কি কোনো কথা হয়? মনে হয় না। কিন্তু আমার কথা না হলেও আহা আহা আহা, মানে আমার মনের কথাটাই বলছেন, কমেন্ট করেছেন যাদবেন্দ্রদা, যাদবেন্দ্র পাণ্ডা। মিলন বিট বলছেন যে অঙ্কিতা ম্যাডাম এবং সমস্ত কলাকুশলী যারা অঙ্কিতাকে এই মুহূর্তে আর কি সঙ্গত করছে, প্রত্যেককে নমস্কার জানিয়েছে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, রবিবারের সকালটা জাস্ট জমে যাচ্ছে। আমাদের এলাকাতে অঙ্কিতার কণ্ঠে সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল অঙ্কিতা, সেই সময় রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর সেখানে গিয়েছিলি, সেখানে তোকে দেখেছে,
1: আমাকে দেখেছে,
0: হ্যাঁ তোকে দেখেছে, এবং সেটা চাক্ষুষ করেছেন, সেটাই বলছেন যে সচক্ষে দেখেছি এবং এত ভালো লেগেছে, সৌভাগ্য হয়েছিল, সৌভাগ্য কথাটা কিন্তু মেনশন করেছেন।
1: আমার মানে এই এত ভালো ভালো, আমি
0: এই ফিডব্যাকটাই, এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি,
1: সবথেকে বড় পাওয়া, এত মানুষের
0: ভালোবাসা। বিশেষ করে যখন অঙ্কিতাকে কেউ ভালো বলছে, তখন তো আমার ভালো লাগাটা আরেকটু আরেকটু একটু একটু না মানে বহুগুণ বেড়ে যাচ্ছে এই আর কি। এরপরে মিলনদা যেটা বলছেন, শুধু গান তো নয়, ওনার বাচনভঙ্গি সবাইকে মুগ্ধ করেছিল, এটা একদম প্লাস পয়েন্ট। তো
1: আমি এমনি বেশি কথা বলি না, মানে যখন,
0: কিন্তু যেটুকু কথা হয়েছে গানের মধ্যে মধ্যে, যে নিজের যে স্টাইলাইজেশনটা যেটা আছে, যে গানগুলোকে একদম অন্য মাত্রায় দিয়ে দেয়, যে তুলে দেয় একদম, সেটার জন্য অবশ্যই আছে রয়েছে। এর সঙ্গে সঙ্গে একটু হোয়াটসঅ্যাপের কথা বলি, এখানেও একটা দারুণ ফিডব্যাক এসেছে ছন্দে বেঁধে। এখানে উনি একবার কমেন্ট করেছেন ফেসবুকে, যদিও আমাদের শ্যামসুন্দর দাস, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা থেকে উনি আমাদের হোয়াটসঅ্যাপে আর কি একটা ছন্দে বেঁধে তোকে লিখেছেন, আমাকেও, যাই হোক কী বলছেন বলি। সপ্তসুরের সঙ্গমে সুরমহলে অঙ্কিতা, সঙ্গে আছে কথার সাগর সবার প্রিয় মৌমিতা, কণ্ঠবরা সুর তরঙ্গ জল ছবি আঁকে অন্তরের নীল আকাশে, সুরে সিক্ত গানের কলি সারা জীবন থাকে পাশে। আমার একটি অনুরোধে দাওগো গান শুনাইয়া তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। ও মা, SSD জানলেন কি করে? এই রিকোয়েস্টটা তো ওর দিদিরও আছে আর যে মৌমিতারও আছে, কারণ কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এই গানটা না শুনলে কি পুরো এই আজকের জার্নিটা কমপ্লিট হবে? এটা ইনকমপ্লিট থেকে যাবে,
1: ওটার জন্য একটুখানি অপেক্ষা
0: করতে হবে। হ্যাঁ অবশ্যই তাই, হ্যাঁ একটু শেষের দিকে গিয়ে, হ্যাঁ যদিও আমরা সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, 9:27 অলরেডি হয়ে গেছে, কোথা থেকে কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময় চলে যাচ্ছে। এরপরে আমি, ওরে বাবা একটা লম্বা, যাদবেন্দ্রদা আবারও মেসেজ করেছেন লম্বা করে, এরপরে আবার একটা ছন্দে বেঁধে একটু রয়েছে, একটুখানি বলে দিই, কারণ আমরা সবাই জানি তুই এটা জানবি না, মানে তুমি জানবে না এটা, শঙ্করদা শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, তিনিও অসম্ভব ভালো ছন্দে বেঁধেই লেখেন আর কি। সারা আকাশ জুড়ে দেখি মেঘ করেছে খুব, অঙ্কিতার মিষ্টি স্বরে বৃষ্টি হয়ে পড়বে ঝরে টুপ টুপ টুপ, জ্যৈষ্ঠের এই দহন জ্বালা বলবে হেঁকে পালা পালা, মিষ্টি সুরে অঙ্কিতা যে গাইছে অপরূপ, একসাথে সবাই শোনো গোল করো না চুপ। মৌমিতা শিল্পী, সহশিল্পী, আকাশবাণী সব কলাকুশলীদের উনি থ্যাঙ্কস জানিয়েছেন, আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর করে ছন্দে বেঁধে যে আপনি লিখেছেন। আরও একজন ছন্দে বেঁধে লেখেন গুরুপল্লী শান্তিনিকেতন থেকে সুখেন্দুদা, আসবো পরে, তার আগে একটা গান শুনে নেবো, কারণ আমি ঠিক 9:30 কিন্তু একটা কমার্শিয়াল ব্রেক আছে, 9:28, কতক্ষণের গান এর পরের যে গানটা আমরা শুনবো মোটামুটি, নাকি
1: একটু একটু একটু বড় আছে, খুব বেশি বড় নয়, বাট অন্য কোন গান গাইতে পারি আমি তার বদলে, তাহলে
0: 2 মিনিটের যে এরকম একটা গান হয় এরকম দেখো যদি হয়ে যায়। আচ্ছা বা ঠিক আছে, আমরা
1: তাহলে মানে আমি একটা গান ভেবে এসেছি, মানে এই গানটার কথাটা খুব ইউনিক ধরনের কথা, তো সেই কথার একটা গান সবার জন্য।
0: ঠিক আছে চলো

0: মা বাবা বিয়ে দেবে কিনা আমি জানি না, কিন্তু আমি এরকম পাত্রর সঙ্গে পাত্রস্থ করতে রাজি নই তোকে, যার ব্যালকনিতে চুল নেই, এই দাঁত নেই, ব্যালকনিতে দাঁত নেই, মাথায় চুল নেই, ছটা ননদ, কিছুতেই না, হতে পারে না। আসছে ফাল্গুন মাসে হোক বিয়ে, কিন্তু এরকম পাত্র নয়, ঠিকঠাক পাত্র। আর এরপরে আমার একটা ছোট কমার্শিয়াল ব্রেক আছে, ব্রেকে যাচ্ছি, তারপরে ফিরে আসছি আবারও গানে।
1: একদম
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
3: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
4: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
3: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
2: সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold।
0: 9:30 অলরেডি বেজে গিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু কমার্শিয়াল ব্রেকের পর ফিরে এসেছি। 100.1 FM Gold আপনি টিউন করেছেন এবং 100.1 FM Gold ফেসবুক পেজে আমরা আছি লাইভ, তার সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা পেজেও আছি লাইভ। আর 9903 05 999 এই নাম্বারটা তো খোলাই আছে হোয়াটসঅ্যাপের জন্য।

0: আর তার সঙ্গে সঙ্গে যেমন কমেন্ট করবেন আপনারা ফেসবুকে, অঙ্কিতা রয়েছে আজ আমাদের সঙ্গে, এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর জমাটিয়া গান সব আমাদেরকে শোনাচ্ছে, অন্য ধরনের গান বেশ কিছু শুনছি যেগুলো আমরা সাধারণত শুনে থাকি ওর কাছ থেকে, অঙ্কিতার কাছ থেকে। আজকে কিন্তু 100.1 FM গোল্ডে এসে বেশ সুন্দর সুন্দর আজকে বেশ অন্যরকম গানও কিন্তু কিছু আমাদের শোনাচ্ছে। আর তার অঙ্কিতার সঙ্গে যারা রয়েছে, এস কিউব রয়েছে সায়ন্তন গিটারে, সাম্য রয়েছে কিবোর্ডে, আর বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে রয়েছে কিন্তু আমাদের সঙ্গে সঞ্জীব, আর আমাদের ফেসবুক লাইভে জুড়ে রেখেছে সৌরভ, S4, সঙ্গে অঙ্কিতা, সঙ্গে মৌমিতা, এইভাবে কিন্তু রয়েছি আমরা সুরমল। আর আছেন তো অবশ্যই আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, রেডিও সেটের ওপারে আছেন এবং টেলিফোনে আছেন 2248-8085। একটা ফোন নিয়ে আমরা গানে ঢুকি, কেমন? নমস্কার। হ্যাঁ
1: নমস্কার।
0: হ্যাঁ, গুড মর্নিং।
2: গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার।
1: আমি শঙ্কর বলছি হুগলি থেকে।
0: আচ্ছা বলুন।
2: নমস্কার আপনাকে,
1: অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর ভীষণ ভালো লাগছে, আর অঙ্কিতা দির অসাধারণ গান,
2: থ্যাংক ইউ,
1: অসংখ্য ধন্যবাদ। কণ্ঠ গলা ভীষণ ভালো লাগছে আর আজকে মুগ্ধ হয়ে যাচ্ছি। দিদির কাছে আমার একটা অনুরোধ, ও গো তোমার আকাশ দুটি চোখে বা যেতে দাও আমায় দেখো না, এই দুটো গানে অনুরোধ রইল।
0: আচ্ছা ঠিক আছে,
2: চেষ্টা করব অবশ্যই।
0: তাহলে আমরা গানে চলে যাব।
2: এখন যে গানটা গাইবো, এই গানটা দুটোই ফোক গান, আমরা সকলে শুনেছি গান দুটো, তো
0: আমাকে বসে দিবি না, নাচানাচি হয়ে যাবে।

0: ফুল তো ফুটেই গেছে, সত্যি ফুল ফুটেছে, কারণ স্টুডিওতে এই মুহূর্তে একদম সুরের ঝর্ণা ধারায় ফুল ফুটিয়েই ছাড়ছে আজকে আমাদের অঙ্কিতা। এত সুন্দর সুন্দর গান গাইছে, তার সঙ্গে সঙ্গে আপনাদের কমেন্টও রয়েছে। আর কি বলবো, এত ভালো, এত সুন্দর একটা রিদমিক গান, ও একটা নয় দুটো ম্যাশ আপ আর কি আমরা শুনলাম বসন্ত যে গান দুটো, তো সেইখানে মানে আমি আর কোনো কথা না বলে আশিস কুমার ভারতী কি বলছেন, অসম। তার সঙ্গে বলছেন রঞ্জন কর, আমাদের ফেসবুকে যে যা কমেন্ট করেছেন আমি সেটা আর কি বলছি। গুড মর্নিং অঙ্কিতা সহ সবাইকে আর কি গুড মর্নিং জানিয়েছেন রঞ্জন কর। অঙ্কিতা ম্যাডাম আমাদের বিদ্রোহী সংঘের মাঠে এসেছিলেন জানুয়ারি মাসে, তখন দেখেছিলাম প্রোগ্রাম, খুব ভালো লাগছিল, পশ্চিম মেদিনীপুর থেকে উনি বলছেন। আচ্ছা অঙ্কিতা, এই যে মঞ্চের কথা বলছেন, এই যে আরও এর আগে মিলন কুমার বিটুনিও এসে বলেন মঞ্চে দেখেছেন, ওই যে মঞ্চের যে ফিডব্যাকটা পাওয়া যায়, যে গানের সঙ্গে সঙ্গে যে আরও বাদবাকি যে নিজের যে ঘরানাটা, নিজের যে স্টাইলটা যেটা আমরা দেখে থাকি, আর তার সঙ্গে সঙ্গে আজকে রেডিওতে এসে কাউকে দেখা যাচ্ছে না। ছোটবেলায় যেমনটা আমরা সবাই ভাবতাম যে রেডিওর একটা বাক্স, তার মধ্যে টুক করে কি করে মানুষজন ঢুকে যায়, কি করে কথা বলে, আমি নিজেও ভাবতাম, এটা আমরা সবাই ভাবি, আমরা প্রত্যেকেই, এটা যারা শুনছেন তারাও ভাবতেন, আমিও ছোটবেলায় ভেবেছি এটা সবাই যেন এটা এইভাবেই হয়ে আসে। তো সেই জায়গাটায় আজকে এখানে এসে কেমন লাগছে, মানে মঞ্চের সঙ্গে এখানে রেডিও, এটা তো অনেক বেশি চ্যালেঞ্জিং কি লাগছে, নাকি ওই খানটা ওই ক্ষেত্রটা বেশি লাগে চ্যালেঞ্জিং, কোনটা?
1: অবশ্যই লাইভ পারফর্ম করা, লাইভ স্টেজ করা খুব ভাবে চ্যালেঞ্জিং, কারণ অ্যাকটিক, ওখানে দুবার একটা গান গাওয়া যাবে না, এখানেও অ্যাকটিক, যে কোনো লাইভ, যে কোনো ধরনের লাইভই অ্যাকটিক। তো আমার ভালো লাগে এবং আমি ভীষণভাবে গানটাকে এনজয় করি সব সময়, তাই হয়তো মানুষ এত বেশি পছন্দ করে।
0: অবশ্যই এনজয় না করলে পুরোপুরি তো দেওয়া যাবে না, নিজেকে উজাড় করে দেওয়া, দিতে যাওয়ার জন্য দেওয়ার জন্য অবশ্যই দরকার নিজেকেও এনজয় করা।
1: এটা যখন নরমালি আমি কোন লাইভ স্টেজ করি তখন মানুষ সামনে বসে থাকে না, এই যেরকম এই গানটা গাইলাম বসন্ত ভইল, ওনারাও গান উপাস থেকে,
0: তো যেমন এই মুহূর্তে রিয়াকশনটা হচ্ছিল দিদি,
1: একদমই মানে সেটা হয়তো এখন আমরা গাইতে পারছি না সকলে মিলে,
0: কিন্তু সেটা সবাই মিলে মঞ্চে যেটা দেখতে পাই,
1: তো ওইটার একটা আলাদা ধরনের জায়গা, আর এই জায়গাটা অবশ্যই আলাদা ধরনের। এখান থেকে যে প্রথমেই বললাম এমন এমন গান গাইতে পারছি যেগুলো নর্মালি সচরাচর আমি গাইতে পারি না, বাকি হয় না বিষয়টা অনেক সময় অনেক
0: সিচুয়েশন অনুযায়ী সেটা সেভাবে সাজিয়ে ফেলতে হয়,
1: তো সেটা সবটুকু মিলেই একটা অনেক ভালো লাগা ওইখানেও ওই লাইভেও এই লাইভেও প্রত্যেকটাতেই খুব ভালো লাগা থাকে সবটুকুতে।
0: আচ্ছা এবার আমরা ভালো লাগা গানে যাব, ওই যে টেকের কথাটা যেমন বললে তুমি, সেই টেক ব্যাপারটা, যে একটা টেকই এখানে, যেহেতু লাইভ যখনই হচ্ছে, সেটা টেলিভিশনেই হোক বা সেটা মঞ্চেই হোক বা সেটা যখন লাইভ হচ্ছে তখন লাইভই, সেটা আর কোনো আমার একটা কথা বেরিয়ে গেল মানে ওটা বেরিয়ে গেল,
1: ভুল বেরিয়ে গেল,
0: একদম তীর বেরিয়ে চলে গেল, কিছু করার নেই আর সেটা। তো সেইখানটায় মানে ওই টেকের কথাটা যেহেতু ওইটা এলো বলে, আর যেহেতু প্লেব্যাক অনেকগুলো করা হয়ে গিয়েছে, তো যদি একটা কোনো সিনেমার যদি গান প্রজাপতির যদি থেকে থাকে বা একটু ছোট্ট করে যদি যদি সম্ভব হয়, আমি কিন্তু বলছি না, আমাদের হোয়াটসঅ্যাপে আছে বলে একটু বললাম, জাস্ট হ্যাঁ রিকোয়েস্টের কথা বললাম। আচ্ছা এবার একটু হোয়াটসঅ্যাপের দিকে যাচ্ছি। সুখেন্দু দাস, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, একটু আগে যেটা বলছিলাম যে উনি ছন্দে বেঁধে লেখেন, তো ঠিক সেরকমভাবে ছন্দে বেঁধে

0: আজকে উনি মেসেজ করেছেন আমাদেরকে, লিখছেন, একলা আকাশ মেঘলা যেন, মন খারাপের রেশ, মৌমিতা বলে অঙ্কিতা গায়, শান্ত মিষ্টি পরিবেশ, হিমসাগর গাছ দিল আমায় কয়েকটি রসালো ফল, খাওয়ার চেয়েও দেখে রূপ মন হলো চঞ্চল, প্রকৃতির মাঝে থাকি সদা, বক্ষে প্রকৃতি ধরি, সুরমহলের গান তাঁরই দান, তাই তো অপেক্ষা করি, সময় বয় আপন ধারায় গানের হাত ধরে, দশটা বাজলেই বিদায় বলো, মন খারাপ করে, এক্স্যাক্টলি 9:45 হয়ে গেছে, ওরে বাস, প্রচুর মেসেজ এখনো বাকি রয়েছে, জানি না কি করে বলবো, এত এত এত উহু। এরপরে একটা দেখছি আমাদেরকে মেসেজ করেছেন, নমস্কার মৌমিতা, আমি পূর্ব বর্ধমানের ভৈরবপুর থেকে বিদিশা নন্দী বলছি, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে যে কি বলবো, পুরো জমে গেছে, একদম তাই, জমাটিয়া প্রোগ্রাম, ওই যে বলেছি অঙ্কিতা যখন আছেই তখন সেটা হবেই জমাটিয়া, হতে বাধ্য। আচ্ছা, নিশাকর ধর বলছেন, গান খুব সুন্দর হচ্ছে, এভাবেই 10টা পর্যন্ত গান শুনবো, সামনেই জামাই ষষ্ঠী, তাই আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ওই গানটা রিকোয়েস্ট করেছেন উনি।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, যদি সম্ভব হয়, যদি টাইমে হয়,
1: ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, অল্প অল্প করে, সময় বড্ড কম, তো
0: একদম তাই, একদম, আমরা আবার যাব মেসেজে, কিন্তু তার আগে বরং গান শুনে নিই,
1: একদম অল্প করে উনি বললেন একটা প্লেব্যাক, এই ফিল্মে কীর্তনের পর কীর্তনে এই গান, এই গানটা ছিল আমার, আমি করেছি, এবং আমার সাথে মানে এই গানটা আমাকে সানাইদা দিয়েছে, সানাইদা গাইয়েছে, এবং ভীষণ সুন্দর একটি গান,
0: সানাই নিজেও ভালো, বড় ভালো গান,
1: হ্যাঁ
0: গায়ও,
1: তো সেই গানটাই আমি একদমই অল্প করে, সময় নেই, তাই
0: ঠিক আছে ঠিক আছে।

0: কথা হতে পারে? একদমই তাই, এত সুন্দর হলো তো। আচ্ছা, এই নিজেদের মধ্যে একটুখানি কথাটা, গানটা ঠিক করতে করতে একটু মেসেজ বলে দিই। মৌমিতা বোন, সুরমহলে আজ তৃতীয় দিনে তোমাকে সুস্বাগতম জানাই। সুরমহলের সাংস্কৃতিক অনুষ্ঠান সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়। সুরমহল প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে একদম অক্সিজেন। ঠিক, সত্যি একদম তাই। সুরমহলকে যারা আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছেন তাদের প্রত্যেককে অন্তরের শ্রদ্ধার শুভেচ্ছা এবং শুভকামনা, বুক ভরা ভালোবাসা জানিয়েছেন। নামটা তো আমি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে নবকুমার দাই এটা পাঠিয়েছেন মেসেজ, কারণ আগের মেসেজ দেখে আমি বললাম, নামটা কিন্তু এখানে পেলাম না আমি। যাই হোক, এরপরে রয়েছে আমাদের, একটু ফেসবুকের কথা বলি, ফেসবুকে যে কমেন্ট রয়েছে। শ্যামল আচার্য, সুরমহল সুরে সুরে ভরে উঠেছে অঙ্কিতার গান এবং সুন্দর নিবেদন হচ্ছে। সুরমহলের কলাকুশলী শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শ্যামল আচার্য, দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট, কলকাতা থেকে। দেখুন, যাদের মেসেজ বা কমেন্টগুলো আমি শেয়ার করতে পারছি না, অনেক সময় স্ক্রলের মাধ্যমে তো ওপরে উঠে যায় বা টাইমটার জন্য, তো আমরা এবার পরে একদম সরাসরি গানে চলে যাই। অঙ্কিতা, এর পরের যে গানটা আমরা শুনব,
1: চলো যাই। রেডি? এই গানটা খুব পছন্দের একটা গান আমার, মানুষ অবশ্যই শুনেছেন
0: অবশ্যই। চলো।

0: আরতি মুখার্জির গান, তাই তো?
1: একদম
0: মাসুম মুভির,
1: একদমই ঠিক।
0: আচ্ছা, পরের গানে আমরা যাব, তবে একটুখানি ফেসবুকের, যদিও সময় একদম মানে শেষের দিকে চলে আসছি, 9:52:25, ঠিক আছে। জয়দীপ রায়, তিনি বেশ কয়েকটা গানের রিকোয়েস্ট করেছেন, মনে করো আমি নেই, আমার স্বপ্নে দেখার দুটি নয়ন, এই গানগুলো উনি পাঠিয়েছেন। টাপাটিনি গান একটা রয়েছে জয়দীপ রায়, এটা বাঘা যতীন থেকে উনি পাঠিয়েছেন। আচ্ছা, নিখিলেন্দু চক্রবর্তী, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, উনি বলেছেন শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরক, একটা বেশ লম্বা করে সুন্দর করে লিখেছেন আর কি। তার সঙ্গে শঙ্কর দা, শঙ্করচন্দ্র দে আবারও একটা ছন্দে বেঁধে লিখেছেন, শুনছি যত অঙ্কিতা সুরেলা কণ্ঠের গান, জ্যৈষ্ঠের দহন জ্বালা ভুলে হচ্ছে শীতল প্রাণ, বারাসাত থেকে পাঠিয়েছেন উনি। তারপরে রবিউল আলম রবি, দীর্ঘ 2000 সাল থেকে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে নজরুল গীতি পরিবেশন করে আসছি, 2 বছর হলো আকাশবাণী কলকাতা থেকে সুযোগ পেয়েছি, যদিও এখনও গানের সুযোগ পাননি উনি সেটা বলছেন, তবে আকাশবাণীর সঙ্গে জুড়ে আছেন আর এই আকাশবাণীকে এতটা ভালো লাগে সে কথা উনি জানিয়েছেন। যাদবেন্দ্র দাও আবার পাঠিয়েছেন, খুব জমজমাট অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে, উপভোগ করছেন। শঙ্কর দাও আরও ছন্দে বেঁধে লিখেছেন, নবকুমার দা লিখেছেন, ভূতের রাজার তিন বর পেলে প্রথমেই ফিরে পেতে চাইব, আমার স্বর্গীয় মা বাবাকে দ্বিতীয় নম্বরে থাকবেন পৃথিবীর সম্পদ কবিগুরু রবীন্দ্রনাথ, এবং তৃতীয় শেষ নম্বরে থাকবেন বিখ্যাত দার্শনিক বিজ্ঞানী আইনস্টাইন। আচ্ছা, এটার সঙ্গে এটা যাই হোক, এটা বুঝলাম, এর সঙ্গে চলো এরপরে আমরা গানে যাব, কারণ সময় একদম শেষ হয়ে আসছে, 9:53 অলরেডি হয়ে গেছে। অঙ্কিতা, পরের গানে আমরা কি যাব? মোটামুটি কি কোড ল্যাঙ্গুয়েজে কথা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তার মানে বাংলা হিন্দি এরপর,
1: না না এটা
0: হিন্দি গানই শুনবো, তাই তো? ঠিক আছে চলো।

0: এত সুন্দর গানটা শুনতে শুনতে না আমার চোখটা চলে গেল স্টুডিওর ঘড়ির দিকে, 9:57 হয়ে 19 সেকেন্ড হয়ে গেল, মানে
1: শেষ গান
0: একদম, মানে শেষের দিকে আমরা চলে যাচ্ছি। একটু ছোট্ট করে মেসেজ বলতে বলতে আমি একটু থ্যাঙ্কস গুলো সবাইকে জানিয়ে নেবো, আমার কাজের যে কাজগুলো রয়েছে। ভিন শহরে ভিন মেজাজে গহীন গানের ছিলে, উঁকি দিলাম টুকি করে ভালোবাসা সুরমহলে, এই মেসেজটা করেছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে সংযুক্তাদি। সংযুক্তাদি অনেক দূর থেকে বসেও আজকে সুরমহল তার প্রিয় অনুষ্ঠান, তার প্রিয় সঞ্চালনার অনুষ্ঠান, সেখানে সে উঁকি দিয়ে অঙ্কিতাকে টুক করে শুনে নিয়েছে, সঙ্গে তো মৌমিতা আছেই। আর তার সঙ্গে রয়েছে আমাদের একটু আগে আরেকজন ব্লাইন্ড স্কুল থেকে শুনছে অঙ্কিতাকে, জীবন, জীবন নাম ওনার, উনি শুনছেন, সে কথাটা উনি ওনার খুব ভালো লাগছে সেটা উনি বলেছেন। আমি আর যদি কথা বলি না তাহলে, যদি আর বলতে যাই তাহলে গানটা গাওয়া হবে না। তো 9:58 হয়ে গেল, একেবারে শেষ লগ্নে আমরা এসে গিয়েছি একদম। তো আমি একটু থ্যাঙ্কস জানিয়ে নিই আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, মানে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা ফেসবুক পেজে যারা লাইভ ছিলেন এতক্ষণ কমেন্টে ভরিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। 9903 05 9992 এই নম্বরে যারা ছিলেন তাদেরকে, এবং 2248 8085, আর রেডিও সেট যারা টিউন করে আছেন প্রত্যেককে, সঙ্গে অবশ্যই এস কিউবকে, মানে আমাদের সায়ন্তন সায়ন্ত, তার সঙ্গে সাম্য এবং সঞ্জীব প্রত্যেককে, আর ফেসবুক লাইভে এতক্ষণ যে জুড়ে রেখেছে সৌরভ, তার কথা না বললে চলবে, সঙ্গে আছে আমাদের পায়েল, আর আছে অবশ্যই আমাদের প্রিয় শুভদা, যার মস্তিষ্ক প্রসূত এই সুরমহল অনুষ্ঠানটা প্রত্যেকটা রবিবার চলে আসে। প্রত্যেককে ধন্যবাদ জানাই, আর কোনো কথা বলছি না, সুরে সুরে গানে গানে সবাই থেকো, থাকবেন অবশ্যই, আবার অঙ্কিতাকে আমরা কোনো না কোনো দিন পেয়ে যাব
1: অবশ্যই,
0: আর মৌমিতা
1: তোমার জন্য অনেক জোরে একটা হাততালি এখান থেকে।
0: আর অঙ্কিতাকে আমি ধন্যবাদটা জানালাম না, কারণ অঙ্কিতার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, আর একটা লম্বা শুভেচ্ছা রয়েছে আগামীর জন্য,
1: এটা
0: দিদির জায়গা থেকে। চলো

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। উত্তরবঙ্গের পুরো এলাকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ উত্তরকন্যায় বৈঠকে বসছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানীসহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় CBI তল্লাশি। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন।

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী দশকে সারা বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধিতে 50% অবদান থাকবে ভারতের, বললেন রুশ তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। আসছি বিস্তারিত খবরে। বর্ষার আগে পুরসভা এলাকাগুলির নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকালে উত্তরবঙ্গ পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরকন্যায় দুপুর পর্যন্ত দফতরের আধিকারিকদের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করছেন। একই সঙ্গে শিশু সুরক্ষা নিয়েও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের আধিকারিকদের সঙ্গেও তিনি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বাগডোগরা রওনা হবার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে একের পর এক মেয়র ও কাউন্সিলররা পদত্যাগ করে বর্ষার মুখে নতুন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতির মোকাবিলা করে আগামী বর্ষায় নাগরিকরা যাতে আগের চেয়ে ভালো থাকেন তার ব্যবস্থা বর্তমান সরকার করবে।
1: আমরা যা সামনেই কদিনের মধ্যেই বর্ষা, গত বছর আমরা দেখেছিলাম কীভাবে ডেভাস্টেশন হয়েছিল, বিপদ এসেছিল, এবং আমরা জায়গায় জায়গায় দেখছি তৃণমূল মেয়র, তৃণমূলের কাউন্সিলর কীভাবে পদত্যাগ করছে, ভাবছে বোধহয় আমাদের বিপদে ফেলবে নতুন সরকার। কিন্তু আমরা সব রকমভাবে আমরা আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা বটলগিং হয় আমরা সেটা চেষ্টা করছি। এবং
0: রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়লো। কলকাতায় দাম পৌঁছলো 968 টাকায়। গৃহস্থের জন্য ব্যবহার করা 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এ দফায় অপরিবর্তিত থাকছে। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি ও সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থগ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। তেলেগু দেশম পার্টি টিডিপি চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যম রামকৃষ্ণ এবং টিডিপির সমাজ মাধ্যম শাখার প্রধান চিন্তা কায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে 1টি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গমনেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
2: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও, সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষব্যাপী নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন, অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: উল্লেখ্য, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। খবর শুনছেন এফএম প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। 4 বছর পর এই বৈঠক হচ্ছে এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন।

0: গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
0: উল্লেখ্য, অষ্টম ভারত ইন্দোনেশিয়ার যৌথ কমিশনে অংশ নিতে এদেশ সফরে এসেছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোট চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের, এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতে জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। অপরিশোধিত বা জ্বালানি তেলের বাজারে ভারতের গুরুত্ব আরও অনেক বাড়তে চলেছে বলে ইগর সেচিন মনে করেন। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। নতুন দিল্লি জ্বালানি আমদানির ওপর এখনও অনেকটা নির্ভরশীল বলে তিনি উল্লেখ করেন। পরিযানের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা ডিডের 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। বিষয়টিকে তিনি কার্যত আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সমস্যার মোকাবিলায় এখনও সময় রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকা উত্তর পশ্চিম ইউরোপকে মুক্ত করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। জাতীয় পুরস্কার বিজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানু নুরুভাট্টাম সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। নতুন দিল্লিতে আজ 77তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। এদিকে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে আজ বাইসাইকেল রবিবার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তরবঙ্গের পুরো এলাকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ উত্তরকন্যায় বৈঠকে বসছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানী সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি। খবর শেষ হল, এর পরের খবর শুনুন বেলা 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই মুনীশ শর্মা। विदेश मंत्री डॉक्टर सुब्रमण्यम जयशंकर ने आज कहा कि भारत और इंडोनेशिया के बीच संयुक्त आयोग की बैठक 4 साल के अंतराल के बाद हो रही है। उन्होंने कहा कि इस दौरान द्विपक्षीय संबंधों में महत्वपूर्ण प्रगति हुई है। विदेश मंत्री ने इंडोनेशिया के विदेश मंत्री सुगियानो के साथ नई दिल्ली में भारत इंडोनेशिया संयुक्त आयोग की बैठक की सह अध्यक्षता की। उन्होंने कहा कि दोनों देशों ने पिछले वर्ष द्विपक्षीय संबंधों की स्थापना के 75 वर्ष पूरे होने का

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা।

0: from unmarried male and female candidates for 10+2 BTech cadet entry scheme. Permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold. তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM.

0: এমন এক কণ্ঠ যে কণ্ঠে পাষাণের বুকে না লিখলেও আমাদের হৃদয়, আমাদের বুকে কিন্তু এই নাম চিরকালীন। আজ তাঁর জন্মদিন, সতীনাথ মুখোপাধ্যায়। আজ সতীনাথ মুখোপাধ্যায়ের এই গান দিয়েই শুরু করলাম তোমায় গান শোনাবো। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড। ঘড়ির কাঁটা বলছে 1:16 হয়ে 9:10, আর এই প্রান্তে রয়েছে আপনার দুই বন্ধু, আমি প্রযুক্তি,
1: অনুপূর্বা। প্রযুক্তি, গানটা তো শোনালাম, কিন্তু কোন বন্ধু অনুরোধ করেছেন এই গানের জন্য?
0: এই গানের জন্য অনুরোধ করেছেন

0: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি থেকে এই গানের অনুরোধ জানিয়েছেন। আমরা চলে যাব পরের গানে।
1: পরের গান অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সুখের মাঝে তোমায় দেখেছি। রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন রণবীর নাথ শ্যামনগর থেকে, তার পছন্দ মতো যদি জানতেম সিনেমার এই গানটি।

0: আমরা শুনছিলাম রুমা গুহঠাকুরতার কণ্ঠে গান। এরপরে আমরা যে গানটি শুনব, গানটি কিশোর কুমারের কণ্ঠে,
1: রবীন্দ্রসঙ্গীত, কিন্তু অবশ্যই ছায়াছবিতে ব্যবহৃত হয়েছে।
0: এই গানটি অনুরোধ করেছেন কনিষ্ক চৌধুরী উড়িষ্যা থেকে, এবং ঘরে বাইরে ছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছিল। আমরা শুনি সেই ছবির সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গান।

0: শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: সবাইকে মিলে। শ্যামসুন্দর দাস, কাকলি দাস এবং বুদ্ধদেব দে নারকেল বাগান লস্করপুর গড়িয়া 153 থেকে।
1: আমরা এর পরের গানে চলে যাব। এর পরের গানের শিল্পী শ্যামল মিত্র, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কথায় সুরে। এই গান শুনতে চেয়েছেন সুজয় সুদীপ্ত দীপন মণ্ডল ঠাকুরপুকুর থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানখানি, সলিল চৌধুরীর কথা এবং সুরে এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন বাঁশদ্রোণী থেকে শুভ্রা ভট্টাচার্য।
1: এরপরে কার গান শুনব? আরতি মুখোপাধ্যায়। অসীমা সেন নাকতলা থেকে রিকোয়েস্ট করে পাঠিয়েছেন এই গানের জন্য। দুষ্টু দুষ্টু পাখির ঝাঁক গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষের সুর, এবং সেই সাথে সুন্দর করে লিখেছেন নিয়ম মেনে এক সপ্তাহ পর অনুরোধ করছি। প্রযুক্তি, যেহেতু আমাদের একটা কথিত নিয়ম আছে, শ্রোতা বন্ধুরা উইকে একদিনই রিকোয়েস্ট করতে পারবেন, আর বাকি ছটা দিন তারা অন্যদের গানের অনুরোধ শুনবেন এবং আনন্দ পাবেন। তারা যেই নিয়মটা মেনে সত্যি আমাদের সহযোগিতা করেন তার জন্য আমরাও খুশি।
0: ঠিক,
1: আমরা শুনি তাহলে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান।
0: বেশ,

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা এই গান শুনলাম। এই গান শোনার অনুরোধ জানিয়েছেন পবিত্র সাহা, সীমা সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। এবং সেই সঙ্গে ছোট্ট একটা অনুযোগও করেছেন আপনি যে আজকে এমন একজন সঞ্চালিকা আছেন যিনি আপনার অনুরোধের গান বাজাননি এবং গত তিন রবিবার আপনার গান তিনি বাজাননি, এরকম একটি অনুযোগ আপনি করেছেন।
1: এবং স্পষ্ট করে দিলেই কিন্তু ভালো হতো।
0: হ্যাঁ, সেটা একটা তো বিষয়। আর একটু জানিয়ে রাখি, গত তিন রবিবার আমার বা অনুপূর্বাদীর অনুষ্ঠান ছিল না। হ্যাঁ, গত রবিবার আমার অনুষ্ঠান ছিল, আমি জানি না আপনি কটাক্ষটা আমাকে করলেন কি না। তবে একটা কথা জানিয়ে রাখি আপনাদের, আমাদের পক্ষ থেকে, আমাদের প্রত্যেক সঞ্চালক সঞ্চালিকার পক্ষ থেকে এই প্রচেষ্টাটা যে থাকে যে আপনাদের প্রত্যেকের গান শোনাবো, এটা বোধহয় আপনাদের কাছে নতুন করে বলে দিতে হয় না। আমাদের যথেষ্ট প্রচেষ্টা থাকে এবং আপনারা যারা প্রায় নিয়মিত আপনারা অনুরোধ করেন, আপনাদের গান যে শোনানো হয় এটা নিয়েও বোধহয় আর দ্বিতীয় কথা বলার কিছু নেই। কিন্তু ওই আর কি, আপনারা যখন অনুযোগ করেন তখন একটু খারাপ লাগে। তো বন্ধু যতই হোক না কেন, আপনারা আমাদের কাছের মানুষ, তো আমরা চেষ্টা করি কিন্তু। হ্যাঁ, এরপরে যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে অবশ্যই দু তরফের আমাদের বোঝাপড়াটা হয়ে যাক, সেটা হইলেই ভালো, তাই না? আমরা পরের গানে চলে যাই।
1: পরের গান বিশ্বজিৎ এবং রানু মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠের গান পাহাড়ি আঁকা বাঁকা। অনুরোধ করেছেন প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ রোড, সিঁথি থেকে। তার অনুরোধ মতো শোনাই গানটা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গান শোনাচ্ছিলাম। পুরুলিয়া আমডিহা থেকে খগেন শুভম, সুদীপ্তা আর তাথৈ এই সবাই শুনতে চেয়েছিলেন এই গানটা, যে গানের কথা লিখেছেন শিবনাথ বন্দ্যোপাধ্যায়, সুরকার রূপঙ্কর বাগচি। এরপর আমরা কার গান শোনাব? প্রযুক্তি হেমন্ত মুখোপাধ্যায়ের গানে চলে যাই। ভোরের আলোয় পড়লো তোমার মনে, এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, গাড়ুলিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: প্রণব রায়ের কথা পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে।

0: ভোর নয়, এখন দুপুর, কিন্তু আমাদের মনে পড়তেই হবে, মনে পড়াটা একদম মানে বাধ্যতামূলক, কারণ আমরা থাকছি, আমরা থাকছি 2:30 আবারও ফিরে আসছি। আপাতত যে গানটি আপনাদের জন্য রেখে যাব, গানটির শিল্পী সুমন কল্যাণপুর, এবং এই গানের কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর নীতা সেনের। কৃষ্ণ সুদামা ছবির এই গানের অনুরোধ জানিয়েছেন নিশাকর, অনুশ্রী, শ্রেয়সী, রিমাধর, আমতা, হাওড়া থেকে।
1: হ্যাঁ, গান শোনাতে শোনাতে আমরা বিদায় নেব সাময়িকভাবে। ওই যে প্রযুক্তি বলল, আবার ফিরছি দুপুর 2:30।

0: বাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়।

0: আর যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি, সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে,
2: জুটিতে দুটিতে নিয়ে সুরেলা সফরে আজ ফিরে এলাম। এই মুহূর্তে আমি প্রযুক্তি
3: অনুপূর্বা,
2: আর ঘড়ি বলছে 2:34 হয়ে 3:05। জুটিতে দুটিতে মানেই আপনারা জানেন দুজন মানুষকে নিয়ে আমরা কথা বলি। তো আজকে ভাবছি আমরা মাস্টার বাদলের সঙ্গে রোশনির জুটি নিয়ে কথা বলি, কিংবা ধরুন শিবনাথের সঙ্গে বিশাখা বা মৃণালের জুটি। কাদের কথা বলছি সেটা বরং একটু গানে গানে শুনিয়ে দিই, তাহলে বোধহয় আপনারা বুঝতে পেরে যাবেন, তাই না?

0: মাঝে আসলে সুরের নদী বয়ে চলেছিল। আর এই যে মাস্টার বাদলের কথা বললাম, এই মানুষটি, এই মাস্টার বাদল নামেই তার প্রথম রেকর্ড বেরোয় 1943-এ, যদিও ব্র্যাকেটে তার আসল নামটি লেখা ছিল সতীনাথ মুখোপাধ্যায়। আর তার জন্ম 7ই জুন, অর্থাৎ আজকেরই দিনে 1923 সালে, ঠিক এক বছর পরে 1924 সালে সতীনাথের রোশনির জন্ম। হ্যাঁ, 12ই মার্চ 1924-এ জন্মায় যে মেয়েটি, তাকে রোশনি বলেই ডাকতেন সতীনাথ। তার আসল নাম বলে দিতে হয় না, উৎপলা সেন।
1: সতীনাথ আর উৎপলা, এই দুটো নাম যখন সমার্থক হয়ে যায়, তখন বাদল আর রোশনির গল্প পেরিয়েও কিন্তু কটকটির কথা উঠে আসে। একবার এক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বা কোনোভাবে পরিচয়ে কটকট করে কথা বলেছিলেন কার সাথে? রীতিমতো সুভাষচন্দ্র বসুর সাথে। সেই থেকেই তার নাম হয়ে গিয়েছিল কটকটি। নজরুলের কাছে গান শিখতে গেছেন, রেকর্ড করবেন। কিছুক্ষণ রিহার্সালের পর নজরুল ইসলাম বললেন, আগে র আর রয়ের উচ্চারণ ঠিক করে এসো, তবে গান। সেদিন থেকেই কিন্তু বুঝে গিয়েছিল রোশনি বা কটকটি যে গান শিখতে গেলে উচ্চারণটা কতটা দরকার।
0: আর কাজী নজরুল ইসলাম তাকে ডাকতেন বিশাখা বলে।
1: ঠিকই,
0: কি অদ্ভুত না? বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন নাম পেয়েছেন, কিন্তু শ্রোতার হৃদয়ে উৎপলা সেন এই নামটাই যেন একেবারে খচিত হয়ে রয়েছে, রত্ন খচিত হয়ে রয়েছে, হৃদয়ে রয়ে গেছে। আজ জুটিতে দুটিতে আমরা এমন কিছু গান আপনাদের শোনাবো যে গানগুলি তাদের জুটিতে, তারা দুজনে একসঙ্গে গিয়েছেন, এরকম কিছু গান রয়েছে,
1: অথবা তাদের সুর করা,
0: অথবা সুর করা। এবার সুর করার মধ্যেও আবার বিশেষত্ব আমরা রেখেছি, যেমন উৎপলা সেনের সুর করা গান সতীনাথ মুখোপাধ্যায় গিয়েছেন, এরকম গানও যেমন আমরা রেখেছি, তেমন সতীনাথ মুখোপাধ্যায় সুরে তো উৎপলা সেন বেশ অনেকগুলি গান গেয়েছেন, সেই গানগুলিও আজকে আমাদের তালিকায় রয়েছে। যেমন এই মুহূর্তে যে গানটি শোনাবো আপনাদের, গানটি উৎপলা সেনের কণ্ঠে এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে।

0: আজকের জুটিতে দুটিতে সতীনাথ মুখোপাধ্যায় আর উৎপলা সেন, তাদের গান, তাদের জীবন বৃত্ত নিয়ে কিন্তু স্টুডিও প্রান্তে 100.1 FM গোল্ডে প্রযুক্তি অনুপূর্বা। কিন্তু অনুষ্ঠানের মাঝে কিছু জরুরি ঘোষণা তো থাকেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো জরুরিকালীন ঘোষণায় জানানো যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী 1-2 ঘন্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায়। আবারও জানিয়ে দিই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে, সাথে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে। সুতরাং এই সব জায়গার মানুষ যারা আছেন, যেহেতু বজ্রপাতের সম্ভাবনা আছেন, তাই আপনারা একটু সাবধানে থাকবেন।
1: সুরেলা সফরে আজ আমরা রয়েছি জুটিতে দুটিতে, এবং আজ সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিনে খুব স্বাভাবিকভাবেই আমরা তাঁর সঙ্গে উৎপলা সেনের জুটি এই নিয়েই আজ কথা বলছি।
0: এবং দুজনে তো অবিচ্ছেদ্য।
1: একদমই তাই। যখন গান তৈরি করতেন সতীনাথ, তখন যেমন মগ্ন হয়ে যেতেন, তেমনই উৎপলা সেনও কোথাও যেন তার স্বামীর সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে সুরের সঙ্গী হয়েছিলেন।
0: ঠিকই তাই।
1: যদিও তার দ্বিতীয় বিবাহ, প্রথম স্বামী বেনু সেনের মৃত্যুর পর তিনি যখন বেশ একদম কি বলবো ভেঙে পড়েছেন, এরকমই সময় একটি ঘরোয়া আসরে
0: সতীনাথের সাথে দেখা,
1: এবং না দেখা তো আগেই হয়েছিল, কিন্তু ওই ঘরোয়া আসরে সতীনাথ মুখোপাধ্যায়ের, যেটা হয় না, সামনাসামনি অনেক গান, অনেক কিছুর একটা যোগসূত্র তৈরি হয়ে যায়। অনেক সময় হয় না, অনেক গান দেখবে যে গান আমাদের জীবনের কোনো না কোনো স্মৃতির সঙ্গে কীরকম মিলেমিশে থাকে, এই রকমই একটি আসরে 60-এর দশকের মাঝামাঝি সতীনাথ মুখোপাধ্যায় গান গাইছেন, উৎপলা সেন শুনছেন, এই কোথাও একটা না মেলবন্ধন তৈরি হলো। এই মেলবন্ধনটি বেশ বন্ধুত্বের দিকে এগিয়ে গেল, এবং বেনু সেনের মা, অর্থাৎ সেই সময় উৎপলা সেনের যিনি শাশুড়ি মা ছিলেন, তিনি এই সম্পর্কের বিষয়টি বুঝতে পারলেন, এবং তার কোথাও মনে হলো যে আমার এই কন্যাসম যিনি, তাকে বোধহয় জীবনের অন্য একটা দিকে, জীবনের পথে আরও একটু আনন্দের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভাবা যায় সেই সময়, যে সময় শাশুড়ি মায়েরা হয়তো বা পুত্রের মৃত্যুর জন্য স্ত্রীকেই দায়ী করছেন, বা সেই শোকটাকে টেনে নিয়ে যাচ্ছেন সারা জীবন, সেখানে একজন মা কত আধুনিক, কতটা ভেবেছিলেন যে আমার পুত্রবধূর যদি আরেকজন সঙ্গী হয় তাহলে ভালোই হয়।
0: এবং সেটা যেরকম মানানো, সতীনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকেও কিন্তু এই দাম্পত্য জীবনে একটা বিরাট বড় উদারতার পরিচয় পাওয়া গেছে। উৎপলা সেন মানে সতীনাথের রোশনী, তার প্রথম পক্ষের ছেলে ছিল বাবুন,
1: আশিস
0: তার ভালো নাম, এবং বাবুনকে নিজের সন্তানের মতোই কিন্তু ভালোবাসতেন সতীনাথ, এবং তাদের দাম্পত্য জীবনে কিন্তু কোনো সন্তান হয়নি বা আসেনি বা তারা গ্রহণ করেননি, কারণ বাবুন বা আশিস সেই সময় প্রায় প্রাপ্তবয়স্ক, পাছে তার মানসিকভাবে আঘাত লাগে। এই স্যাক্রিফাইসই বলি বা বোঝাপড়াই বলি, সতীনাথ কিন্তু ঠিক ততটাই প্রকাশ করে, মানে ততটাই দেখিয়েছিলেন জীবনে। তিনি চেয়েছিলেন একটা সুখী, ঝুটঝঞ্ঝাটহীন, নিটোল দাম্পত্য, এবং দুজনে একে অপরকে গানের দিক থেকে আগলে রাখা। আমার জানো তো প্রায় মনে পড়ে দূরদর্শনের একটি অনুষ্ঠানে, মানে তাদের দুজনের সিগনেচার টিউন সেই গানটি, বলতে গেলে দুজনে, সতীনাথ মুখোপাধ্যায় হারমোনিয়াম বাজাচ্ছেন, উৎপলা সেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছেন,
1: হারমোনিয়ামের উপর একটা হাত রেখে।
0: হ্যাঁ, এতটাই ভালো লাগতো। তো আজকে কথায় কথায় দুজনের দাম্পত্য জীবনের এই যে জুটি, সেসব কথাই উঠে আসবে।
1: এবং তুমি যখন বললে যে সন্তানের কথা, সতীনাথ মুখোপাধ্যায় খুব কন্যা সন্তান ভালোবাসতেন,
0: এবং
1: একটা পুতুল ছিল, হ্যাঁ ঠিক,
0: গার্গী
1: তার নাম রেখেছিলেন, এবং যেহেতু কন্যা সন্তান ভালোবাসতেন, তাই আশিস সেন যখন বিয়ে করলেন, তখন তিনি বলেছিলেন যে এইবারে আমার কন্যা সন্তান এলো আমার ঘরে।
0: ঠিকই তাই।
1: তো এইরকমই সম্পর্ক ছিল তাদের দুজনের। তো আরও একটি গান আমরা উৎপলা সেনের কণ্ঠে শুনি, এবং যে গানটি সতীনাথ মুখোপাধ্যায়ের সুর এবং পবিত্র মিত্রের কথায়।

0: রোশনি ডাকনামে সতীনাথ মুখোপাধ্যায় তার উৎপলাকে গ্রহণ করেছিলেন। এই যে রোশনি ডাকনামের পরে গান শিখতে যাওয়া, অন্য নাম পেলেন তিনি নজরুল ইসলামের কাছে, কিন্তু উচ্চারণ ঠিকঠাক মতো না হওয়ায় নজরুল ইসলামের কাছ থেকে তিনি চলে এলেন। আসলে উৎপলা সেন স্বভাবে ভীষণ মিশুকে ছিলেন, কিন্তু সেই সাথে একটু খেয়ালি বা একটু মুডি প্রকৃতিরও ছিলেন, যে কারণে ওই যে সতীনাথ মুখোপাধ্যায় যে একটা পুতুলকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন গার্গীকে, একদিন কিন্তু সেই গার্গীকে ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছিলেন। যাই হোক, সে না হয় অন্য বিষয়। নজরুলের কাছে গান শিখতে গিয়ে চলে এলেও পঙ্কজ কুমার মল্লিকের কাছে গান শেখাতে কিন্তু ভীষণ মানে তার প্রিয় ছিল। 1944 সালের একটা ঘটনার কথা বলি, ছবির নাম ছিল সেটার মেরি বহন। তো এই ছবিতে একটা গান ছিল, গানটা সম্ভবত হচ্ছে ম্যা ইন ফুলো সাং, এই গানের রিহার্সাল হচ্ছে সেই সময়। হচ্ছে মিউজিক ডাইরেক্টর পঙ্কজ কুমার মল্লিক অনেক চেষ্টা করেও উৎপলা সেনকে, তিনি তো পূর্ব বাংলার মেয়ে ছিলেন, কিছুতেই আর চন্দ্রবিন্দুর উচ্চারণ করাতে পারছেন না। শেষে উৎপলা নাক টিপে ধরলেন যাতে চন্দ্রবিন্দুর উচ্চারণ করা হয়। এরপরেও কিন্তু পঙ্কজ কুমার মল্লিক বলতে উৎপলা সেন একেবারে অজ্ঞান ছিলেন। আর এই পঙ্কজ কুমার মল্লিক উৎপলাকে কিন্তু উৎপলা নামে ডাকতেন না, তিনি তাকে মৃণাল নামে ডাকতেন। বেশ অবাক লাগে না?
1: ঠিক তাই। আর এই যে সতীনাথ মুখোপাধ্যায়, তিনি যখন মানে কি হয় যে একেবারে তো খেয়ালি প্রকৃতির মানুষ ছিলেন উৎপলা, আর ঠিক একই মেরুর বাসিন্দা ছিলেন সতীনাথও, মানে তিনিও বেশ খেয়ালি আলাভোলা যাকে বলে,
0: খুব নরম, মানে নিঃসঞ্জাত মানুষ।
1: ঠিক তাই, এবং তার সুরগুলির মধ্যেও কিন্তু সেই
0: একটা করুণ রস আছে, করুণ রস অথচ একটা পেলব রোমান্টিকতা ছড়ানো।
1: ঠিক তাই। আমরা এতক্ষণ যে গানগুলি শুনছিলাম সেই গানগুলি সতীনাথ মুখোপাধ্যায় সুরে, উৎপলা সেনের কণ্ঠে আমরা সেই গান শুনছিলাম। এবারে আমরা একটি গান শুনব যে গানটি মূলত গানটি রবীন চট্টোপাধ্যায়ের সুর, প্রণব রায়ের কথা, গানটি সাগরিকা ছবি থেকে। কিন্তু এই গানটির বিশেষত্ব হচ্ছে এখানে সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেন একসঙ্গে যৌথভাবে গানটি গেয়েছেন, এবং সেই সঙ্গে আরও অনেক সহশিল্পীরাও ছিলেন,
0: দ্বিজেন মুখোপাধ্যায়।
1: তো আমরা সেই গানটি শুনি, এবং এই গানটি শোনার পরে আমরা ফিরে আসি উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায়ের জীবনের আরও অনেক গল্প নিয়ে।

কালো দেহ পড়ি কাটিয়ার জুড়ি, কালো পেট ছিঁড়ে কাটি নাড়ি ঘুড়ি, আমাদের চির সাথী কাটিয়ার ছুরি, আমাদের চির সাথী কাটিয়ার ছুরি, জমের দম্ভ ভেঙে বড়াই।

0: সতীনাথ মুখোপাধ্যায় আর উৎপলা সেন জুটিতে দুটিতে এই দম্পতি নিয়ে কেই কিন্তু আজ আমাদের বেশ কিছুটা সময় পথ হাঁটা। আমরা বলছিলাম যে উৎপলা সেন একটু মুডি, একটু মিশুকে, খামখেয়ালি, সতীনাথ মানুষটাও কিন্তু সেখানে পিছিয়ে ছিলেন না। আসলে সমসমাভের ছিলেন বলেই হয়তো তারা জুটি হয়ে এত সুর আমাদের জন্য রেখে যেতে পেরেছেন।
1: ঠিক তাই।
0: তো সুরের কথা যদি বলি, সুরের কথা মাথায় এলে কিন্তু সতীনাথ মুখোপাধ্যায় একবারে দিক শূন্য, দিক বিদিক ভুলে যেতেন। কখনো সিগারেটের প্যাকেট ছিঁড়ে তাতেই গানের কথা লিখছেন, নোটেশন লিখছেন, পূর্ণিমা রাতে গাড়ি চালাতে চালাতে হঠাৎ লিখে ফেললেন, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, আহা হা হা, কি অসম্ভব রোম্যান্টিক করুণ রস মেশানো গান। কিংবা এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে এই গান। একটা ঘটনার কথা বলি যে একবার নিয়ম ভেঙে ভুল পার্কিং করে ফেলেছেন, তার জন্য থানাতেও যেতে হয়েছে। ট্রাফিক পুলিশ সোজা পার্ক স্ট্রিট থানায় ধরে নিয়ে গেছেন, তাতেও কিন্তু সতীনাথ মুখোপাধ্যায়ের হুঁশ নেই। থানার চেয়ারে বসে গুনগুন গুনগুন করে সুর ভাজছেন। এদিকে গলা শুনে ওসি সাহেব নিজে ছুটে এসেছেন, সে কি সতীনাথ মুখোপাধ্যায়কে ধরে নিয়ে এসছে ট্রাফিক পুলিশ? পরে কিন্তু সেই ট্রাফিক পুলিশেরই সাজা হয়েছিল।
1: কি অদ্ভুত, দেখো গলাটা শুনেই বুঝতে পারলেন যে
0: আসলে তার একটা কারণ আছে। আমার যেটুকু একটু একটু আমি অ্যাজিউম করছি, সেই সময় না প্রযুক্তি প্রচুর জলসা হতো, এবং আজকের যারা স্বর্ণশিল্পী আমাদের কাছে তারা কিন্তু প্রতিনিয়ত, বিশেষত শীতকালে, তরুণ বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, এটা আমি বনশ্রীদির মুখ থেকে নিজে শুনেছিলাম। বনশ্রীদি আকাশবাণীতে একবার আমার অনুষ্ঠানের বহু বছর আগে অতিথি হয়ে এসেছিলেন, যে একটা অনুষ্ঠানে হেমন্তদা গাইছেন, তারপরেই মান্নাদা, তারপরেই আমি, ভয় লাগছে যে এই যে জলসা, মানুষ এত জলসা হতো, স্বাভাবিকভাবেই এই শিল্পীরা ভীষণভাবে তাদের কাছে, মানে ওই কণ্ঠস্বরটা শুনেই বুঝে গেছেন যে সতীনাথ মুখোপাধ্যায়কে ধরে নিয়ে এসেছে। তো এরকম বহু ঘটনা আছে।
1: ঠিক তাই। আসলে এই মানুষটি এতটা মগ্ন হয়ে থাকতেন, এতটা প্যাশনেট ছিলেন সুরের প্রতি, আর থাকবেনই না বা কেন, মানে তার জন্মই হয়েছিল একটা সাংগীতিক পরিবারে। মানে বাবা তারকদাস মুখোপাধ্যায় শ্যামাসঙ্গীত গাইতেন, ধ্রুপদ গাইতেন, বাংলা প্রাচীন বাংলা গানগুলি গাইতেন, মা গান করতেন, ঠাকুরদা রামচন্দ্র মুখোপাধ্যায় বেহালা বাজাতেন, এবং সবচেয়ে বড় কথা তার জন্ম হয়েছিল লখনৌতে, এবং সেখানে বাবার মামার বাড়ি, তো সেখানে ছোটবেলার অনেকটা সময় তার কেটেছে। আর সেখানে কি হতো, মানে একদম গানের জলসা মাঝে মধ্যেই হতো, সেখানে চলে যাচ্ছেন তারা, গান শুনছেন, আর খুব ছোটবেলা থেকে ক্লাস থ্রি থেকে তিনি প্রবোধ ঘোষালের কাছে গান শেখা শুরু করেছেন, এরপর ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য, এরপরে তো দীর্ঘদিন আমরা জানি যে তিনি পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কাছে তালিম নিয়েছেন,
0: ধ্রুপদ, টপ বা ধামার, শাস্ত্রীয় সঙ্গীত সবই। পাশাপাশি কিন্তু প্রযুক্তি, উনি পড়াশোনার দিক থেকেও বাড়ির মানুষেরা চাইতেন যে পড়াশোনাটা, মেধাবী ছাত্রই ছিলেন, যে পড়াশোনাটা ভালো করে করুক। ডিস্টিংশন নিয়ে তিনি বিএ পাশ করলেন, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবার পড়তে এলেন, মাস্টার্স করতে এলেন, মাঝে আবার চাকরিও পেয়ে গেলেন, রীতিমতো সরকারি চাকরি। এই সব কিছু মিলিয়ে কিন্তু সতীনাথ মুখোপাধ্যায় মানে একদিকে গান, একদিকে লেখাপড়া, চাকরি, সব দিক থেকেই তার একটা পূর্ণাঙ্গ জীবন, সেগুলোকে খুব ব্যালেন্স করে চলেছেন।
1: ব্যালেন্স করে চলেছেন বটে, কিন্তু গানের প্রতি ওই হয় না পাল্লাটা একটু ভারী ছিল, এবং ভীষণভাবেই রেওয়াজ করতে ভালোবাসতেন। মানে তার মনে হতো যে রেওয়াজ যদি, মানে হয় না যে কঠিন রেওয়াজ হলে তবেই আমি সুরে গাইতে পারবো, এইরকম একটা বিষয় ছিল। একটি গানের গল্প বলি, যেমন মানে উৎপলা সেনের কণ্ঠে সতীনাথ মুখোপাধ্যায় সুরে যে গানটি একেবারে কি বলবো, মানে এই এই কথা বললেই যে গানটি সবার মনে আসে, ঝিকমিক জোনাকির দ্বীপ জলে শিয়রে। তো গানটি রেকর্ডিং হবে এরকম সময় ভিভালসারার হাত জখম হলো, রেকর্ডিং হবে না বা রেকর্ডিং বন্ধ হয়ে যায় প্রায়, এরকমই একটা অবস্থা। আর সেই সময় যেটা হয় আর কি, যে স্টুডিও বুকিং হয়ে গেছে, অন্যান্য যন্ত্রসঙ্গীত শিল্পীদেরও বুক করা হয়ে গেছে, সেই সময় ক্যান্সেল হওয়া মানে বেশ অনেকটা ক্ষতি। তো সতীনাথবাবু কী করলেন, সারা রাত ধরে চেষ্টা করলেন, এবং হারমোনিয়ামেই তিনি পিয়ানোর এফেক্টটা এনে ফেললেন, কারণ ওই যে তিনি ছিলেন অর্জুন, তার পাখির চোখ ছিল সঙ্গীত, এবং গানটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এইটাই তার ভিতরে সবসময় খেলা করতো, সবসময় কাজ করতো। আর তারপরে যেটা তৈরি হলো সেটা আমরা এখন শুনি, কেমন?

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হরে ঘরে সূর্যঘর।
4: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে

0: সত্যি তাই, শুধু গান আরো গান, আর এই গান দিয়েই, গান দিয়েই জুড়েছিল তাদের সংসার বলা যেতে পারে।
1: হ্যাঁ, গান দিয়ে তাদের সংসার জুড়েছিল, কিন্তু গানের বাইরেও যে তারা কতটা সংসারী ছিলেন, মানে দুজন রক্ত মাংসের মানুষ হিসেবে শুধু যে গান সারাদিন করলে জীবন চলবে তা তো নয়, সংসার ধর্ম তো আছে
0: একদম।
1: সেখানেও কিন্তু প্রায় দশে দশ ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। গানের সুর করছেন, সুর করতে করতে ছেলে হয়তো ঘুম থেকে উঠেছে, চট করে গিয়ে তার বিছানাটা তুলে দিলেন, তারপরে তরি তরকারি জোগাড় করা, কি রান্না হবে সেগুলো ঠিক করা, দুর্দান্ত রান্না করতে পারতেন, দুজনেই ভালো রান্না করতেন, রান্নার ঠাকুরকে রীতিমতো টেক্কা দিতেন নানা রকমের, যেমন অ্যারারুট বিস্কুট দিয়ে কিভাবে ডিমের ক্র্যাম্বল বানানো যায়, তারপরে টমেটো ধনে পাতা দিয়ে আর মাছের ঝাল, আর এও ভালো রান্না করতেন, উৎপলা সেনও ভালো রান্না করতেন। এ বিষয়ে কিন্তু একটা ঘটনা আছে জানো, আকাশবাণীর সেই কিংবদন্তি বেলাদে মহিলা মহলের রান্নার যা নিয়ে সিনেমাও তৈরি হয়ে গেছে রীতিমতো কয়েক মাস আগে, তো মহিলা মহলের এই অনুষ্ঠানে বেলাদের রান্না শেখানোর কথা, তো তিনি আসছেন না, প্রোগ্রাম এক্সিকিউটিভ রীতিমতো বারান্দায় ঘুরছেন, কি হলো কি হলো, বেলা দিয়ে আসছেন না। তো উৎপলা সেনের গানের রেকর্ডিং ছিল, তিনি স্টুডিও থেকে রেকর্ডিং করে বেরোচ্ছেন, হঠাৎ তার কাছে কথা এসে, কানে কথা এসছে যে এরকম যিনি রান্না শেখাবেন কি হলো, তিনি এসে পৌঁছননি। উনি তখন বললেন যে এটা আবার এমন কি, আমি শিখিয়ে দিচ্ছি। উনি মহিলা মহলের ওই অনুষ্ঠানটা করলেন এবং সেখানে কি শেখালেন, না আজকের বড় বড় শেফরা ফাইভ স্টার হোটেলে যে রান্নাটা করে ডাব চিংড়ি, বুঝলে, ওটা উৎপলা সেন কিন্তু শেখালেন। এবং রান্না এই যে শেখানো, অনেক সময় পরবর্তী সময়ে বড় বড় যারা প্রথিতযশা শিল্পী তখনকার দিনে স্টুডিওতে রান্না করে নিয়ে যেতেন, তারা খেয়ে বাহবা দেওয়া, এই যে প্যাশনেটলি দুজনের দাম্পত্য জীবনটাকে এনজয় করা, তাই না, যাপন করা, এর জন্যই তো জুটিতে দুটিতে। আমরা দেখো যখন অনুষ্ঠান ঠিক করি কি করব কি করব, সতীনাথ মুখোপাধ্যায়ের আজকে জন্মদিন যখনই মাথায় এলো, তুমি আর আমি ঠিক করলাম যে সতীনাথ মানেই উৎপলা,
0: নিউমার্কেটে তিনি একটি বিশেষ একটি দোকানে যার মানে দোকানের মালিক ছিলেন আলাউদ্দিন বলে উর্দু ভাষী একজন, তার কাছে তিনি নিয়মিত যাতায়াত করতেন, এবং এই যে মানুষটি তিনি উর্দু বলতেন বলে সতীনাথ মুখোপাধ্যায় তার সঙ্গে উর্দুতেই কথা বলতেন। এবং কেন বলবেন না, মানে তিনি তো লখনৌতে বড় হয়েছেন, উর্দুটা তো খুব ভালো করে জানতেন, এবং শুধু জানতেন না, মানে শুধু বলতে জানতেন না, তিনি লিখতে পারতেন, পড়তে পারতেন। তো এইরকম একটা সময়ে, মানে যেহেতু প্রায়শই কথা হচ্ছে উর্দুতে কথা হচ্ছে, তো আলাউদ্দিন একদিন থাকতে না পেরে বলেছেন যে আপ মুসলমান হোকে ধোতি কেউ পেনতে হ্যাঁ। শেষে সতীনাথ মুখোপাধ্যায় মানে গলার পৈতেটা দেখিয়ে তাকে বলে, না বাবা আমি মুসলিম নই, আমি হিন্দু ব্রাহ্মণ। কিন্তু হিন্দু ব্রাহ্মণ হয়েও উর্দুটা অত ভালো জানতেন, তাই আলাউদ্দিনের ধোকা লাগারই কথা।
1: এবং উর্দু ভালো জানতেন বলে গজল গানটাও ভালো করতেন
0: একদম।
1: একটা সময় কিন্তু উনি মানে গোলাম মুস্তাফা নামেও গজল গাইতেন, ঠিক যেরকম ওই কে মল্লিক হয়ে গেছেন, মানে কাশেম মল্লিক, মীর কাশেম মল্লিক কে মল্লিক হয়ে গেছেন,
0: ঠিক তাই। এবং মানে কোথায় না কোথায় গিয়েছেন, লাহোরে গিয়েছেন, করাচিতে গিয়েছেন তিনি গোলাম মুস্তাফা নামে। তো এই মানুষটি যে শুধু মানে হিন্দি বা উর্দুতেই গান গেয়েছেন তা নয়, সেই সঙ্গে অনেক ভাষাতেও গান গেয়েছেন, এবং উৎপলা সেনও তাই, তিনি ওড়িয়া, ভোজপুরি, ইংরাজি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। হরিনাম লিখ দিও অঙ্গে এই গানটা ইংরেজি তর্জমা করে কানাডা রেডিও থেকে প্রচার করাও হয় তার
1: ঠিক
0: গলায় আর কি। আসলে গান গাইবেন না কেন, এই যে আমরা সতীনাথ মুখোপাধ্যায় ছোটবেলার কথা বললাম, একটু যদি উৎপলা সেনের ছোটবেলাটা

0: যেতেন হিরণবালা দেবী মায়ের কাছেই গান শেখার শুরু উৎপলা দেবীর, এবং পরবর্তীকালে প্রথাগত শিক্ষা বা তালিম তিনি নেন গুল মোহাম্মদ খানের কাছে। আর একটা কেউ অদ্ভুত ব্যাপার, মানে সতীনাথ মুখোপাধ্যায়ের প্রথম গান রেকর্ড হয়েছিল 1943-তে, মাস্টার বাদল নামে তার প্রথম রেকর্ড। তারও আগে কিন্তু উৎপলা সেনের গান রেকর্ড হয়ে গেছে। 1935-এ মাত্র 11 বছর বয়সে ঢাকা বেতার কেন্দ্রে তিনি গান গাওয়া শুরু করেছেন, আর 1939-এ তার প্রথম রেকর্ড প্রকাশ পায়। আর তার একটি গান, মানে তার যেটা প্রথম জনপ্রিয় গান বলা যেতে পারে, সেটা অবশ্যই কলকাতাতে এসে 1941 সালে, এই গানটি এক হাতে মোর পূজার থালা আরেক হাতে মালা। এই গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীকালে একবার কিশোর কুমার উৎপলা সেনের সঙ্গে দেখা হওয়াতে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিলেন যে আপনার এই গানের রেকর্ডটি আমার কাছে আছে এবং আমি প্রায়শই এই গানটা শুনি।
1: শুধু তাই নয়, মহানায়ক উত্তম কুমার কিন্তু শুটিং সেরে ফিরে উৎপলা সেনকে ফোন করে গান শুনতে চাইতেন যে ওই গানটা একটু শোনাবে। অথচ দেখো, এই মানুষই শুধু মানে ভারতবর্ষের মানুষকে গান গেয়ে মুগ্ধ করেছেন এমন তো নয়, কিন্তু বিদেশে তিনি কখনো গান গাইতে যাননি। বাংলাদেশে গিয়েছিলেন একবার,
0: তার ভয় ছিল
1: প্লেনে। এই আরেকজন ছিলেন, তিনি কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়, কোনোদিন বিদেশে গান গাইতে যাননি। হেমন্ত মুখোপাধ্যায় তাকে এত স্নেহ করতেন, অনেক বলতো তোর কোনো ভয় নেই, আমি তোর পাশে বসবো, তুই চেপে শক্ত করে ধরে থাকবি। কিন্তু কোনোদিন বিদেশে গান গাইতে যাননি, শুধুমাত্র প্লেনে চড়তে ভয় লাগে এই জন্য। প্রযুক্তি আমরা গানে চলে যাই।
0: সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে এবারে আমরা একটি গান শুনবো, মায়াবিনী লেন এই ছবি থেকে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অনল চট্টোপাধ্যায়ের সুরে এই গান। যেহেতু জুটিতে গান, তাই এই গান রইল আপনাদের জন্য।

0: জুটিতে দুটিতে সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, তাদের গান, দাম্পত্য জীবন আর নিবিড় জীবনযাপন সুরের সাথে, এই নিয়ে কিন্তু প্রযুক্তি অনুপূর্বা আপনাদের সাথে 100.1 FM গোল্ডে। সতীনাথ মুখোপাধ্যায়ের এত ভালো উর্দু জানতেন, আমরা বলছিলাম যে রীতিমতো তিনি ছদ্মনামেই গোলাম মোস্তফা নামে তিনি গজলটাও গাইতেন। বেগম আক্তারের ভীষণ রকমের ভক্ত ছিলেন কিন্তু সতীনাথ মুখোপাধ্যায়, মানে আর আক্তারি বাইও উৎপলাকেও চিনতেন সেই সময় লখনৌ রেডিওতে তার যে গীত গাওয়ার সময় থেকে। কলকাতায় এলে যখন ম্যাজেস্টিক হোটেলে উঠতেন, তারা একসাথে দেখা করতে গেছেন, অনেক সময় হয়তো মানে গান নিয়ে কোনো আলোচনা হয়েছে। আক্তারি বাইয়ের সাথে যে সখ্য কতটা নিবিড় হয়ে উঠেছিল একটা ঘটনা থেকে বোঝা যায়, যে কাশ্মীরের ঘটনা। কাশ্মীর রেডিও গান গাইতে গেছেন উৎপলা, ভারতীয় জওয়ানদের সাথে গান গাইতে হবে, সাথে রয়েছেন সতীনাথ, ওরা উঠেছেন হোয়াইট হাউস নামে হাউস বোটে, ওই যে ডাল লেকে যে হাউস বোটগুলো থাকে। সন্ধ্যে থেকে ধুম জ্বর এসে গেছে উৎপলার, তার সেদিন গলা প্রায় বন্ধ হয়ে গেছে। পাশের বোটেই ছিলেন আক্তারি বাই, সতীনাথ গিয়ে বললেন, তখনই কিন্তু আক্তারি বাই চলে এলেন, সাথে সাথে মিছরি, লবঙ্গ, নানা রকম এই এখন যেটা কাঢ়া বলি আমরা, জড়ি বুটি এইসব খাওয়াতে শুরু করলেন। মানে প্রহরে প্রহরে মাথার কাছে বসে নামাজ পড়ছেন যাতে উৎপলা সেন ভালো হয়ে ওঠেন, সারা রাত জেগে রয়েছেন। সত্যি কিন্তু ভোরের দিকে উৎপলা সেনের জ্বরও নামলো, গলাটাও অনেকটা ঝরঝরে হলো, তখন আক্তারি বাইয়ের ছুটি। মানে এটা বলতে গেলেও গায়ে কাটা দেয় বলতো, মানে সেই সময় মানুষের সাথে এই হৃদ্যতা, এই সখ্য, মানে কোথায় তিনি আক্তারি বাই, তিনি তখন তার প্রভাব প্রতিপত্তির একজন সূর্য শিখরে রয়েছেন, কিন্তু তবু আরেকজন শিল্পী, সে অসুস্থ, সারা রাত তার শিওরে বসে সেবা করছেন, নামাজ পড়ছেন, মানে এই যে একটা সহজ স্মরণ ইগোহীন জীবন, এটা বোধহয় এখন একটু অভাব দেখা যায়, কিন্তু তারা পেরেছেন, এখনও নিশ্চয়ই পারেন শিল্পীরা, পারেন না যে তা নয়, দেখিয়েছেন বলেই যে তারা মানে আমাদের কাছে আজও নমস্য, ভাবাই যায় না।
1: ঠিক তাই। আর এই যে জুটি, অর্থাৎ সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন, এই যে জুটি, এই জুটি সকলের কাছে এত সহজলভ্য, এত
0: খুব প্রিয় ছিল,
1: হ্যাঁ এতটাই প্রিয় ছিলেন সকলের কাছে। এবং শাস্ত্রীয় সঙ্গীতের যে সমস্ত আমরা বলি যে মহারথী, তাদের কাছে তো ভীষণভাবে গ্রহণযোগ্য ছিলেন তারা। এবং এমনও হয়েছে যে একটি রবিবারের সিনেমা দেখতে গিয়েছেন উৎপলা এবং সতীনাথ, তারা যেখানে বসেছেন সেখানে খেয়াল করছেন সিনেমাটা চলছে, আর পিছন থেকে সমানে কেউ তাকে শুশুড়ি দিচ্ছেন। তো অনেকক্ষণ ধরে এটা দেখার পরে উৎপলা সেন সতীনাথ মুখোপাধ্যায়কে বললেন যে দেখো, এইবারে যদি আমাকে শুশুড়ি দেয় না, আমি কিন্তু তোমার হাতে চিমটি কাটবো আর তুমি লোকটাকে খপাত করে ধরে ফেলবে। তো এরপরে আবারও ওরকম মানে শুশুড়ি পালা চলছে আর কি, তখন সঙ্গে সঙ্গে সতীনাথ মুখোপাধ্যায়ের হাতে চিমটি কাটলেন, এবং সতীনাথ পিছন ফিরে যখন লোকটিকে আবিষ্কার করলেন যে তিনি কে, তখন রীতিমতো হো হো করে হেসে ফেললেন। আসলে সেই মানুষটি ছিলেন উস্তাদ বিলায়েত খান, মানে এতটাই বন্ধুত্ব, তিনি পিছনে বসে সমানে মজা করে যাচ্ছেন। তো এই রকমই ছিল আসলে, যেটা হয় যে কলকাতা নয়, শুধু ভারতবর্ষের যে সমস্ত ধ্রুপদী শিল্পী ছিলেন তারা, তাদের তারা মানে বেশিরভাগ সময় উৎপলা সেনের বাড়িতে আসতেন, থাকতেন, এবং উৎপলা সেন তাদের রান্না করে খাওয়াতেন। আমরা তো জানি যে আশা ভোসলে, আশা ভোসলে কলকাতায় এলে তার কাছে উঠতেন, থাকতেন, দেখা করতেন, লতা মঙ্গেশকর এসে থাকতেন, এবং আমরা সকলেই জানি যে লতা মঙ্গেশকরের প্রথম বাংলা গান
0: আকাশ প্রদীপ জ্বলে,
1: এবং সতীনাথ মুখোপাধ্যায় সুরে সেই গান
0: প্রথম রেকর্ডিং
1: সেই গান করেছেন।
0: এবং আশা ভোসলের একটা ছবি, একটু মুডি ছিলেন তো, মানে ভেতরটা এতটাই জটিলতাহীন বলেই হয়তো মনে হতো যে তিনি অভিমান করে রাগ মিশিয়ে দিতেন তার সাথে। আশা ভোসলের সাথে দেখা হয়নি বলে একটা তার ছবি প্রথম দিকে, সেই ছবিটা তিনি ছিঁড়ে ফেলেছিলেন। তারপরে আশা ভোসলে আবার কিন্তু নিজের একটা ছবি, মানে তিনি ছবি চেয়ে পাঠিয়েছিলেন, পরে সেই ছবি পেয়েছিলেন। তুমি বলছিলে যে শাস্ত্রীয় সঙ্গীতের গানের এই উৎপলা সেনকে নিয়ে সতীনাথ মুখোপাধ্যায় রাত জেগে মেহেদি হাসানের গান খুব শুনতেন, মানে লাহোর রেডিওতে। সেই মেহেদি হাসানই একবার কলকাতায় এলেন, তিনি উঠেছেন এই গভর্নর হাউসে। হিন্দি বা ইংরাজি কোনোটাই তিনি জানেন না, তিনি উর্দুতেই কথা বলবেন। তো ভূপেন হাজারিকা কি করলেন, তার মাথায় ছিল সতীনাথ মুখোপাধ্যায় খুব ভালো উর্দু বলতে জানেন, সতীনাথ মুখোপাধ্যায়কে পাকড়াও করে নিয়ে গেলেন মেহেদি হাসানের সাথে কথা বলানোর জন্য। মানে উনি বলবেন কি বলছেন, বলতে গেলে প্রায় ইন্টারপ্রেটারের ভূমিকা তিনি গ্রহণ করলেন। এই যে এখানেও আরেকজন শিল্পী দেখো, ভূপেন হাজারিকা, তিনিও কত প্রতিভাবান গুণী শিল্পী। আরেকজনকে নিয়ে যাচ্ছেন যে কি বলবে সেইটা একটুখানি ট্রান্সলেট করে দেওয়ার জন্য, তিনিও চলে ডাকলেন, তিনিও চলে গেলেন। তাদের মধ্যে কিন্তু কোথাও কোনো যে আমার এইটা, আমি এই আমার পরিবৃত্তে এতটা নাম করেছি, এই ব্যাপারগুলোই ছিল না তখন।
1: আর ভূপেন হাজারিকার কথা বললে একটা খুব অদ্ভুত কথা মনে পড়ে গেল, সুচিত্রা সেন কিন্তু ভীষণ চাইতেন যে উৎপলা সেন তাঁর লিপে গান করুন, উৎপলা সেনের গানে তিনি লিপ দেন। একটি গান সুচিত্রা সেন লিপ দিয়েছিলেন উৎপলা সেনের গানে, সেটি কিন্তু ভূপেন হাজারিকা সুর ছিল, জীবন তৃষ্ণা ছবির গান। আজকে আমরা সেই গান শোনাবো না, কারণ আজকে আমরা জুটিতে দুটিতে, সেটা আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন শোনাবো। আপাতত গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে উৎপলা সেনের কণ্ঠে এই গান রইল আপনাদের সকলের জন্য।

0: এই যে একটু আগে অনুপূর্বাদী তুমি বলছিলে যে বিভিন্ন মানুষের সঙ্গে তাদের সখ্য ছিল, তাদের বন্ধুত্ব ছিল, সেই রকম অনেক মানুষকে কিন্তু তারা সাহায্যও করেছেন খুব অদ্ভুতভাবে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, গিটারিস্ট সুনীল গঙ্গোপাধ্যায়, যার সুপুত্র কৌশিক গঙ্গোপাধ্যায় আমরা জানি, এই সুনীল গঙ্গোপাধ্যায়ের তার গিটার যখন শুনেছেন তারা এত ভালো লেগেছে, এই রেডিওতেই আকাশবাণীতেই তারা গিটার বাদন শুনেছেন এবং শোনার পরে এত ভালো লেগেছে তারা নিয়ে গেছেন HMV-তে, সেখানে তার রেকর্ডিং শুরু, মানে রেকর্ডিং হয়েছে তার গানের, তার বাজনা রেকর্ডিং হয়েছে। এরকমই একটা সময়, এটা আমি উৎপলা সেনের কথা বলছি, এরপর সতীনাথও দেখো একবার হুগলি মহসিন কলেজে ফুটবল ম্যাচ হচ্ছে, গোলকিপিং করছেন একজন, একটি ছেলে, এবং তাকে যে ছেলেটি যে গানও গায় সেটা কিন্তু উপস্থিত যারা দর্শক ছিল তার সতীনাথের পরিচিত যারা ছিলেন তারা বললেন যে এই ছেলেটি কিন্তু গানও গায়। যেরকমটা হয় আর কি, খেলা শেষে গান গান যখন গায় তখন তো তারও ভেতরে সেই মানুষটার সঙ্গে দেখা করার, আলাপ করার ইচ্ছাও জেগেছে। তো খেলা শেষে সতীনাথ মুখোপাধ্যায় ডেকে নিলেন এবং বললেন যে খেলাটা তো ঠিক আছে, খেলা চলছে, তুমি কিন্তু কলকাতায় এসো, কলকাতায় গিয়ে ভালো ভালো গান করো। এই যে গোলকিপার ছেলেটি, পরবর্তীকালে আমরা তাকে মহান সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছি, তিনি শ্যামল মিত্র।
1: শোনা যায় যে বাংলা হিন্দি গানের এক কিংবদন্তি এক সময় বিপদে পড়েছেন, একটু অর্থ কষ্ট, মানে অদ্ভুত একভাবে রোজগার করতেন, ধনী মানুষ যাদের রাতে ঘুম আসে না তাদের বাড়ি নিয়ে গিয়ে গান শোনাতেন, বিনিময়ে কিছু টাকা পয়সাও পেতেন সেই সময়। উৎপলা সেন কিন্তু জানতে পেয়ে পাশে দাঁড়ালেন। আবার সেই সময় দেখো নিউ থিয়েটার্সে এক সময় হেমন্ত মুখোপাধ্যায় গাইবার সুযোগ পেতেন না। কেন পেতেন না? না, অভিযোগ ছিল তার গলা অনেকটা পঙ্কজ কুমার মল্লিকের মতো, স্বাভাবিকভাবেই মানে তিনি একটু অসুবিধায় পড়লেন। উৎপলার জন্যই কিন্তু আবার উৎপলা সেন ইনিশিয়েটিভ নিলেন যে এরকম হতে পারে না, একজন শিল্পী গাইতে পারবেন না, উৎপলা সেনের জন্যই আবার ওখানে গাওয়ার সুযোগ হলো হেমন্ত মুখোপাধ্যায়ের। এবং এই যে দুই দম্পতি, আমরা সমস্ত জায়গায় দেখেছি তারা একসাথে গান করছেন, একই কোম্পানিতে রেকর্ড করা হচ্ছে, মানে অনেক সময় হয়তো রেকর্ড কোম্পানি কোনো এক শিল্পীকে দিয়ে রেকর্ড করাতে চাইতো না, তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করে দুজনের রেকর্ডিং করাই ছেড়ে দিয়েছিলেন। পরে দেখলেন যার জন্য কোম্পানি ছাড়লেন তিনিই রয়ে গেলেন বহালতবিয়াতে, তারাই রীতিমতো কষ্ট করলেন, কারণ সেই সময় তো এটা স্বীকার করতেই হবে আজকের যারা সিনেমা কিংবা গান বাজনার শিল্পী তখনকার দিনে কিন্তু প্রচুর পরিমাণ পারিশ্রমিক নিয়ে তারা গান করতেন না, তাই খানিকটা অর্থকষ্টও তাদের পড়তে হতো, মানে তাদের জীবন যাপনের একমাত্র মাধ্যম ছিল যেহেতু সঙ্গীত, তারা অসুবিধায় পড়তেন।
0: আসলে অনেক সময় যেটা হয় জানো তো, যাদের জন্য হয়তো এই যে রেকর্ড কোম্পানি, আসলে এই মানুষেরাই তো গান গেয়ে কোথাও একটা এই রেকর্ড কোম্পানিকেই আসলে লাভ দিয়েছে, লাভজনক ব্যবসা দিয়েছে। তো অনেক সময় এরকমটা হয় যে যে কোম্পানির থেকে তুমি এরকম একটা লাভ পেলে সেই কোম্পানি কিন্তু তোমাকে একটা সময় ব্রাত্য করে দিল, বা তুমি যখন প্রতিবাদ করলে তোমার প্রতিবাদের মাশুল দিতে হলো। তো এই রকম অনেক সময় হয় যে মানে প্রতিবাদ করলে অনেক সময় মাশুল দিতে হয় বই কি, কিন্তু যেটা হয় কেউ যদি আদর্শকে বেছে নিয়ে পথ হাঁটেন, পথ চলেন, তাহলে কিন্তু সেই আদর্শ থেকে তারা বিচ্যুত হতে পারেন না, যেরকমটা ছিলেন এই দুটি মানুষ যারা কখনো আদর্শ থেকে সরে আসেননি। আর যেটা সকলের সঙ্গে যেটা বজায় রেখেছেন সেটা হলো সুসম্পর্ক এবং মানুষের পাশে দাঁড়ানো, এইটা কিন্তু দুজনে ভীষণভাবে করেছেন, যে যে যেখানে যখন বিপদে পড়েছেন তখনই তার পাশে গিয়ে তাঁরা দাঁড়িয়েছেন, তাই না?
1: ঠিকই তাই। আমরা আবার গানে চলে যাই, তারপরে আবার ফিরে আসবো এই দুই দম্পতির জীবনের কথায়।

0: এটাই হয়তো তাদের দুজনের জীবনের মূল কথা, একে অন্যকে কতটা ভালোবেসেছেন সবটা কি আর বলে বোঝানো যায় বলো?
1: সত্যি তাই। 1942 সালে সতীনাথ মুখোপাধ্যায় রেকর্ড করলেন নজরুল গীতি ভুল করে যদি ভালোবেসে থাকি, তুমুল সাড়া পড়ে গেল। কিন্তু পরের গানের রেকর্ড আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, তখন তো ইপি ছোট রেকর্ড, দুপাশে দুটো গান, একদিকে এইটা অন্যদিকে এ জীবনে যেন আর কিছু ভালো না লাগে। যখন বেরোলো ততদিনে পেরিয়ে গেছে 10টা বছর। তখন বলা হতো যে সতীনাথ মুখোপাধ্যায়ের গলা পাতলা, তালাত মামুদকে নকল করে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ছিলেন এই শিল্পী। সপ্তপদীতে গান গাওয়ার জন্য অনুরোধ করেন সুচিত্রা সেন, এই পদ যদি না শেষ হয়। এক বিখ্যাত গীতিকার তিনি ভুল বোঝালেন উৎপলাকে যে আরে না না, এ গান আবার তুমি গাইবে, তুমি কি পারবে এই গান গাইতে, শুধু লালা লালা করে সুর, কিন্তু সেটা আর শেষ পর্যন্ত গাওয়া হলো না। এইভাবেই হয়তো মানে অনেক গান গাইতে গিয়ে গাওয়া হয়নি, কিন্তু যে গানগুলো গেয়ে গেছেন সে গানগুলোও কিন্তু একে অপরকে একদম অবিচ্ছেদ্য হয়ে জড়িয়ে রেখেছেন। মানে দেখো প্রযুক্তি বাংলা গানের ক্ষেত্রে এই শিল্পী দম্পতি দুজনেই গান গাইছেন এবং প্রচুর গান রেখে যাচ্ছেন এরকম খুবই কম আছে। আমরা গীতিকার পাই, শ্যামল গুপ্তকে পেয়েছি, তার স্ত্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল গুপ্তের কথায় সন্ধ্যা মুখোপাধ্যায় কত গান গেয়েছেন। হ্যাঁ, তো দুজনেই শিল্পী এবং মানে সত্যিকারের তারা জুটিতে গান গেয়েছেন, অবিচ্ছেদ্য হয়ে রয়েছেন বলতে গেলে অবশ্যই সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন অগ্রগণ্য।
0: এবং বন্ধুরা ভাবছেন যে জুটিতে অনুষ্ঠান হচ্ছে, আর তাহলে সেই যে বিখ্যাত গান যেটা দুজনের কথা বললেই মনে পড়ে যায়, সেই গানটা কেন শোনানো হচ্ছে না? শোনাবো শোনাবো। আরে বাবা, কিছু তো একটুখানি হাতের মুঠোয় রেখে দিতে হয় আপনাদের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আটকে রাখার জন্য বলা যেতে পারে। হ্যাঁ, ভাগ্যচক্র ছবির গান আমরা শুনবো। অজয় বিশ্বাসের পরিচালনায় এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, এবং এই ছবিতে ওনার সুরে কারা গান করছেন? হেমন্ত মুখোপাধ্যায় গান করছেন, মান্না দে, আরতি মুখোপাধ্যায়, এমনকি অরিন্দম গাঙ্গুলি প্লেব্যাক করছেন। তো গানগুলি যখন রিহার্সাল চলছে সেই সময় অজয় বিশ্বাস বললেন যে সে কি সতীনাথ দা, আপনার আর উৎপলাদির ডুয়েট রাখেননি? আপনার আর উৎপলাদির তো একটা ডুয়েট চাই। এবার মানে কেন বলবেন না, সেই সময় সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেন মানে একটা তুমুল জুটি বলা যেতে পারে, জনপ্রিয়তা তুঙ্গে। সতীনাথবাবু বললেন যে এ বাবা, সমস্ত গান যে গল্প অনুযায়ী হয়েছে সেখানে তো আমার আর উৎপলার ডুয়েট রাখার কোনো জায়গা নেই। অজয় বিশ্বাস সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে বাবা, জায়গা আমি করে দেব, আপনি চিন্তা কেন করছেন, আপনি গান রেকর্ড করুন, আমি সিকোয়েন্স তৈরি করে দেব। তারপরেই তৈরি হলো সেই বিখ্যাত গান, এবং যে গানে সুলতা চৌধুরী এবং সমর কুমারের আমরা দেখেছি তারা যে ওই কি বলবো একটা যাযাবরদের নিয়ে যে গানটা, সেই গানটা আমরা সিনেমাতে দেখতে পেয়েছি, এবং সেই গানটা যে কতটা জনপ্রিয় আমরা এটা বোধহয় বলে বোঝানো যাবে না। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই।

0: কিছু পাখি উড়ে গেল। আসলে এই দুজনেই কিন্তু আকাশে পাখির মতো সুরের আভা ছড়িয়ে রেখেছিলেন, উৎপলা সেন, সতীনাথ মুখোপাধ্যায়। তাদেরকে নিয়ে জুটিতে দুটিতে আমরা পথ চলতে চলতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। প্রযুক্তি দেখো, উৎপলা সেনের গলাটা কিন্তু একটু মানে আনকনভেনশনাল গলা ছিল, ভীষণ সুরেলা, কিন্তু কোথাও যেন একটা হাস্কি টোন, এই সব কিছু মধ্য দিয়ে তিনি সেই সময় যারা দিকপাল গানের তাদের থেকে একটা আলাদা সিগনেচার তৈরি করেছিলেন। আর করেছিলেন বলেই কাদের না গান শুনিয়েছেন, রানী এলিজাবেথ ভারতবর্ষে যখন এসেছেন, সরোজিনী নাইডু ডেকে পাঠালেন উৎপলা সেনকে যে রানীকে গান শোনাতে হবে। গান শুনে তো রানী একেবারে মুগ্ধ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় পদ্মজা নাইডু গভর্নর হাউসের একটা ঘর ছেড়ে রেখেছিলেন, কেন না, ওই যে গার্স্টিন প্লেস, তখন আকাশবাণী ভবন থেকে উৎপলা সেন গান করে রেকর্ড করে যখন বেরোবেন ওখানে একটু বিশ্রাম নেবে, ভাবা যায়।
1: সত্যিই তাই। আর এই যে বলছিলাম না, বিভিন্ন মানুষের সঙ্গে, ধ্রুপদী শিল্পীদের সঙ্গে তাদের যে সম্পর্ক, উস্তাদ বারে গুলাম আলী খান কলকাতার একটি জলসায় সেই সময় উস্তাদজির গান এবং তারপরে উঠবেন লতা মঙ্গেশকর। এবার মাঝখানে একটুখানি সময় রয়েছে এবং সেই সময়টা কে গান গাইবেন, সতীনাথ এগিয়ে এলেন এবং সেই সময় তিনি সদ্য যুবক, আহির ভৈরব রাগে তিনি গান শুরু করলেন, না যেও না গো চলে যেও না, এই গানটি শুনলেন এবং শোনালেন সকলকে, এবং শ্রোতারা যখন বলছেন আনন্দে এনকোর এনকোর, সতীনাথ শুনতে শুনতে ভাবলেন যে বোধহয় বলছেন নো মোর নো মোর, তো তিনি উঠে পড়তে যাচ্ছিলেন, কিন্তু লতাজি বললেন না না, সকলে মিলে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তো যেটা হলো আর কি, তিনি যখন গান গেয়ে ফিরে আসছেন গ্রিন রুমে, তাকে জড়িয়ে ধরলেন উস্তাদ বারে গুলাম আলী খান, বললেন যে তুমি তো সতীনাথ নও, তুমি শিবনাথ। হ্যাঁ, শিবনাথ। এবং সেইখান থেকে কিন্তু উস্তাদজির প্রিয় পাত্র হয়ে গেলেন এই শিবনাথ। কি অদ্ভুত না? এবং বাবা আলাউদ্দিনকে তিনি একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এবং উৎপলা সেন, এবং সেই সময় তিনি কিন্তু রাজি হয়ে গেলেন, নবতীপর তখন তিনি, কিন্তু রাজি হয়ে গেলেন। এইরকমই মানে তাদের সম্পর্ক, মানে এতটাই মিশে যেতে পারতেন সকলের সঙ্গে, এতটাই গানের গান সঙ্গী করে যখন সঙ্গ দিয়েছেন প্রত্যেকের কাছে, বড় প্রিয় পাত্র হয়ে উঠেছেন।

0: সত্যি তাই। উৎপলার সেনের গান কত যে ভালো লাগতো, সেই জন্য সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে কত ঘটনা, বিশেষ বিশেষ আমন্ত্রণে তাকে গান গাইতে যাওয়ার, এই ডাক পাওয়ার। ঢাকার সার্ক সম্মেলনের কথা বলি, সেখানের বিখ্যাত ওসমানিয়া উদ্যান, ওসমানিয়া গার্ডেন, এখানে একটা অনুষ্ঠান হবে ঢাকার সার্ক সম্মেলনে। তো ওই সার্ক সম্মেলনে কিন্তু গান গাওয়ার কোনো রীতি ছিল না, কিন্তু সেই সময় প্রেসিডেন্ট এরশাদ বিশেষ অনুরোধ করলেন উৎপলা সেনকে গান গাইতে যাওয়ার। তিনি প্রতিবেশী দেশে গেলেন, ওই একটি মাত্র কিন্তু প্লেনে চড়ে প্রতিবেশী দেশে যাওয়া, তারপরে আর বিদেশে কোথাও তিনি অনুষ্ঠান করতে যাননি, ওই যে বিমানে উঠতে বা প্লেনে চড়তে ভয় করে সেই জন্যই। কিন্তু দেখো প্রযুক্তি কোথায় কোথায়, কোথায় রানী এলিজাবেথকে গান শোনাচ্ছেন, সার্ক সম্মেলনে গিয়ে গান গাইছেন, কি ব্যাপ্তি এই যে, মানে একটা গ্লোবাল ব্যাপার, ভাবাই যায় না।
1: উৎপলা সেনের সঙ্গে গীতা দত্তেরও কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, এবং একবার মানে একটি ক্লাবে গীতা দত্তকে যদি আনা যায় আর কি, এই জন্য উৎপলা সেনের বাড়িতে সেই ক্লাবের সদস্যরা গেলেন এবং বললেন যে গীতা দত্তকে যদি আনা যায়। তো উৎপলা সেন ফোন করলেন গীতা দত্তকে, বললেন যে আমরা তো খুব একটা বেশি টাকা পয়সা দিতে পারবো না, তোমাকে প্লেন ভাড়াটা দিয়ে দেবো। আর ওপাশ থেকে গীতা দত্ত বললেন, সে কি তুমি বলছো যেতে, তোমার কাছ থেকে প্লেন ফেয়ার নেবো, ফ্লাইট ফেয়ার নেবো, এটা কি বলছো। সেই সময় কলকাতায় এলেন এবং সেখানে গান গাইলেন গীতা দত্ত। আমরা জানি যে সতীনাথ মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরের যে প্রথম বাংলা গান তার রূপকার ছিলেন,
0: তার সুরেই প্রথম গান রেকর্ড করেছেন।
1: হ্যাঁ, এবং তার সুরে তো প্রচুর মানুষ গান রেকর্ড করেছেন। মোহাম্মদ রফির কিন্তু শেষ গান, সেটা কিন্তু পাখিটার বুকে যেন তীর মেরো না, এই গানটা প্রথম মানে একদম শেষ যে রেকর্ড করলেন, বাংলা গানের রেকর্ড করলেন মোহাম্মদ রফি, সেটারও কিন্তু সুরকার ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়।
0: দেখো মানুষটার প্রাণে হৃদয় এত সুর ছিল বলেই হয়তো হৃদয়কে তিনি তার মতো করে আগলে রেখেছিলেন। 1992 সালে ডিসেম্বর মাসে হঠাৎ যখন তিনি মানে তিনি যেদিন মারা গেলেন, বাড়িতে সব কিছু লোকজন গুছাতে গুছাতে জাজি ম্যাট্রেস তুলে গুচ্ছ গুচ্ছ হার্টের ওষুধ, মানে সর্বিট্রেট, সাধারণত জীবের নিচে যে ওষুধটা দেওয়া হয় সেই ওষুধটা পাওয়া গিয়েছিল, মানে তিনি যে হৃদরোগে ভুগছেন সেটা আর কাউকে জানাননি, গান প্রাণ সুর সব হৃদয়ে রেখেই তিনি চলে গেছেন।
1: আজ আমরা বেশিরভাগ গান শোনালাম উৎপলা সেনের কণ্ঠে সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, কিন্তু আমরা শেষ গানটি রেখে যাব উৎপলা সেনের সুরে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং যে গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, কথাটি এত আজকের দিনের সঙ্গে ভীষণ মিলে যায়। শুধু তোমার জন্য এই অরণ্যে পলাশ হয়েছে লাল, সবুজ স্বপ্নে ভরে গেছে আজ বন মহুয়ার ডাল, যেদিকে তাকাই শুধু দেখি তাই আমাদের যত আশা, পাখির কণ্ঠে কান পেতে শুনি দুটি হৃদয়ের ভাষা, এক হয়ে গেল এই দুটি মন, একাকার হলো এ দুটি জীবন, সুরের হাওয়ায় হাজার গানের তরি মেলে দিল পাল, সবুজ স্বপ্নে ভরে গেছে আজ বনমহুয়ার ডাল।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। পিএম সূর্যঘর.gov.in

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: It asked the students to complete and submit their applications before the deadline. National award-winning Malayalam actor Saleem Kumar passed away in Kochi yesterday. He was undergoing treatment at a private hospital. In a career spanning 3 decades, he acted in around 350 films. By presenting humor-centric characters in his unique style, Saleem Kumar gave them a distinct dimension. He won the National Film Award for Best Actor and the State Film Award in 2010. Prime Minister Narendra Modi expressed sorrow at the passing away of veteran actor Saleem Kumar. The foreign portfolio investors offloaded Indian equities worth 42,927 crore rupees in the first week of June, remaining net sellers across all 5 trading sessions during the week. With this, the total FPI outflows from the equity market have crossed 2.67 lakh crore rupees so far this year, according to depository data. In French Open tennis today, Germany's Alexander Zverev will face Italy's Flavio Cobolli in the men's singles title clash. World number 3 Zverev will be playing his 4th Grand Slam final of his career. He will face 14th-ranked Cobolli, who is featuring in his first Grand Slam final. Both players are chasing their maiden Grand Slam title. The India Meteorological Department has forecast widespread rainfall across the country for the next 2 to 3 days as southwest monsoon advances while heatwave conditions continue to persist in parts of north and central India. Central Arabian Sea, Maharashtra, Karnataka, Andhra Pradesh, parts of Telangana, southwest and north Bay of Bengal have favorable conditions. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনি যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, সাম্প্রতিক বছরগুলিতে উভয় দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বে জোরদার অগ্রগতি হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক ও নৌপরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং পর্যটন, শিক্ষা ও সংস্কৃতির মতো সহযোগিতার বিষয়গুলি নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। দুই নেতা আঞ্চলিক উন্নয়ন, বহুপাক্ষিক সমন্বয়কে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারত আসিয়ান সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। এর আগে তাঁর উদ্বোধনী বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, 4 বছরের ব্যবধানে উভয় দেশের মধ্যে এই যৌথ কমিশনের বৈঠকে বসেছে এবং এই সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তা অনস্বীকার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। তিনি ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে লঙ্কাপুরা সীমান্ত চৌকিতে এক অনুষ্ঠানে মানব পাচার এবং মাদক ও গবাদি পশু চোরাচালানকে সম্পূর্ণ নির্মূল করার ওপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরার সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে যাতে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন না হয় যে কোনো মূল্যে তা প্রতিহত করতে হবে। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন। পরে সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মহিলাদের সুরক্ষা, সামাজিক উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বৈঠকে। মন্ত্রী আরও জানান, রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় ময়লা ফেলা ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে। যদিও জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকে এই নিয়মটি চালু হবে। পার্কিং জোনগুলিকে নির্দিষ্ট রং ও চিহ্নের মাধ্যমে পৃথক করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি চিনতে পারেন। বৈঠকে ডাম্পিং গ্রাউন্ড, পানীয় জল সরবরাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
2: 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। শুধু লিগাল পার্কিং হবে উইথ স্লিপ। 1 মাস বাদে 1 জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়, সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে।
1: এক নাবালিকাকে হেনস্থা ও ভীতি প্রদর্শনের অভিযোগে কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালেই তার জোড়াসাঁকোর বাড়িতে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ সময় দরজা না খোলায় তদন্তকারীদের বাইরে অপেক্ষা করতে হয়। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে,

আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হওয়ার জন্য মেজর অভিলাষা বরাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বরাকের অননুকরণীয় সেবা এবং রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ। জাতীয় পুরস্কার বিজয়ী মালয়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামাগু নুরুভাট্টাম সিনেমার অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিন্তে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতার হিসেবে জাতীয় সম্মান পান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন 2 উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করবেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরদিন্দর কল্যাণ সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ সম্মেলনে সমাপ্তি ভাষণ দেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ, গ্রামীণ সংবাদ 6:35।

0: is Stumped.
1: এখন থেকে প্রতি শনিবার বেলা 11:30 107 MHz শুনুন আকাশবাণী, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ও অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ক্রিকেট নিয়ে একটি বিশেষ যুগ্ম অনুষ্ঠান স্টাম্পড। প্রতি সপ্তাহে বিশ্ব ক্রিকেটের সেরা খবরগুলি নিয়ে বিস্তারে জানতে শুনুন স্টাম্পড প্রতি শনিবার 107 MHz ঠিক বেলা 11:30 মিনিট।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে আজ তিনি জানান, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাচ্ছেন। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা খুনের ঘটনায় বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কালিম্পংয়ের রামবি এলাকায় তিস্তা নদী থেকে গাড়ি সমেত একই পরিবারের নিখোঁজ চারজনের দেহ উদ্ধার। রাজ্যজুড়ে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি।
2: এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপারকু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: তিনি আরও বলেন, অনুপ্রবেশ রুখতে এ রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে 556 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি হস্তান্তর করা হয়েছে। এবারের জনগণনার উল্লেখযোগ্য দিক হল সেলফ এনিউমারেশন, সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। আয়ুর্বেদিক চিকিৎসার প্রসারে এবং এ সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার একটি পৃথক দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের অনুকরণে রাজ্যে আলাদা আয়ুষ দপ্তর তৈরি করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে 527 কোটি টাকা দিয়েছে। এই প্রকল্পে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান মন্দির নামে চিহ্নিত হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ রাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জি রামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি তাদের নাম নথিভুক্ত করা হবে। ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিউ টাউনে আজ তিনি জানান, 315 জন মৃতের পরিবারের একজন করে সদস্যের সরকারি চাকরি এবং 500,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি মাসেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে তিনি জানান। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ তিনি বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ভোটার তালিকায় নাম নেই এরকম 27 লক্ষ মানুষ অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। 3 লক্ষ পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে অনৈতিকভাবে টাকা ঢোকার তথ্যও প্রকাশ হয়ে এসেছে। এদের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ টাকা পেয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিধবা ভাতা প্রকল্প নিয়েও দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও অপশাসন ছিল, অনিয়মের যা বহর তাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
1: 2,20,000,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, কেবলমাত্র সিএ এতে যারা অ্যাপ্লাই করেছেন আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভাণ্ডার, তার মধ্যে শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ। ভয়ঙ্কর দুর্নীতি, ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বের।
0: সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা। সেখানে এ রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর সংক্রান্ত একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে। এই প্রকল্প চালু হলে রাজ্যে 1,46,00,000 পরিবার উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাদে বাকি জেলায় জব কার্ডধারী মানুষদের সুবিধার্থে বিকশিত ভারত জি রামজি প্রকল্পে 125 দিনের কাজ শুরু করার বিষয়েও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন 35 জন মন্ত্রীর দপ্তর

0: বন্টন সহ বেশ কিছু বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এদিকে ইন্ডি জোটের আগামীকালের বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিল্লি গেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হবে। পার্কিং জোনগুলিকে নির্দিষ্ট রং ও চিহ্নের মাধ্যমে পৃথক করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি চিনতে পারেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে একটি পরিবারের মহিলারা একটি ফর্মেই আবেদন জানাতে পারবেন, আলাদা আলাদা ফর্মের কোনো প্রয়োজন নেই।
1: একটা পরিবারে একটাই ফর্ম যাবে, এক একজন মহিলাকে এক একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন, চারটে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এরাজ্যে আসছেন। 20 জুন তিনি হুগলি তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন 21 জুন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনায় বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস। জানা গেছে, বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে অভিযুক্তরা দেবস্মিতা পালের ফ্ল্যাটে ঢুকে তাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা কেটে তাকে খুন করা হয়। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ বিভিন্ন সূত্র ধরে বর্ধমানে পৌঁছয়। বর্ধমান শহরে বাদামতলা এলাকায় দেবস্মিতা পালের দাদুর বাড়ি থেকেই ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ধৃত দম্পতি দীর্ঘদিন ধরে দেবস্মিতার দাদুর বাড়িতেই ভাড়া থাকত বলে জানা গেছে। কালিম্পংয়ের রামবি এলাকায় তিস্তা নদী থেকে গাড়ি সমেত একই পরিবারের নিখোঁজ চারজনের দেহ আজ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে একটি 7 বছরের শিশুও রয়েছে। গ্যাংটক থেকে গত শুক্রবার গাড়ি করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই চারজন। 10 নম্বর জাতীয় সড়ক ধরে রামবি এলাকায় পৌঁছানোর পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে পরিবারের দাবি। এরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ তিস্তায় তল্লাশি শুরু করে। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খোলা জায়গা বা রাস্তায় কাটা ফল এবং অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকার আবেদন জানিয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে। একটি প্রতিবেদন।
2: নিরাপদ খাদ্য সুস্বাস্থ্য ও সুস্থ জীবনের অন্যতম ভিত্তি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও পরিবেশন, প্রতিটি ধাপেই খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে প্রায় 60 কোটি মানুষ অপুষ্টির শিকার, এর মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই বিষয়ে বলেন, খাদ্য সুরক্ষার জন্য গৃহীত প্রকল্পগুলি যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় সেদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
3: খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্য সাথী, মিড ডে মিল, খাদ্য সংরক্ষণ সবগুলো সম্পর্কে সরকারি পরিকল্পনা এবং বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, সেগুলির ব্যবহার সুনিশ্চিত করে প্রত্যেকটা মানুষ যাতে সুষম খাদ্য গ্রহণ করতে পারেন সে বিষয়ে সতর্ক থাকা উচিত।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ আরও শক্তি সঞ্চয় করে দেশের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্যজুড়ে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে বলে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশ্বাস দিয়েছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আজ একথা জানিয়েছেন। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও

অনুসার রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:02, আর সময়টা আপনার কথা বলার আর আমার আপনার কথা শোনার। 100.1 এফএম গোল্ডে শুরু হয়ে গেল আপনার কথা, এবং আজ 7 জুন, আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আর সেই জন্যেই আজকের দিনটা কিন্তু অনিরাপদ বা বিষাক্ত খাবারের কারণে যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগ রুখতে আজকের দিনটা পালন করা হয়, এবং সেই জন্যই আজকের বিষয় আপনার কথায় খাদ্যের গুণগত মানের চেয়ে খাদ্যের যোগান বেশি হওয়া জরুরি। 9903055992 হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে বলতে পারেন আপনাদের এই বিষয়ে মতামত, অথবা চলে আসতে পারেন টেলিফোন লাইনে 2248080 নম্বরে। প্রথমেই টেলিফোন লাইনে কেউ একজন রয়েছেন। হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার, বলুন।
3: আমি ঝুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মুদি বলছি।
2: বলুন,
3: খাদ্যের যে গুণগত বলছেন, খাদ্যের গুণগত মান তো বর্তমানে আমরা তো সাধারণভাবে তো কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারি না। তা সেই হিসাবে যতটুকু পারা যায় আমাদের চেতনা থেকে ততটুকু সেইভাবে আমাদের খাওয়া দাওয়া করা উচিত। তা এর জন্য গুণগত মান সম্পন্ন মাল, মানে খাদ্যদ্রব্য যে আমরা যে ক্রয় করব, তার জন্য তো বড় বড় কর্পোরেট কোম্পানি রয়েছে, বিভিন্ন উৎপাদন শিল্প কোম্পানি আছে, তাদের দিকটা একটু লক্ষ্য দিলে তবেই তো আমরা সেটা পাবো। আমার মনে হয় এই সমস্ত দিকটা গুণগত খাদ্য সরবরাহ করতে গেলে পরে তাদের দিকটা একটু প্রশাসনিক ভাবেই হোক যে কোনো ভাবেই হোক একটু লক্ষ্য দেওয়ার দরকার আছে। আর সত্ত্বেও আমরা যেটা যতটুকু পারি, ধরুন বাজার থেকে শাক সবজি কিনে নিয়ে আসার পরে আমরা একটু যদি জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে সেটা ধুয়ে আবার সেটাকে আমরা খাদ্য হিসেবে মানে রান্না টান্না করে খাই, যতটুকু সম্ভব আমরা সেইভাবেই করা উচিত বলে আমি মনে করি। এটুকু বললাম, পরবর্তী শ্রোতারা আরো কিছু বলবেন, আমি শুনতে থাকি। আমি
2: বেশ, হ্যাঁ, সঙ্গে থাকুন। চলে যাই একটা হোয়াটসঅ্যাপ মেসেজে, একদম ছন্দে ছন্দে যেরকমটা লিখে থাকেন। লিখেছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া থেকে। গুণগত মানের সাথে সাথে দরকার খাদ্যের যোগান, তবেই তো খুশি হবে শরীরের প্রতি যত্নবান। জনসংখ্যা আকাশ ছোঁয়া, প্রয়োজন উপযুক্ত যোগান। টিকে থাকার লড়াইয়ে কত মানুষ যে হয়রান, খাদ্যের গুণগত মানই অবশ্যই শেষ কথা নয়। সমবন্টন আবশ্যক হলেই হবে সাম্যবাদের জয়। তৎসহ অত্যন্ত জরুরি সংরক্ষণের সুব্যবস্থা, টনটন খাদ্য অপচয় নিদারুণ এক ব্যর্থতা। অনাহারে নাহি খেদ, চাই না ভেজাল খাবার, যোগান ও গুণগত মান উভয়ই ভীষণ দরকার। ভীষণ সুন্দর করে লিখেছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া থেকে। এরপরের আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব। কে লিখছেন? লিখছেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে। কি লিখছেন উনি? লিখছেন যে খাদ্যের যোগানের চেয়ে খাদ্যের গুণগত মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও পর্যাপ্ত পরিমাণ খাদ্য ক্ষুধা মেটাতে সাহায্য করে, কিন্তু পুষ্টিহীন খাবার দীর্ঘমেয়াদে অপুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করার মতো অনেক রকম সমস্যার সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, খাদ্যের প্রাপ্যতা বা যোগান নিশ্চিত করা প্রথম ধাপ হলেও চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। খাদ্যের পরিমাণের চেয়ে তার গুণগত মান বজায় রাখা একটি সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনের মূল চাবিকাঠি। তাই রাষ্ট্র ও ব্যক্তি উভয় পর্যায়ে খাদ্যের পরিমাণের পাশাপাশি এর গুণগত মান ও পুষ্টির প্রতি সমান গুরুত্ব দেওয়া উচিত, লিখছেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে। এরপর একটুখানি ফেসবুকের কমেন্ট সেকশনে চোখ রাখি। ফেসবুকের কমেন্টে কে লিখছেন মেসেজ বা কমেন্ট করছেন দেখা যাক। লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে। শুভ সন্ধ্যার শুভেচ্ছা শ্রাবস্তী আপনাকে। আমি বিষয়ের সাথে একমত, তবু বলার আছে কিছু। খাদ্য এমন একটি প্রয়োজনীয় সামগ্রী যা সমস্ত জীবিত জীবকুলের প্রয়োজন। আমরা এখানে মানুষের কথাই বলবো। যে কোনো সরকারের লক্ষ্য যেন কোনো মানুষের পেট খালি না যায়, তাই আজ স্কুলে মিড ডে মিল আর অন্য স্থানে বিভিন্ন ক্যান্টিন, একটাই উদ্দেশ্য, সব মানুষ যেন খাবার পায় এবং তার গুণগত মান যেন রক্ষা হয়। তার মানে মান তো এক থাকবে, খাদ্যের যোগান বেশি থাকবে, হয়তো উচ্চ গুণমান সম্পন্ন নয়, কিন্তু চেষ্টা থাকছে যাতে সেই খাদ্য বেশি মানুষের কাছে পৌঁছয়। যাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে তারা গুণমান সম্পন্ন খাবার কিনে খাবে, তাদের জন্য সেই ব্যবস্থার দরকার পড়ে না, কিন্তু সেই ব্যবস্থার দরকার একমাত্র উদ্দেশ্য গুণমান সম্পন্ন খাবার যেন বেশিরভাগ লোকের কাছে পৌঁছে যায়। কিছু মানুষের জন্য নয়, বেশিরভাগ মানুষের কাছে খাদ্যের যোগান বেশি জরুরি গুণগত মানের চেয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকেও। লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান থেকে। এরপর আবারও একটা ছন্দে ছন্দে কমেন্ট এসছে ফেসবুকে, সেই মেসেজটা পড়ি। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন কোনটা ছেড়ে কোনটা বলি, কোন পথে যে চলি, গুণগত মানের কথা বলবে সবাই জানি, ভালো মন্দ নিয়ে সবাই করছে কানাকানি, আম যদি হয় টক হোক না ক্ষতি কি, পেটটা ভরে খাব তারপর মনের সুখে ঘুমের দেশে যাব, মোটা চালের ভাত আমি গ্রামের লোক যখন যেটা পাই আমার কাছে ভালো মন্দ নাই। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, একদম আমার মনের কথা, কিন্তু একটু যদি আম টক হয় বা একটুখানি মোটা চালের ভাত হয় তার মধ্যে একটু বাতাসা মিশিয়ে নিয়ে বা একটু গুড় মিশিয়ে নিয়ে মেখে খেয়ে আহা, কিন্তু সকলের পেটে যেন ভাত থাকে। টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো, না অপেক্ষা করব টেলিফোনের, আর তার সঙ্গে সঙ্গে পড়ে নিই একটুখানি হোয়াটসঅ্যাপ মেসেজ। হ্যালো,
4: হ্যালো, নমস্কার দিদি ভাই।
2: নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন।
4: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
2: বলুন।
4: হ্যাঁ, অবশ্যই যোগান বেশি না হলে মানুষ খাবেন কি, আমাদের দেশে লোক সংখ্যা এত বেশি যে গুণগত মান দেখতে গেলে অর্ধেক মানুষ খেতেই পাবেন না। খাবারের গুণগত মান দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে, তবু কিছুই করার নেই, সবই মেনে নিতে হচ্ছে। বেশি বেশি খাদ্য উৎপাদন করতে গেলে অনেক সার বা কেমিক্যালস মেশাতে হচ্ছে, তার ফলে গুণগত মান ভালো থাকছে না। সকলের মুখে খাবার তুলে দিতে হলে গুণগত মান দেখতে গেলে চলবে না। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
2: অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে আমরা চলে যাব একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখছেন পরমা মিত্র ভবানীপুর থেকে। শুভ সন্ধ্যা শ্রাবস্তী, শুভ সন্ধ্যা আপনাকেও। খাদ্যের গুণগত মান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন মানুষের মৌলিক চাহিদা পূরণই হয় না তখন খাদ্যের পর্যাপ্ত যোগানই সবচেয়ে বেশি জরুরি হয়ে ওঠে। ক্ষুধার্ত মানুষের কাছে প্রথম প্রয়োজন পেট ভরে খাবার পাওয়া, সেই খাবার কতটা পুষ্টিকর তা পরে বিবেচ্য হয়। পৃথিবীর বহু অঞ্চলে আজও খাদ্যের অভাবে মানুষ অপুষ্টি ও অনাহারের শিকার হচ্ছে, তবে এর অর্থ এই নয় যে খাদ্যের গুণগত মান অপ্রয়োজনীয়। দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপনের জন্য পুষ্টিকর খাদ্য অপরিহার্য, কিন্তু খাদ্যের সংকট দেখা দিলে প্রথম লক্ষ্য হওয়া উচিত সবার জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা, কারণ খাদ্য না থাকলে গুণগত মানের প্রশ্নই ওঠে না। তাই খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে খাদ্যের যোগান নিশ্চিত করাই প্রথম ও প্রধান দায়িত্ব, এরপর তার মানোন্নয়নের দিকে নজর দেওয়া উচিত। খুব সুন্দর করে লিখেছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। টেলিফোনে কে আছেন? হ্যালো,
5: হ্যালো,
2: হ্যাঁ বলুন।
5: মালদা থেকে বলছি, লক্ষ্মণ মাল।
3: বলছি যে খাদ্য যথেষ্ট, গরিব মানুষের তো খুবই কষ্ট, এখন দেখুন সাধারণ মানুষেরা পাচ্ছে না কিছু কিনতে, দোকানে জিনিসপত্রের এত দাম বেড়েছে, তার জন্য কেউ পুরনীয় টাকায় না, আমরা খুব গরিব। আমরা ওই 100 ডাল কিনতে গেলে এখন সেই ডাল ছিল 10 টাকা 12 টাকা, এখন হয়েছে 15 টাকা 30 টাকা, সব কি করবো, আমরা খুব গরিব। আর খাদ্য আমরা কি যা যাই শেষ বাজারে পচা ধচা যা পাই ওই কিনে এনেই খাই। আর রাখছি দিদিভাই, নমস্কার।
2: বেশ, নমস্কার। এরপর আমরা চলে যাব আরো একটা ফেসবুকের কমেন্টে। লিখছেন সর্বেশ্বর পাল মাহেশ থেকে, আজকের বিষয়ের উপর আমার মতামত, খাদ্যের গুণগত মান যদি সুরক্ষিত না থাকে তবে তা অখাদ্যের নামান্তর। যদিও ক্ষুধার্ত মানুষ ক্ষুধার সময় খাদ্যের পরীক্ষা করে না, কারণ ক্ষুধা নিবারণ তার অগ্রাধিকার। বেশ, আরও একটা ফেসবুকের কমেন্ট। লিখছেন তুফান, বেশ, নমস্কার শ্রদ্ধেয় দিদি, আমার নাম তুফান, আপনাকে জানাই শুভ সন্ধ্যা ও পাশাপাশি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমি 10ম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, অতএব যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয় সম্বন্ধে নিজের কয়েকটা কথা লিখছি। বাহ, বেশ, পড়া যাক। মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার প্রথম এবং প্রধান শর্ত হল অন্ন। বর্তমান যুগের অন্যতম বড় বিতর্ক হল খাদ্যের গুণগত মান নাকি তার পর্যাপ্ত যোগান, কোনটি বেশি জরুরি। আপাত দৃষ্টিতে স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিগুণের গুরুত্ব অপরিসীম মনে হলেও বাস্তবতার নিরিখে বিচার করলে একটি ক্ষুধার্ত পেটের কাছে খাদ্যের নিয়মিত যোগানই সবচেয়ে বড় সত্য। যখন তীব্র ক্ষুধা মানুষের স্বাভাবিক বোধশক্তিকে গ্রাস করে, তখন ক্যালোরি বা ভিটামিনের সূক্ষ্ম হিসাব সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে। সেখানে প্রথম ও একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় যে কোনো উপায়ে জীবন প্রদীপটি টিকিয়ে রাখা। ক্ষুধার রাজ্যে বেঁচে থাকার আকুলতাই শেষ কথা। একটি রুগ্ন বা অপুষ্টিজনিত সমাজ যেন কাম্য নয়, তেমনি যোগান ছাড়া পুষ্টির চিন্তা করাও এক ধরনের বিলাসী প্রহসন। পৃথিবীর এক বিশাল অংশের মানুষ যেখানে প্রতিদিন ন্যূনতম আহারের জন্য লড়াই করে, সেখানে তাদের পাতে সুষম খাদ্যের চেয়ে এক মুঠো অন্নের নিশ্চয়তা অনেক বেশি জরুরি। বেঁচে না থাকলে স্বাস্থ্যের গুণগত মানোন্নয়নের কোনো সুযোগই অবশিষ্ট থাকে না। তাই যে কোনো সমাজ বা রাষ্ট্রের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত প্রতিটি নাগরিকের জন্য খাদ্যের অবাধ ও নিরবিচ্ছিন্ন যোগান নিশ্চিত করা। যোগান যদি পর্যাপ্ত ও সুলভ হয় তবেই তার উপর দাঁড়িয়ে পুষ্টি ও গুণের প্রাসাদ নির্মাণ করা সম্ভব। পরিশেষে বলা যায়, জীবন রক্ষার এই আদিম লড়াইয়ে গুণগত উৎকর্ষের চেয়ে খাদ্যের সুনিশ্চিত যোগানই সবসময় প্রথম এবং প্রধান অন্বেষণ হওয়া বাঞ্ছনীয়। শেষে আবারও আপনাকে শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা, ভালো থাকবেন। লিখছেন তুফান, তুফান বেড়াচাপা বারাসাত থেকে লিখছেন, ভীষণ সুন্দর তুফান, লিখতে থাকো, এবং খুব সুন্দর লাগলো এই মেসেজ।

0: পাঁচ জন্মাতো। আর তত এত যতদিন আমরা চাষবাস করছি দেখতে পাচ্ছি, কিন্তু এত কীটনাশক কিন্তু আমরা চাষবাসে ব্যবহার করতাম না। যত দিন যাচ্ছে কিন্তু মাঠে ফসলের প্রতি যে কি হারে কীটনাশক দেয়া হচ্ছে, আর এখন চাষি কি করছে, এখন দেখবেন যে আজকের ফসলটা হয়তো ছোট হচ্ছে, তাতে এমন কীটনাশক দিচ্ছে সেই ফসলটা দ্বিগুণ হয়ে বাজারে বিক্রি হচ্ছে। যে সেই ফসলটা যে প্রতি যে কি গুণগত মান আমরা পরিষ্কার বুঝতে পারছি, সে মানে বিষ দিয়ে তাকে এমন জারক করে দেয়া হচ্ছে, মানুষ কিনে নিচ্ছে, দেখতে খুবই সুন্দর, সতেজ, সবকিছু ভালো, কিন্তু তার ভেতরে এমনই গুণমান গুণকীর্তন ঘুরে আছে যে মানুষের পেটে গেলে তার যে কি অসুবিধা কি সুবিধা সকলে আমরা জানি, কিন্তু তার কিছু করণীয় কিছু নেই, তাকে খেতে হবে, সে পাবে কোথা। কিন্তু আজকে আমাদের সেইটা সবাইকে সেই দিক দিয়ে সচেতন থেকে আমাদের জীবনযাপন করতে হবে, যাতে খাদ্যের গুণমানের দিক দিয়ে আমাদের সকলকে সচেতন থেকে আমাদের বাঁচতে হবে, থাকতে হবে, এটা আমরা সকলে কামনা করি। নমস্কার।
1: নমস্কার। বেশ, আবারও চলে যাই একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখছেন কিশোর বালী হাওড়া থেকে, দুটোরই দরকার আছে, তবে আগে খাবারটা জোগাড় হোক, মানুষ খেয়ে বাঁচুক, পেটটা ভরুক, তারপরে গুণগত মানটা দেখলে ভালো হয়। এমনিতেই তো আমরা সব কিছু ভেজাল খাই, ওই ভেজাল জিনিস সেটাও মানুষ কিনতে পারছে না, এরপরে আবার গুণগত মান বিচার। কিছু মানুষ দুটো ভাতও পায় না, পেট ভরে খেতে পায় না, দিনের পর দিন না খেয়ে শরীর অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তারা যদি একটু মোটা চালের ভাত, একটু লো কোয়ালিটির আটা পায়, দুটো রুটি করে খেতে পারবে। এরা যদি গুণগত মানের বিচার করে তাহলে তো খেতেই পারে না। গুণগত মান তারাই বিচার করবে যাদের কাছে পয়সা আছে, ভালোটা খাবে তাদের মানায়। যাদের কাছে পয়সা নেই, শুনেও খারাপ জিনিস খেতে হবে শুধু পেট ভরার জন্য, কিছু করার নেই। পয়সা দিয়েও তো ভেজাল খাচ্ছি, যাক খাবারের গুণগত মান খারাপ হোক, বিষ যেন না হয়। লিখছেন কিশোর বালী হাওড়া থেকে। বেশ, পরবর্তী মেসেজ লিখছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, মানুষ যাতে খাবারটি খেয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে এইটুকু গুণগত মান তো অবশ্যই দরকার, নইলে খাদ্য অখাদ্যের মধ্যে কোনো তফাৎ থাকবে না। একেবারেই তাই। টেলিফোনে কে রয়েছেন? হ্যালো
2: হ্যালো
1: হ্যালো বলুন।
2: হ্যাঁ দিদিভাই নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
1: দিদিভাই বলুন।
2: দিদিভাই দেখুন, খাদ্যতে তো গুণাগুণ তো অতি অবশ্যই দরকার, কিন্তু আজকে যারা আমরা যা খাচ্ছি সেগুলো সব বিষ খাচ্ছি দিদিভাই, এবং সেই বিষটা কেন দেখুন, আজকে মাঠে ঘাটে যা জিনিস আমাদের উৎপন্ন হচ্ছে এবং আমরা মানে ডবল মানে 10 টাকায় যদি 20 টাকা লাভ হয় সেই রকম জিনিস উৎপাদন করছি, এবং তাকে বীজ দিয়ে সেগুলোকে ডবল ডবল করে তার ব্যবহার করছি, তো সেইটার জন্য আমি আর কি বলতে চাইছি যে গুণমান তো আমাদের যে আগেকার দিনে যে মোটা চালের মোটা ভাত, হ্যাঁ মোটা কাপড়, এইটা কিন্তু দিদিভাই এখন সব বিলুপ্তর পথে। এখন যা খাচ্ছি সবই বীজ খাচ্ছি, এবং বীজের মাধ্যমে আমরা কিন্তু আজকে বেঁচে আছি, জানি না কতদিন এই বীজ খেয়ে। দেখুন আজকে মাঠে ঘাটে কেঁচো আর পাওয়া যায় না, ব্যাঙ দেখতে পাওয়া যায় না, গুগলি আর দেখতে পাওয়া যায় না, ছোট ছোট তারাও কিন্তু সব বিলুপ্তর পথে। তাই আমি বলতে চাই দিদিভাই, যেন আমরা যেন কিছুটা যদি সচেতন হতে পারি তাহলে খাদ্যের গুণাগুণটা আমরা ভালো পাবো, এইটুকু বললাম দাদা। দিদিভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: বেশ, এরপর আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিই। সুমিতা রায় লিখছেন ঢাকুরিয়া থেকে, শুভ সন্ধ্যা দিদি, খাদ্য গুণাগুণ থেকে খাদ্য যোগান জরুরি, ঠিক কথা। কিছু মানুষ এই খাদ্যের যোগান করতে করতেই তাদের জীবন কেটে যায়, সামান্য কিছু যোগান করলেও তাদেরকে আধপেটা হয়ে থাকতে হয়, সেই জন্যেই খাদ্য অপচয় বা খাদ্য বেশি করে সেই ফেলে দেওয়া মোটেও ভালো কাজ নয়। খাদ্যকে নষ্ট করা একদম ঠিক নয়, যেটুকু দরকার সেইটুকুই রান্না করা, এবং খাদ্যকে খাওয়ার আগে প্রণাম জানানো যে এই খাদ্যের জন্যই আমরা সুস্থভাবে বেঁচে আছি। খুব সুন্দর লিখেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। এবার আবারও ফেসবুকে একটুখানি কমেন্টে চোখ রাখি, লিখছেন অরুণ গুপ্ত কুননগর থেকে, খাদ্যের গুণগত মান নিম্নমানের হলে যোগান বেশি হলে

0: লাভ কি, তাই মান পরীক্ষা করে খাদ্য বাজারে ছাড়া উচিত। বেশ, এরপরের মেসেজ লিখছেন মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। লিখছেন, খাদ্যের গুণগত মান মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করে, কিন্তু খাদ্যের পর্যাপ্ত যোগান মানুষের বেঁচে থাকার জন্য আরও বেশি জরুরি। যেখানে খাদ্যের সংকট দেখা দেয় সেখানে মানুষ প্রথমে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে চায়। ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্যের পরিমাণই প্রধান বিবেচ্য বিষয় হয়ে ওঠে। তবে এর অর্থ এই নয় যে খাদ্যের মান গুরুত্বহীন। নিম্নমানের খাদ্য দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে, তাই খাদ্যের যোগান ও গুণগত মান উভয়ই গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্যোগ, যুদ্ধ, দুর্ভিক্ষের সময় খাদ্যের যোগান নিশ্চিত করাই অগ্রাধিকার পায়। খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠার প্রথম ধাপ হল সবার জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করা। এরপর সেই খাদ্যের পুষ্টিগুণ ও নিরাপত্তার দিকে নজর দেওয়া প্রয়োজন। সুতরাং বিশেষ পরিস্থিতিতে খাদ্যের গুণগত মানের চেয়ে খাদ্যের যোগান বেশি জরুরি বলে বিবেচিত হতে পারে। সুভাষ জানতে মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। বেশ, এরপর আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ি। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। লিখছেন, শুভ সন্ধ্যা আপনাকেও। সকলের জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন। জনসংখ্যার অনুপাতে খাদ্যবস্তুর যথেষ্ট যোগানও দরকার, তবে যথেষ্ট খাদ্য সামগ্রী সরবরাহের নামে খাদ্যের গুণগত মানের সাথে কোনো রকম সমঝোতা কাম্য নয়। সরবরাহ করা এবং গুদামের খাদ্যবস্তুর গুণগত মানের দিকে সর্বদা নজর রাখা দরকার। অখাদ্য কখনো খাদ্যের পরিপূরক হতে পারে না, তাই খাদ্যের গুণগত মান বজায় রেখে খাদ্য সামগ্রী সরবরাহ করা যেতে পারে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি শাহরাপুর থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন।
1: দেখুন, খাদ্যের যোগান তো বেশি প্রয়োজন আছেই, জনসংখ্যা বেড়েছে। এখন গুণগত মান আমরা এখন দেখি না, কেননা আমাদের খিদের সময় যেটা আনি কিনে সেটা দেখি না, খেয়ে নি। দেখুন, শসা, বেগুন, করলা, ধান বলুন, আমার রে যে বীজ না দিলে এগুলো হবেই না, হবেই না। আর এগুলো তো নিয়ে এসে আমরা জলে, অনেক জনা আছে তাদের টাইম নেই, জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখি না কি এক ঘন্টা ভিজিয়ে রাখি না। এই শসা সবাই খায় মনে করে বলে কিডনি ভালো থাকবে, এটা খাচ্ছে বীজ খাচ্ছে, মানে শসাটাকে নিয়ে এসে আধ ঘন্টা 45 মিনিট জলে ফেলে দিতে হয়। এই এইগুলো না করলে পরে শরীর খারাপ। দেখুন, এখন ওই মুদির দোকানের থেকে ওষুধের দোকান সব পাড়ায় পাড়ায় বেশি হয়ে গেছে। কিসের জন্য আমরা এই সব খাবার খেয়ে আমাদের সব অসুখ হচ্ছে? এমন কোনো বাড়ি নাই যে ওষুধ খায় না। নমস্কার দিদি।
0: নমস্কার। বেশ, এরপরে আবারও হোয়াটসঅ্যাপে চোখ রাখবো। লিখছেন সপ্তর্ষি মজুমদার, বড়ানগর, ডানলপ থেকে। লিখছেন, নমস্কার দিদি, অবস্থাপন্ন মানুষের কাছে খাদ্যের গুণগত মানটা জরুরি হলেও নিরন্ন ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্যের গুণগত মানের চেয়ে খাদ্যের যোগান জরুরি বলে মনে করি। যাদের দুবেলা দুমুঠো আহার জোটে না, তাদের কাছে উদর পূর্তির জন্য খাদ্যের গুণগত মানের চেয়ে কিছু একটা খাবার হলেই হলো। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ আজও পুকুরের শাক পাতা, ঘেঁড়ি, গুগলি, মাছের আঁশ, পাখিতে খাওয়া ফল কিংবা জলে ভেসে ওঠা পচা তাল খেয়ে জীবন ধারণ করে। তাদের কাছে একবেলা যদি কাঁকর মিশ্রিত মোটা চালের ভাত কিংবা চালের খুদও জোটে, তাই অনেক। খাদ্যের গুণমানের কথা তারা ভাবে না, তাদের কাছে যোগানটুকুই সব। আমরা যেন এই ক্ষুধার্ত অসহায় মানুষগুলোর কথা একটু ভাবি, ওদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না করি। আজকের প্রসঙ্গে মনে পড়ছে সেই লেখা লাইন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই দুটো ভাত, একটু নুন। নমস্কার নেবেন সপ্তর্ষি মজুমদার, বড়ানগর, ডানলপ থেকে লিখছেন। আবার টেলিফোনে রয়েছেন কেউ? হ্যালো, হ্যালো। হ্যালো, না বেশ, আমরা অপেক্ষা করব। আর করতে করতে আবার একটুখানি ফেসবুকের কমেন্টে চোখ রাখি। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা আপনাকেও। খাদ্যের গুণগত মানের চেয়ে খাদ্যের যোগান জরুরি, এটা মানতে পারলাম না। খাদ্য যা আমাদের ক্ষুধা মেটায়, পুষ্টি যোগায়, তার গুণগত মান অবশ্যই পরখ করতেই হবে। এখন নানান প্রিজারভেটিভস দিয়ে খাদ্য রাখা হয়, অনেক সময় নির্ধারিত তারিখ পার হয়ে যাওয়া বিষ খাদ্যও বিক্রি হয়। সবসময় সাবধান, যোগান যেমন থাকবে তেমনি খাদ্য ও পরিষেবা উন্নত মানের হতেই হবে। নমস্কার শ্রবণ সঙ্গীদের। বেশ, এর পরের কমেন্টে চোখ রাখি। শুভ্রা ভট্টাচার্য বাঁশত্রণী কলকাতার 70 থেকে লিখছেন, আপনার দেওয়া এই বিষয় অনুযায়ী আমার যেটা মনে হলো যে খিদে কিন্তু মান বুঝে না। পেটে যখন আগুন জ্বলে তখন পান্তা ভাত আর পোলাওয়ের তফাত থাকে না। আগে তো বাঁচতে হবে, তারপর তো ভালো মন্দ বিচার, যোগান আগে, কারণ জীবন আগে। একটা দেশে 140 কোটি মানুষ, সবার তাতে যদি দুটো রুটি না পড়ে, সবার পাতে লিখেছেন বোধ হয়, সবার পাতে যদি দুটো রুটি না পড়ে তাহলে সেই রুটি অর্গানিক না রাসায়নিক, এই তর্কটাই তো বিলাসিতা। বন্যা খরায় যখন মানুষ না খেয়ে থাকে তখন এক মুঠো মুড়ি অমৃত লাগে। গুণমান দরকার, তবে পরে ভেজাল খাবার খেয়ে রোগে পড়লে চলবে না ঠিক, কিন্তু ত্রাণ শিবিরে আগে লোককে বাঁচাতে হবে। তখন কি প্রোটিন মাপব? না, আগে খেতে দেব। যোগান থাকলেই গুণমান আসবে। ঘরে চাল ডাল মজুদ থাকলেই তো মা ভাবে আজ পুষ্টিকর কিছু রাঁধি। যোগান নিশ্চিত হলে তবেই মিড ডে মিলে ডিম সবজি পাওয়া যায়। খালি পেটে পুষ্টির গল্প মানায় না। শেষে বলি, গুণমান হলো সোনার গয়না আর যোগান হলো পরনের কাপড়। কাপড় ছাড়া গয়না পরা যায় না, তাই আগে সবার পেটে ভাত পৌঁছানো দরকার। পেট ভরলে মানুষ নিজেই ভালোটা বেছে নেবে, তাই খাদ্যের যোগানটাই প্রথমে জরুরি, কারণ খালি পেটে কিছুই হয় না। বেশ, শুভ্রা ভট্টাচার্য বাঁশত্রণী কলকাতা 70 থেকে লিখেছেন। আবার একটুখানি হোয়াটসঅ্যাপে চোখ রাখি। লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে, কিন্তু আপনি বোধহয় আপনার নাম লেখেননি, আমি আগের মেসেজ থেকে আপনার নাম দেখলাম। দয়া করে যখন আপনারা মেসেজ লিখবেন, আপনাদের মেসেজ এর সঙ্গে সঙ্গে আপনাদের নাম এবং কোথা থেকে লিখছেন, লোকেশন, সেটা কিন্তু লিখবেন। লিখছেন যে গুণগত মানের খাদ্যই আমার কাছে দরকার। বেশ, ছোট্ট করে লিখেছেন। এর পরের মেসেজ লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুঘিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, শুভ সন্ধ্যা শ্রাবস্তী দিদি, নমস্কার জানাই। নমস্কার। আমার ব্যক্তিগত মতামত, পর্যাপ্ত খাদ্যের অভাবে অপুষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিতে পারে, তাই প্রথমে খাদ্যের যোগান অবশ্যই প্রয়োজন। তবে শুধুমাত্র যোগান থাকলেই সমস্যার সমাধান হয় না, যদি না সেই খাদ্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর হয়। সুস্বাস্থ্যের জন্য অবশ্যই খাদ্যের গুণগত মান অপরিহার্য, ঠিক তাই আমি মনে করি। খাদ্যের যোগান মানুষকে বাঁচিয়ে রাখে, আর খাদ্যের গুণগত মান সেই জীবনকে সুস্থ ও কর্মক্ষম করে তোলে। আপনারা সবাই খুবই ভালো ও সুস্থ থাকবেন। লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুঘিয়া বাজার কাঁথি থেকে। বেশ, টেলিফোন লাইনে কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার
2: চলছি। সেখানে বিভিন্ন সময় বিদেশের নানা রকম যুদ্ধ চলছে। শুধু খাদ্যটা, শুধু যে খাবারটা যোগান থাকলেই হবে না, তাকে প্রস্তুত করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, যেমন গ্যাসের প্রয়োজন, যেমন সবকিছুই, যাতায়াতের জন্য ভেহিকলস এর প্রয়োজন, সেই খাদ্যটা যে আসবে এক জায়গা থেকে অন্য জায়গায় সেটার জন্য যেমন প্রয়োজন, এইগুলো যেমন দেখতে হবে। আর খাদ্যর গুণগত মান এটাও অবশ্যই দেখতে হবে। এখন আমি যে খাদ্যটা খাচ্ছি, যেখানে খেয়ে দেখা যাবে যে আমি নিজেকে অসুস্থতা বোধ করছি, পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়ছি, তখন দেখা যাবে আরো বেশি হ্যারাসমেন্ট হতে হচ্ছে। সুতরাং আমরা যখন খাবো তখন তার গুণগত মানটাকেও আমাদের দেখতে হবে। আমি কোথায় খাচ্ছি, সেই খোলা জায়গার খাবার কি ফুটপাতের খাবার? কিন্তু আমরা সবসময়

0: সেটা দেখতে পারি না, কারণ আমাদের চলার পথে যখন খুব ফিরে পায় ক্ষুধার্ত হয়ে পড়ি তখন আমরা কি এত কিছু ভাবি, ভাবার সময় পাই না। কিন্তু এটা আমাদের ভাবতে হবে, বর্তমানে এতটাই খাদ্যেও এত কিছু মেশানো হচ্ছে, এত রকম ভেজাল, এত কিছু তেলগুলো যখন আমরা খাচ্ছি, সেই তেলগুলোর গুণগত মানটাও আমাদের দেখতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে আরো আমাদের ক্ষতি হবে। নমস্কার, এইটুকু বললাম।
1: বেশ, নমস্কার। এরপরে একটা মেসেজে যাই, লিখছেন জয়শ্রী দত্ত অশোকনগর থেকে টেক্সট মেসেজে। খাদ্য দিবসে আমার বক্তব্য, অতিরিক্ত বাসি খাবার খাওয়া অনুচিত। কিছু হোটেলে রান্নার মান খুবই খারাপ, রাস্তার কাটা ফল বা মাছি বসছে সেরকম কাটা ফল বা একটু হালকা পচা ফল খাওয়া অনুচিত। রান্না করার সময় ভালো জল এবং পরিষ্কারভাবে রান্না করা উচিত, আর্সেনিক মুক্ত জল খাওয়া উচিত। লিখছেন জয়শ্রী দত্ত অশোকনগর থেকে। বেশ, এরপরে আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে যাই। পায়েল লিখছে বেলঘড়িয়া থেকে, কত শিশু কাঁদছে দেখো আজও মায়ের কোলে, আমরা সবাই খাবার দেব তাদের মুখে তুলে। খাবার যোগান চাই যেন সেই শিশুদের জন্য, তারা আমাদের যুগের আলো, ভবিষ্যৎ প্রজন্ম। খাবারে থাকে যেন পুষ্টি ও মান, তারা হলো সুপ্ত বীজের আলোর জয়গান। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছেন। বেশ, আবারও একটা মেসেজ পড়ে নিই। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, খাদ্যের যোগান খুব জরুরি। মানুষ অনেক কিছু না পাওয়া মেনে এগিয়ে যায়, কিন্তু খাদ্য ছাড়া মানুষ এক মুহূর্ত এগোতে পারে না। পেটের জ্বালা যে সব কিছুর ঊর্ধ্বে। আজকাল তো সবজির দামও অনেক, মধ্যবিত্ত বাঙালির কাছে প্রতিদিনের সাদামাটা খাবারও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তাই খাদ্যের যোগান আগে, তারপর খাদ্যের গুণগত মান। তবে খাদ্যের গুণগত মানও যে গুরুত্বপূর্ণ। ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বরের সকল সন্তান যেন থাকে দুধে ভাতে। পশ্চিম বর্ধমান থেকে লিখছেন সুচেতা। আবার একটুখানি ফেসবুকের কমেন্টে যাই। লিখছেন দিনেশ নস্কর বালি হাওড়া থেকে, ছোট করে পড়ি। লিখছেন, গুণগত মানের বিচার পরে করা যাবে, আগে তো খাদ্যের জোগাড়টা হোক, পেট ভরে খেতে পেলে তারপরে গুণগত মানের বিচার করা যেতে পারে। না খেয়ে মরে যাব, গুণগত মানের বিচার করলে হবে? যখন দুর্যোগ আসে, সে বস্তা ভর্তি চাল ডাল নষ্ট হয়ে গেলেও আমরা খাই, কারণ আগে বাঁচতে হবে। বেশ, দিনেশ নস্কর বালি হাওড়া থেকে লিখছেন। এরপরের কমেন্ট করছেন শীষ মোহাম্মদ, শিশান ড্রিম হাউস নলহাটি বীরভূম থেকে। যখন খিদে লাগে তখন কি কিছু খেয়াল থাকে? না, হাটে বাজারে আমরা যা খাই তার অধিকাংশই ভেজাল। লাড্ডু, চপ, মিহিদানা, জিলিপি, বেগুনি, তাতে যে রং মেশানো হয় সেটার নাম মেটানেল ইয়েল্লো, প্যাকেটে লেখা আছে নট ফর হিউম্যান কনজাম্পশন। রোদ আমিন কোনো একটা রঙের কথা লিখছেন, এবং সবুজ রং সবজিকে তাজা করার জন্য দেওয়া হয়। টাটকা খাবার, টাটকা সবজি, টাটকা মাছ, এগুলো শুনতে ভালো লাগে, প্রত্যেকটি আসলে বিষপূর্ণ। উৎস মুখে যদি গণ্ডগোল থাকে তাহলে আমরা কি করতে পারি? আসলে খাবারের মান আমরা যা মনে করি তাতে ঠিক থাকে না। যেমন রেফ্রিজারেটরে একটি বিশেষ তাপমাত্রায় খাবার থাকে, কিন্তু তার মধ্যে ছত্রাক পড়ে যেতে পারে, তেমনি গরম করে খাবার বারে বারে গরম করছি তাতেও খাবার ক্ষতিগ্রস্ত হয় এবং তার মান সঠিক থাকে না। আজকের দিনে যতটা সম্ভব তাজা টাটকা খাবার খাওয়া উচিত। লিখছেন শীষ মোহাম্মদ, শিশান পাইকপাড়া নৈহাটি বীরভূম থেকে, নলহাটি বীরভূম থেকে। টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার
2: দাদা ভাই, দুজনকে নমস্কার।
1: না, আজকে শুধু দিদি ভাই রয়েছেন, বলুন।
2: তা দিদি ভাই দেখুন, আজকে আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম। আমাদের এই পৃথিবীতে আমরা আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি, মানে হাসির হাতে কান্না। মানে কেউ কোনো মানুষ দেখছি যে প্রচুর খাবার, হয়তো সে খেতে পারছে না, আর কিছু মানুষ হয়তো খেতে পারছে না, কিন্তু এর জন্য দায়ী কিন্তু আমরাই। আজকে যদি কথা মানে বলছি, যদি যে সমস্ত অর্গানিক খাবারগুলো তৈরি হচ্ছে যেভাবে, তা সেই সমস্ত এক একটা প্রজেক্টের সাহায্যে সেগুলো যে তৈরি হচ্ছে, তা সেগুলো একটু হাইফাই দাম হওয়ার জন্য হয়তো কিনতে পারছে না কিছু মানুষ, আর কিছু মানুষ ইচ্ছাকৃত সেগুলো খাচ্ছে না। যেমন একটু মানে মেলাকে একটু ফলো করুন না, মেলা আগেকার দিনে কিরকম ছিল, মানুষ ওই যে সাদা রসগোল্লা রাজভোগ মানে যেগুলো ছানার তৈরি সেগুলো খেত। এখন কিন্তু যে কোনো মেলা খেলা দোকানে দেখবেন আপনার এই রোল চাউমিন, হ্যাঁ এই এই যে এই সমস্ত মোগলাই এই সমস্ত খাবার গুলোকে মানুষের চয়েস বেশি। অথচ পরিবর্তনশীল জগতের সঙ্গে আমরা তালে তাল মিলিয়ে চলতে গেলে আমরা কিন্তু কোনটাতে খাদ্যে গুণাগুণ আছে আর কোনটাতে নেই সেটা কিন্তু আমরা একবারও মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করি না। আমরা কিন্তু মনে মনে চিন্তা করি একটা জিনিস, যে কিছু মানুষ থাকে যে অল্প পয়সায় বেশি খাদ্য পায়, আর কিছু মানুষ থাকে যে পয়সা বেশি লাগুক কিন্তু অল্প খাদ্য হলেও চলবে। এটুকু শেয়ার করলাম, নমস্কার, নেবেন, ভালো থাকবেন।
1: বেশ, এরপরে আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখি। স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে লিখছেন, শ্রাবস্তিদি শুভ সন্ধ্যা। খাদ্যের পর্যাপ্ত যোগান গুরুত্বপূর্ণ হলেও খাদ্যের গুণগত মান আরও বেশি জরুরি, কারণ শুধু পেট ভরালেই হবে না, খাদ্য হতে হবে নিরাপদ, পুষ্টিকর ও ভেজালমুক্ত। নিম্নমানের বা দূষিত খাদ্য মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে। তাই খাদ্য সুরক্ষা দিবসে আমাদের লক্ষ্য হওয়া উচিত সবার জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য সুনিশ্চিত করা। গুণগত মান সম্পন্ন খাদ্যই সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনের ভিত্তি, লিখছেন স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে। বেশ, আবারও টেলিফোনে কেউ রয়েছেন। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
1: নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি?
3: নমস্কার,
1: হ্যাঁ লক্ষ্মীদি বলুন।
3: নমস্কার দিদি।
1: হ্যাঁ বলুন।
3: আজকাল দেখুন দিদি, আপনি কিন্তু অনেকদিন পরে আসলেন।
1: আচ্ছা তাই, বেশ বলুন, আপনি বলুন।
3: বলছি কি দিদি, আগের কারে দেখুন দিদি, ওই আপনার ওই সবজি, পটল বলুন, ঝিঙ্গা বলুন, যেন স্বাদই যেন আলাদা ছিল। এখন দিদি কোন জিনিসের স্বাদ নেই। হ্যাঁ, আমরা বাইরের জিনিস তো খাই না, ওই খাওয়ার মধ্যে আপনার তেল মশলা যতটা কম খাওয়া যায় ওই বাড়ি দিয়ে তৈরি আমরা খাবার খাই। হ্যাঁ, ভালো থাকবেন দিদি, নমস্কার নেবেন। হ্যাঁ
1: বেশ, নমস্কার, হ্যাঁ আপনিও খুব ভালো থাকবেন এবং শুনতে থাকুন 100.1 FM Gold। শুনছেন আপনার কথা, কিন্তু বলে দিই যে আবারও কিন্তু ফিরে আসব 9:30 মিনিটে। আর আজকে কিন্তু 9:30 মিনিট থেকে শুধু শ্রাবস্তী নয়, থাকবেন আপনারাও রবিবারের বৈঠকে। এবং রবিবারের বৈঠক মানেই আপনারা জানেন যে একটা জমজমাট আড্ডা, সেই আড্ডায় কিন্তু একেবারে 9:30 মিনিট থেকে 12:00 অবধি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আড্ডা দেবেন, এটাই তো চাই। টেলিফোন লাইনে কেউ রয়েছেন? হ্যালো,
4: টেলিফোন লাইনে কেউ?
1: হ্যালো,
5: আমি আলফর আলদার বলছি।
1: বলুন, কিন্তু আপনার হেড রেডিও সেটের ভলিউমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। হ্যালো,
4: হ্যালো,
1: না আপনারা যখন ফোন করছেন তখন কিন্তু রেডিও সেটের ভলিউম একদম কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু প্রচন্ড ফিডব্যাক আসে এবং তাতে আপনারই কথা শোনা যায় না। কে বলছেন? হ্যালো,
6: হ্যাঁ নমস্কার, আমি শুভজিৎ বলছি বেলগড়ি থেকে।
1: বলুন।
6: বলছি যে খাদ্যের গুণমানটাই একটা প্রশ্ন, কারণ এখনকার গুণ বলে কিছুই নেই অলমোস্ট। এবং আপনি যদি খুঁজতে চান যে অ্যাকচুয়াল অর্গানিক, সার্টিফাইড অর্গানিক, সেটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে পাবেন সেখানেও ডাউট আছে। কারণ যারা যারা সেলার সেটা অর্গানিক বলে দিচ্ছে, সেটা আদৌ অর্গানিক কিনা সেটা আপনি প্রুফ পাবেন না, কারণ তাদের কাছে কোনো টেস্ট রিপোর্ট নেই। এবার আপনি শুধু দেখে কিনবেন। এবং এখনকার দিনে যেখানে বেবি ফুড থেকে শুরু করে সমস্ত কিছুই ভেজাল, হবে একটা দুধ কিনছেন সেখানেও ভেজাল, সেখানে আপনি কি করে ডিসাইড করবেন যে আমি গুলো আদৌ যেটা খাচ্ছি সেটা কতটা গুণগত মান? সেজন্য এখানে খাদ্যের যোগানটা বেশি, কারণ যে দেশে আমাদের পভার্টি লেভেলটা এমন জায়গায় সেখানে কিন্তু আমরা ওটা ডিসাইডই করবো না যে আদৌ এটা গুণগত মান আছে কিনা, রাদার আমি সেখানে সাপ্লাই কতটা দিতে পারছি। এবং আমরা তো সবসময় রাস্তাঘাটে দেখি সাধারণ মানুষ থেকে সবাই কতজন রাস্তায় কাটাচ্ছেন, তাদের দুবেলা দুটো খাওয়ার পর্যন্ত নেই। সেখানে আমাদের সাপ্লাই চেইনটাকে ঠিক রাখতে হবে, এবং প্রপার ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের সম্মানীয় অমর্ত্য সেনও বলেছেন যে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে গন্ডগোল আছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 এফএম গোল্ডে।
2: 100.1 এফএম গোল্ডে শুনছেন রবিবারের বৈঠক। আর যেরকমটা বলেছিলাম, রাত 9:30 থেকে একদম রাত 12টা অবধি দিয়ে থাকবো আমি শ্রাবস্তী আপনার সঙ্গে। আর আজকের যে বিষয়, কি বিষয়ে আপনি আড্ডা দেবেন সেটা শুরুতেই বলে দিই। আপনি আজকে কথা বলবেন হারিয়ে যাওয়া অভ্যেস নিয়ে। এই যে একটা চূড়ান্ত ডিজিটাল যুগ আমরা তার মধ্যে রয়েছি, আমাদের হাতের মুঠোয় মুঠোফোন রয়েছে, আমরা তাতে একদম একটা ক্লিকেই এক সেকেন্ডের মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মেসেঞ্জার এই সমস্ত জায়গায় কমেন্ট করে, মেসেজ করে জানাতে পারি, আমাদের ভাব বিনিময় করতে পারি। কিন্তু একটা সময় ছিল যখন ডিজিটাল যুগ ছিল না, ঠিক তার আগের যে জীবনটা আমরা কাটিয়েছি, সেই যে আমরা বলি না 80s 90s-এর সময়টায়, সেই যখন একটা টিভি আসছে বাড়িতে, আমরা পুরো পাড়ার মধ্যে হয়তো একটা বাড়িতে একটা টিভি রয়েছে, বা এই সমস্ত চিঠির যুগ, ল্যান্ড ফোনের সেই অপেক্ষা, তারপর ক্যাসেট, সেটা ফিতে জড়িয়ে যাচ্ছে কোনো কোনো সময়, সেটা আমরা হাত দিয়ে ঠিক করছি, পেন্সিল ঘুরিয়ে ঠিক করছি, সেই সময়ের খাবার দাবার, সেই সময়ের আইসক্রিম, লজেন্স, সেই সমস্ত, সেই যে ডিজিটাল যুগ আসার আগের যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসের মধ্যে কোন জিনিসটা আপনি সব থেকে বেশি মিস করেন, সেটাই আজকে জানতে চাইছি রবিবারের বৈঠকে। আপনি হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করতে পারেন 9903 05 9992 এই নাম্বারে, অথবা চলে আসতে পারেন আমাদের টেলিফোনে। আমাদের টেলিফোন নাম্বার আপনি জানেন, তাও আরও একবার বলছি 2248-8085। তাহলে আমরা একটা গান শুনে নিই বরং, এবং তারপর ফিরে আসছি আপনাদের মেসেজ এবং টেলিফোনে আপনাদের নিয়ে। আজ কিন্তু রবিবারের এই বৃষ্টি দিনের আড্ডাটা জমে যাবে।

0: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme, Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
2: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
3: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক 100.1 FM Gold-এ।

0: টেলিফোন লাইনে ইতিমধ্যে রয়েছেন লিসনার। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি আলমবাজার থেকে বলছি, কোপসাচি বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন, একটু রেডিও সেটের ভলিউমটা কমিয়ে।
1: হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে?
0: এবার ঠিক আছে, বলুন।
1: আসলে কিছু কিছু অভ্যাস নিজের মনে হয় যে যেগুলো ছিল সেগুলো হঠাৎ করে চলে গেল, এবং তারপর যখন বিশ্লেষণ করি যে কেন গেল, তখন মনে হয় যে পুরোটা বোধহয় আমার জন্য যায়নি। যেমন আমি বলি যে ডিজিটাল যুগ একদম পুরোপুরিতে আসার আগে অবধি আমি সারা বছর ধরে অনেককে অনেক অকেশনে গ্রিটিংস কার্ড পাঠাতাম, বিজয়া হোক, পয়লা বৈশাখ হোক, নতুন বছর হোক, এরকম হোলি হোক। তখন আস্তে আস্তে কি হলো, যখন দেখতে লাগলাম যে আমি পাঠাচ্ছি কিন্তু উল্টো দিক থেকে কোনো সেভাবে উত্তর আসছে না বা তারা সেভাবে পাঠাচ্ছেন না, তখন আমারও যেন কোথায় ভেতরে ইচ্ছেটা নষ্ট হয়ে গেল। তো আমার সেই অভ্যেসটা চলে গেল এই বিভিন্ন অকেশনে গ্রিটিংস কার্ড পাঠানো, কখনো এঁকে কখনো কিনে এইটা। আর তারপরে হচ্ছে যে আমাদের এখানে যে বিভিন্ন, এটা সারা কলকাতা জুড়েই লাইব্রেরিগুলোতে, হয়তো লাইব্রেরিগুলো খোলা হয়, খোলার লোক আছেন, হয়তো কেউ কেউ আসেন, কিন্তু বই ইস্যু হয় না। আমাদের এখানে অনেক লাইব্রেরি আছে যেখানে সদস্য সংখ্যা অনেক, তারা চাঁদাও দেন কিন্তু নিয়মিত তারা বই নেন না। অর্থাৎ আমরা ঢুকে গেলাম, মানে গ্রন্থাগারগুলো পুরোপুরি বন্ধ হলো না, কিন্তু এই যে বই নেওয়াটা এইটাই আমরা খুব একটা আর হয়তো অনেকেই করে উঠি না, সেই অভ্যাসটা আমাদের হারিয়ে গেল।
0: একদমই তাই।
1: আরেকটা জিনিস হারিয়ে গেল যেটা বলে শেষ করব, যে কারুর কিছু ভালো লাগলে, কেউ হয়তো ভালো গান করলেন, কেউ হয়তো ভালো কবিতা বললেন, কেউ লিখলেন, তাকে সরাসরি জানানোর অভ্যাসটা আমাদের চলে গেল। আমরা একটা ইমোজি পাঠিয়ে বা একটু হোয়াটসঅ্যাপে দু কলম লিখে আমরা সেটাতে আমাদের কর্তব্যটা সারলাম। তো আমার মনে হয় এই তিনটে অভ্যেস
0: না, এই তিনটে বললে শেষ করলে হবে না, কারণ সব্যসাচীদা আপনাকে যখন পেয়েছি একটু জিজ্ঞেস করব।
1: হ্যাঁ,
0: আমি নিজে 90s born, এবং আমার

0: সঙ্গে আরো যারা 90s বন, তাদের কাছে 70s 80s এর কিছু জিনিস যেটা ডিজিটাল যুগ আসার আগে, কারণ আমরা কিন্তু জন্ম থেকেই বাড়িতে টেলিভিশন পেয়েছি বা বলা যায় আমরা ফোনও পেয়েছি, ফোন দেখেছি বাড়িতে, কিন্তু তার আগের জীবনটা যেখানে আপনি কিছু মিস করেন, মানে নিশ্চয়ই এগুলো গ্রিটিংস কার্ড আমরা সকলেই মিস করি এখন, এরকম ভাবে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া, শুধু তাই নয় আমরা ওই আপনি যে বলছেন বিজয়ায় গ্রিটিংস কার্ড বা হোলিতে গ্রিটিংস কার্ড, এখন বাড়িতে বাড়িতে গিয়ে নমস্কার করা প্রণাম করাটাও উঠে গেছে, গ্রিটিংস কার্ডও নয় এবং বাড়িতে গিয়ে একেবারে ওই লোকের বাড়িতে যাওয়াটাই ভীষণভাবে কমে গেছে, কারণ আমরা একটা ডিজিটাল কার্ড পাঠিয়ে দিই। কিন্তু আমি তারও আগে ওই, যেহেতু আমি জানি না বাবা মায়ের মুখে শোনা, দাদু ঠাকুমার মুখে শোনা, ওই 70s 80s এর সময়ের কিছু ভালো লাগা বলুন যেটা এখন মিস করেন।
1: এটা আমার খুব ভালো জিনিস বলতে ইচ্ছে করে যে এটা 70s 80s কেন, আরো আগে কোন বিখ্যাত ব্যক্তিদের দেখলে তাদের একটা অটোগ্রাফ নেওয়ার ব্যাপার ছিল, এবং বিভিন্ন অনুষ্ঠানে লোকে যেতেন অটোগ্রাফ খাতা নিয়ে, তাদের অটোগ্রাফ নিতেন অনেকে, এবং অনেকের সংশয় আমি দেখেছি, মানে 101 অটোগ্রাফ তাদের রয়েছে। কিন্তু আস্তে আস্তে আমরা সেখান থেকে চলে গিয়ে ছবি তোলার দিকে চলে গেলাম, এখন কিন্তু সেই অভ্যেসটা, মানে 100 জনের মধ্যে একজনেরও বোধ হয় নেই অটোগ্রাফ নেওয়ার অভ্যেসটা, এইটা আমি খুব মিস করি
0: একদম।
1: আরেকটা হচ্ছে যেটা আমরা খুব করতাম, হয়তো আমাদের বাবা মারা বেশি করতেন, এই বিভিন্ন পাড়ায় পাড়ায়তে না বিভিন্ন গ্রুপ করা, যেমন এখন সেগুলো আর হয় না, সব পেয়েছি আসর ছিল, আমাদের এখানে ছিল জাতীয় কিশোর শক্তি সংঘ, স্কাউট গ্রুপ ছিল, সেগুলো না এখন স্কুলে অনেক স্কাউট গ্রুপ হয়েছে, কিন্তু তখন পাড়ায় পাড়ায় অনেক স্কাউট গ্রুপ ছিল, সেখানে আমাদের পূর্বপুর মানে আমাদের আগের প্রজন্মের অনেকে যোগদান করতেন, আমি ছোটবেলায় যোগদান করেছি, আমি দেখেছি সেটাও, কিন্তু ওই 95-96 সালের পর থেকে আস্তে আস্তে হারিয়ে গেল, এইগুলো আমার খুব মনে হয় আর কি।
0: একদমই তাই, বেশ অনেক ধন্যবাদ আপনাকে,
1: ঠিক আছে, শুভরাত্রি, অনেকদিন পর কথা হলো।
0: হ্যাঁ, শুভরাত্রি এখনই নয়, থাকতে হবে একদম রাত 12টা অবধি, কথা হলো অনেকদিন পর এবং খুব ভালোও লাগলো। আবারও আমরা একটু গানে যাই, গান শুনে এসে আপনাদের মেসেজ পড়ছি, আপনাদের সঙ্গে কথা বলছি টেলিফোনেও।

0: বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম রবিবারের বৈঠকের আড্ডায়। এখন চলে যাব একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা শ্রাবস্তী দিদিভাই, শুভ সন্ধ্যা। মনে করিয়ে দিলেন, সব থেকে মিস করি বাড়িতে আসা যাওয়া, বাড়িতে এসে গল্প আড্ডা একসঙ্গে খাওয়া দাওয়ার মজা, এসবই কোথায় যেন মুছে যাচ্ছে দিদিভাই। এখন আসা যাওয়া কই, এখন সব কিছুই ওই যে একটি যন্ত্রের মাধ্যমে সেরে ফেলা। প্রণাম নেবেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। বেশ, এরপর টেলিফোন লাইনে একটুখানি চোখ রাখব, কান রাখব। হ্যালো, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন, বলুন।
1: খুব সুন্দর একটা বিষয়, আসলে অভ্যেসগুলো পাল্টাতে মানে বাধ্য হয়েছি, প্রিয় বিষয়গুলো হারিয়ে গেছে। তো যেমন এখন সত্যি যে একটা বিষয়কে আমি খুব মিস করি, সেটা হচ্ছে যে ক্যাসেট, প্রচন্ড মিস করি আমি সেই সময়টা। আমি আমি যদিও 2000 সালের মানে 2000 থেকে আমার জীবনে পথ চলা শুরু হয়েছে, তা আমি সেই ছোটবেলাতে কিন্তু দেখেছি যে ওই যে বড় বড় সব বিখ্যাত মানুষদের যে গানের সিডি বাড়িতে আনা হতো, সিডির আগে যে ফিতে দেওয়া ক্যাসেট গুলো, টেপ রেকর্ডারের ক্যাসেট, সেখানে কি সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকতো মানে ক্যাসেটের কভারে। আমার মনে আছে যে হেমন্ত মুখোপাধ্যায় গানের সাথে আমার পরিচয় হয়েছিল এরকমই ক্যাসেটের মাধ্যমে। একজন সুদর্শন একজন মানুষ, তার চোখে চশমা, খুব মিষ্টি করে উনি তাকিয়ে রয়েছেন, সেই ছবিটা আমার চোখের সামনে এখনো মানে ভেসে ওঠে। সেটা মিস করি, মিস করি রবিবারে একটি বিশেষ টেলিভিশন চ্যানেলে কার্টুন দেখা। এখন তো চারিদিকে সবকিছু, এখন সব পেয়েছি, দেশে আমরা বাস করছি, কিন্তু সব পেলেও ওই একটা গানের লাইন আছে না যে সব পেলে নষ্ট জীবন, সব পেয়ে আমাদের হয়ে নষ্ট জীবন হয়ে গেছে। ওই যে একটা অপেক্ষা ছিল যে একটা গান একটা বিশেষ চ্যানেলে দেখানো হবে, তবে গিয়ে আমি গানটা শুনতে পাবো, কিন্তু সেটা তো এখন আর নেই। এখন সবটাই আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারছি, সেটা মিস করি। আর খাওয়ার দাওয়ারের মধ্যে মিস করি একটা বিষয়, মানে একটা ছোটবেলায় একটা খাবার ছিল আমার প্রিয়, সেটা হচ্ছে ছোট ছোট গুলি সাইজের মাছ চকলেট করে বিষয়টা, সেই চকলেটটা আমি খুব মিস করি। সেটা অভ্যেস ছিল আমার চকলেট খাওয়া, সেটা কিন্তু এখন আর অভ্যেসটা পাই না বলে অভ্যেসটা বদলাতে হয়েছে।
0: একেবারেই তাই। এবং ক্যাসেটের কথা যখন বললেন, তখন ক্যাসেটের মধ্যে অনেক সময় লিরিক্স লেখা থাকতো, সেরকম একটা বুকলেট দেওয়া থাকতো,
1: অথবা লিরিক্স লেখা থাকতো, তারপরে ওই কার পরে কোন গানটা রয়েছে। এবার সেটা বোঝালো, আমার বয়স তো হয়নি তখন, ওই কত দুই নয় 4-5 বছর বয়স এরকম একটা সময়। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একটা অপেক্ষা, ক্যাসেটটা ডিভিডিতে লাগিয়ে দিয়ে তারপর পরের পর গানগুলো আসতো, যে এরপরে কি গান, এরপরে কি গান, এই যে একটা অপেক্ষা, সেই অপেক্ষাটাও কিন্তু নষ্ট হয়ে
0: যায়। আমরা এখন আর অপেক্ষা করি না।
1: হ্যাঁ, এই যে আর আমার একটা নেশা ছিল, এখন আজকেই আমি ভাবছিলাম যে আমার ধৈর্যটা কেন কমে যাচ্ছে, ধৈর্যটা কমে যাচ্ছে 30 সেকেন্ডের রিলে। কিন্তু আগে তো আমার টার্গেট থাকতো, একটা ক্যাসেটে প্রায় 60-70টা গান থাকতো, মানে আমি যেগুলো কম্পাইলেশন, সেই ক্যাসেটটা আমাকে শেষ করতে হবে।
0: এবং আমার আরো একটা কথা মনে হয় যে আমরা তো এখন সমস্ত কিছু গুগল করলে জানতেও পারি, কিন্তু তখন যদি একটা মানে না জানতাম, আমরা ডিকশনারি বা অভিধানে সেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে গিয়ে কিন্তু সেটা জানতে হতো, মানে সেটাও কিন্তু একটা ধৈর্য ধরে খুঁজতে হতো, এবং আমরা খুঁজতে শিখেছি ছোটবেলায়।
1: খুঁজেছি, আর সব থেকে বড় নেশা ছিল আমার গান খোঁজা, গান খুঁজে খুঁজে বের করা, গান খুঁজে খুঁজে, মানে আমি মানে বলছি তো যে সেই দিনগুলো যে আমি কি মিস করি, ইভেন আমি লোডশেডিংটাকেও খুব মিস করি।
0: হ্যাঁ ঠিক ঠিক,
1: ওই যে লোডশেডিং হওয়া, লোডশেডিং এর পরে সবাই মিলে বসে,
0: লোডশেডিং হলে পড়া বন্ধ।
1: হ্যাঁ পড়া বন্ধ, বাড়িতে পড়বো না, কারেন্ট নেই, পড়বো কি করে, মানে সেটা রোজ ইভেন সব কিছু মিস করে। এখন এখনো শীতকাল আসে, এখনো রোদ ওঠে, কিন্তু সেই 7-8 বছরের সায়নের যে রোদ পোয়ানো, সেই রোদ পোয়ানোটা আমি আর পাই না, সে দিনগুলো আর নেই, সত্যিই নেই।
0: একেবারেই তাই। সরঞ্জিৎ চক্রবর্তীর লোডশেডিং নিয়ে একটা খুব সুন্দর লেখা আছে, আমি 10:10 সংবাদ বিরতি থেকে ফিরে এসে পড়ার চেষ্টা করব, কারণ খুব সুন্দর সেই লেখা। খুব ভালো লাগলো সায়ন, খুব ভালো লাগলো আপনাদের সকলের মেসেজ, আপনাদের সকলের ফোন কল পেয়ে আমিও কোথাও গিয়ে ভেসে যাচ্ছি সেই 90s নস্টালজিয়ার জায়গাটায়, সেই ক্যাসেটের সময়, সেই ক্যাসেটেরই এরকম একটা গানে যাব। খুব মনে হচ্ছে সেই সমস্ত দিনগুলোর কথা, সেই ক্যাসেট বেরোনোর জন্য আমরা অপেক্ষা করে থাকতাম তো বটেই, এবং কোনো ক্যাসেট আমরা আবার এক্সচেঞ্জ করতাম, কারণ সমস্ত ক্যাসেট তো কিনে ফেলা সম্ভব না, হয়তো স্কুলের বন্ধু একটা ক্যাসেট কিনেছে, আমরা আবার সবাই সবার মতন করে এক্সচেঞ্জ করে নিতাম যে আমি এটা কিনেছি তুই এটা কিনেছিস, তাহলে একটুখানি এক্সচেঞ্জ অদল বদল করে নিয়ে শোনা যাক, তারপরে মানে সকলেই যাতে শুনতে পারে। সেই সমস্ত দিন সত্যি আমরা মিস করি, এবং আপনারা কী কী মিস করেন সমস্ত কথা শুনবো আমরা। আমি সেরকমই একটা গান শুনবো অঞ্জন দত্তের কণ্ঠে, সেই আমার ক্যাসেটের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, এই গানও শুনেছিলাম ক্যাসেটে, তাই আপনাদের জন্য রাখলাম এই গান। আর এই গান শুনতে শুনতেই আমরা কিন্তু চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে এসে আবারও শুনছি ডিজিটাল যুগের আগের কোন জিনিস আপনি মিস করেন।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের পাঁচটি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়িত করা হবে। রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মঙ্গোলিয়ার উলান পাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 2টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিররা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। আসছি বিস্তারিত খবরে। আজ নতুন দিল্লিতে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তাঁর ইন্দোনেশিয়ার বিদেশ

0: মন্ত্রী সুগিয়োনো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, ঔষধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, কনস্যুলার বিষয়, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন এবং আঞ্চলিক ও বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়োনো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। তিনি উল্লেখ করেন রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক ও নৌ পরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ, শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয় ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যা আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন দার্জিলিং, মিরিক, সিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলালও এই উদ্যোগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। মন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ জুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে। পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: মুখ্যমন্ত্রী আরও বলেন অনুপ্রবেশ রুখতে এরাজ্যের আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
2: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট और चतुष्कोणीय सुरक्षा ग्रिड का कंसेप्ट ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব। দিল্লিতে শিবাজি কলেজের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনায় বর্ধমানের বাদামতলা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃত রামপ্রসাদ দাস ও তার স্ত্রী বনশ্রী বর্ধমানে দেবস্মিতার দাদুর বাড়িতে ভাড়া থাকত। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। বর্ধমান থেকে দিল্লি গিয়ে ওই দুজন দেবস্মিতার ফ্ল্যাটে ঢুকে তাঁর মাথায় প্রথমে ভারী বস্তু দিয়ে আঘাত করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে হাতে শিরা কেটে তাকে খুন করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকায় নিজের ফ্ল্যাট থেকে গত বৃহস্পতিবার দেবস্মিতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে কুইন্স গার্লস হাইস্কুলের হোস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্রীকে আটক করা হয়েছে। জলের বালতিতে মুখ ডুবিয়ে সঞ্জনা মণ্ডল নামে ওই পড়ুয়াকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হোস্টেল বন্ধ করবার পরিকল্পনা থেকে অভিযুক্ত দুই ছাত্রী এই কাজ করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। উল্লেখ্য, গতকাল সঞ্জনার দেহ উদ্ধারের পর তার বাবা মেয়েকে খুনের অভিযোগ করেছিলেন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী 2 থেকে 3 দিন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান এবং তার ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সরকার রাশিয়ার উপর নির্ভরতা কমানোর পাশাপাশি পশ্চিমের দেশগুলির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য জনসমর্থন চাইছেন। বিরোধী দলগুলির মধ্যে

0: কেউ মস্কোর সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী। অপরাধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে পেরুর জনসাধারণ আজ টান টান উত্তেজনায় দ্বিতীয় দফার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন। গত 10 বছরে এই নিয়ে 9 বার সে দেশে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। ভোটাররা রক্ষণশীল প্রার্থী কেইকো ফুজিমোরি এবং পামপন্থী প্রার্থী রবার্তো সানচেজের মধ্যে একজনকে বেছে নিচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি ইরানের থেকে বাজেয়াপ্ত করা সম্পদ ফিরিয়ে দেবেন না কিংবা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেবেন না। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার পরই কেবল এ ধরনের পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সে দেশের সঙ্গে কোনো চুক্তি হলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে দেওয়া বা নষ্ট করার ক্ষেত্রে ব্যবস্থা নেবে। তিনি জানান, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন কঠোর সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষমতা নির্মূল করার চেষ্টা করবে। ইরানের সঙ্গে কোনো স্বল্পমেয়াদী চুক্তির জন্য লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সংঘাতের সময় উপসাগরীয় মিত্র দেশগুলির ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের সহায়তার জন্য ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। ইরানের হামলায় যে কোনো ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও মেরামতের জন্য ওই দেশের সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে ট্রেজারি বিভাগ সমস্ত আইনি ক্ষমতা খতিয়ে দেখছে। আজ মঙ্গোলিয়ার উলানবাটার ওপেনে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 2টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় কুস্তিগিররা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ফাইনালে কাজাখিস্তানের আসিল আইতাকিনকে 6-0 ব্যবধানে হারিয়ে দীপক 61 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেন। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনে চা পানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমান গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। ওয়াশিংটন সুন্দর 52 রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম 6 উইকেট নিয়েছেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। রহমত শাহ 43 রানে অপরাজিত আছেন। প্রথম টেস্ট খেলা বাঁহাতি স্পিনার মানব সুথার 3 উইকেট নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছেন 2 উইকেট। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। উল্লেখ, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়িত হবে। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold-এ।
2: সংবাদ বিরতির পর আবারও ফিরে এলাম রবিবারের বৈঠক নিয়ে 100.1 FM Gold-এ। আপনার সঙ্গে রয়েছি আমি ইজরা বস্তি। আর যারা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 FM Gold, আপনি শুনছেন রবিবারের বৈঠক। আর আজকের রবিবারের বৈঠকের বিষয় আরও একবার আপনার জন্য বলে দিই। আজ আমরা আড্ডা মারছি সেই হারিয়ে যাওয়া অভ্যেসটা নিয়ে, যেই অভ্যেস আমাদের ছিল ডিজিটাল যুগ আসার আগে। সেই রকম কোন অভ্যেস আপনি সবচেয়ে বেশি মিস করেন, সেই কোন জিনিসটা ডিজিটাল যুগ আসার আগে আপনি মিস করেন? ল্যান্ডফোনের অপেক্ষা, না ক্যাসেট শোনা, বা পাড়ায় বসে গল্প করা, বা সক

0: খোলে মিলে পাড়ায় একসাথে টিভি দেখা, কোন অভ্যেসটা আপনি মিস করেন? টেলিফোনে কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি ঝুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি।
0: বলুন।
1: দেখুন, ডিজিটাল যুগে আমরা সত্যিকারের কথা আমি অনেক অনেক কিছু মিস করি। বর্তমানে আমার বয়স 63+ 64 মাঝামাঝি। সেই সময় দেখা যেত ক্যাসেট তখনও ছিল না, ক্যাসেট সৃষ্টি হয়নি, তখন ছিল ওই মানে কার্বন রেকর্ডে গোল গোল রেকর্ড প্লেয়ার। হ্যাঁ, ওর মধ্যে এপিট উপিট করে গান। আর ছোটবেলায় পুজোয় আমার আকর্ষণ ছিল ওইটাই, নতুন জামা কাপড় পরবো, সবাই ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে, সেটা আকর্ষণ আমার নেই। কিন্তু আমি ওই করবো কি, ওই যেখানে মাইকের ওই মানে পরিচালনা করছে সেইখানে বসে ওই ক্যাসেট প্লেয়ার গুলো আমি চালাবো। এটি আমার খুব খুশি আনন্দ। আমি বিশেষ ঠাকুর দেখতে যাবো এইসব ব্যাপার ছিল না। এখন তার ক্যাসেট প্লেয়ার নেই, তারপরে উঠলো মানে রেকর্ড প্লেয়ার নেই, তারপরে উঠলো আপনার ওই ক্যাসেট। আমার কাছে কিছু না হলো এখন অন্তত 750,000 পিসের মতো এখন ক্যাসেট আছে।
0: সেগুলো কি শোনা যায়?
1: দেখুন, এখন শোনা গেলেও যেতে পারে, কিন্তু সেই তো যে মেশিনে শুনবো সেই মেশিনটা তো এখন পাওয়া যায় না। আচ্ছা, আমাকে মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু সেই মেশিনটা যে আমি যে মানে মডিফাই করে আবার সেই ক্যাসেট গুলো যে শুনবো, ও আর কোন মিস্ত্রি নেই, উঠে গেছে।
0: একদমই তাই, হ্যাঁ, একেবারেই তাই, হ্যাঁ, ফেলা যায় না সেই জিনিস, কিন্তু এখন আর শোনা যায় না।
1: রাস্তাঘাটে ফেলে দেবো, কিন্তু তার মধ্যে অনেক কিছু মানে বায়োডাটা জানা যায়। একটা গাছের মধ্যে গান আছে, কোন ফিল্মের গান, কোন ডাইরেক্টর, কোন লিরিক্স, কোন কে গাইছে,
0: হ্যাঁ,
1: এই কত সময়ের গানটা, সেগুলো আছে। আমার কাছে যদি প্রশ্ন করে সঙ্গে সঙ্গে আমি তুরন্ত ওই ক্যাসেট থেকে বার করে আমি বলে দিতে পারবো। হ্যাঁ, আমি রেখে দিয়েছি। যদি ভবিষ্যতে কোনো সময় হয়তো মানে কি বলবো বিলুপ্ত হিসেবে আমার ওই ক্যাসেট গুলো যদি মূল্য পায় তখন দেখা যাবে, এটার বিষয়। আর তখনকার দিনে ওই পুজোর মধ্যে একটা বিষয় ছিল কেনাকাটা, পুজোর কেনাকাটা মানে অষ্টমী তো পরের কথা, মেলার পর থেকে ছুটি ছুটি করবো, কবে পোশাক আসবে, বাবার হাত ধরে তো যেতে হবে। তো তখনকার নিজে স্বাবলম্বী তো নয়, আর এখনকার মতন সে ডিজিটালও নেই, অনলাইন অর্ডার করে দেবো আমি কিনে নেবো। হ্যাঁ, বাবা নিয়ে যাবো মহালয় হওয়ার পর ছটপট করে, যেদি মহালয়ের পরের দিন বাবা পোশাক আসা একটা কিনে দিলেন, তারপরে প্রত্যেক দিন যতক্ষণ না পুজোটা দিন শুরু হচ্ছে।
0: এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট তুললেন আর কি, কারণ আমরা এখন আমরা সারা বছরই অনলাইন কেনাকাটা করতে থাকি।
1: প্রত্যেক দিন এই পোশাক গুলো বার করবো, আর তার এই সুগন্ধটা আমার নাকে এখনো চামি পাই।
0: একদমই তাই,
1: কি আনন্দ আপনাকে বলে বোঝাতে পারবো না আমি। আবার তারপরে পুজো কেটে গেল, বিজয়া দশমীর দিন, এখন তো প্লাস্টিক, তখন তো প্লাস্টিক ছিল না। দল বেঁধে বাড়ি, আমার চার ভাই বোন ছিল, পাঁচ ভাই বোন ছিলাম, গিয়ে বাবা তো বয়স হয়ে গেছে, আমরা যেতাম আরো বারো অন্তত 15-20 জন মিলে, এর বাড়ি ওর বাড়ি, কারো বাড়ি খাওয়া দাওয়া, কারো বাড়ি লুচি, কারো বাড়ি আলুর দম, কারো বাড়ি মিষ্টি, যেতাম গিয়ে। হ্যাঁ, কাকিমা জেঠিমা ঠাকুমা দিদিমা সব ভাইয়ের পায়ে ধরে প্রণাম করে আবার সেই একটা বড় টিফিন কৌটো নালে সেই টিফিন বক্স নিয়ে যেতাম। আমরা তো কতটুকু নিয়ে গেছি, আবার ওখান থেকে তো আমাদের ফিডব্যাক পাবো, হ্যাঁ, সেগুলোকে নিয়ে আসতাম। কিন্তু দিদিভাই এখন সেসব উঠে গেছে, এবার কোথায় পাবো বলুন? ছুটির দিনে ছুটি হলো, গরমে ছুটি পড়লো, সকাল স্কুল এক মাস, কি মজা! তারপরে মামার বাড়ি গেলাম, ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, এসে তার সেসব আনন্দই আলাদা ছিল দিদিভাই। এখন এইগুলো আমাদের প্রজন্মে এখন ছেলেদের কাছে গল্প করি, ওরা বসে শোনে। হ্যাঁ, বলে দাদু তোমাদের এইরকম আনন্দ করেছো? আমি হ্যাঁ রে বাবা, এরকম আনন্দ করেছি। এবার পৌষ পার্বণের বিষয় একটা আছে, পৌষ পার্বণে সেই মা সেই পিঠে করছে, ঠাকুমা পিঠে করছে, চার ধারে সে উনুনের ধারে আমরা সব ঘিরে বসে আছি। প্রথম পিঠেটা আমি খাবো, কে খাবে?
0: ভালো লাগলো আপনার কাছে, আমিও সেরকম ভাবেই গল্পটা শুনলাম, কারণ এগুলো আমারও অদেখা

0: কিছু জিনিস?
1: না না, এগুলো বলতে গেলে অনেক কিছু বলবে, ডিজিটাল যুগে চলে গেছে তো, কিন্তু কি করবো, বাধ্য হয়ে ডিজিটাল যুগে মেনে নিচ্ছি। আর সেই হাত হাত চুলে বিজয় দশমীও নেই, সে কোলাকুলিও নেই, কিছুই নেই। তবু এখনকার দিনে যা করছে, আমার যারা প্রণম্য ছোট ছোট আছে তারা এসে, হ্যাঁ কে দাদু কেউ জেঠু, হ্যাঁ কেউ কাকা এসে, ওরা ঠিক আছে সেটাই মেনে নিচ্ছি। এখন বর্তমান যুগ।

0: পড়ে দিই, তারপর আমরা গান শুনব বরং। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, হারিয়ে যাওয়া অভ্যেস। এই কথায়, আগে আমাদের বাড়িতে ছোট একটা রেডিও ছিল, সেই রেডিওতেই আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুনতাম। আমি এবং আমার দিদিরা তখন রেডিওতে গান শুনতাম। এবার কোনো পছন্দের যখন হচ্ছে, তখন আমরা ওই গানটা হাতের সামনে থাকা যে কোনো কাগজে লিখে রাখতাম। গানের কোনো কথা বুঝতে না পারলে ওই জায়গাটা ফাঁকা রেখে দিতাম, পরে কোনো দিন যদি ওই গানটা রেডিওতে হতো তখন সেটা বসিয়ে নিতাম। আবার গানের সুর আমরা পরস্পরকে মনে করে রাখতে বলতাম। পরবর্তীকালে যখন রেকর্ড প্লেয়ার এসেছে, তখন রেকর্ড প্লেয়ারের সাথে বিভিন্ন ধরনের সিডি কেনা হতো, খুব সুন্দরভাবে আমরা গান শুনতাম, সেটাতে আমরা খুব শান্তি পেতাম। অনেক সিডি আমার এখনও আছে, ওই সব দিনগুলো খুব মিস করি। খুব ভালো থাকবেন আপনি সবসময়, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। খুব সুন্দর করে লিখেছেন আপনি, এবং আপনাদের মেসেজের সঙ্গে সঙ্গে, আপনাদের ফোন কলের সঙ্গে সঙ্গে আমিও যেন কোথাও একটা সেই দিনগুলোয় হারিয়ে যাচ্ছি। সব যে খুব আমি প্রত্যক্ষ করেছি তা নয়, কিন্তু যেটুকু করেছি সেই ছোটবেলার দিনগুলোয়, সেই ওই লক্ষ্মীর ভাড়ে টাকা জমানো, সেই মাটির ভাঁড়টা আবার ভাঙা হতো, দেখা হতো, গোনা হতো কত টাকা হয়েছে, এটাও কিন্তু একটা ব্যাপার ছিল ছোটবেলায়। তারপর রেডিওতে গান শোনা, FM-এ সেই পছন্দের গানটা দেবে বলে আমরা সকলে মিলে অপেক্ষা করছি, সেটাও একটা বিষয় ছিল। এবং এই সবটাই, টিভিতে আমাদের পছন্দের সিনেমা দেবে গরমের ছুটিতে, সেই বাচ্চাদের সিনেমা, আবার সেটার জন্য অধীর আগ্রহে বসে থাকা। তারপর আমি শুনেছি এই যে এই মাসটা একদম ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, এই রকম ফুটবল ওয়ার্ল্ড কাপ বা ফুটবল খেলা বা যে কোনো খেলা, ক্রিকেট খেলা, সেটা পাড়ায় যার বাড়িতে টিভি আছে তার বাড়িতে শুনেছি যে সকলে জমা হয়ে একসঙ্গে বসে দেখত, বা কোনো একটা সিনেমা দিলে পাড়ার সকলে তার বাড়িতে চলে আসতো সেই সিনেমাটা দেখার জন্য। এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভীষণ মনকে নাড়া দেয়, কারণ আমরা অপেক্ষা করতে জানতাম টিভিতে কখন সেই সিনেমাটা দেবে, আমরা অপেক্ষা করতাম রেডিওতে কখন আমার প্রিয় গানটা বাজবে, কিন্তু এখন আমাদের হাতের মুঠোই সব। সেই জন্যই আজকে আমাদের বিষয় হারিয়ে যাওয়া অভ্যেস। আমরা ডিজিটাল যুগের আগে কোন জিনিসটা সব থেকে বেশি মিস করি? টেলিফোনে কেউ রয়েছেন, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: বেহালা থেকে অরিমেশ ভট্টাচার্য কথা বলছি।
0: বেশ, বলুন। কিন্তু তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ছি না, আর আপনাকে এখন ফোনেই পেয়ে গেলাম।
1: অভ্যাসের কথা আমি বলবো, তিনটি অভ্যাস খুব আমার কষ্ট হয়।
0: রেডিও সেটের ভলিউমটা কমাতে হবে। বলুন।
1: প্রথম যে অভ্যেসটা ছিল আমার, সেটা হচ্ছে গ্রামোফোন রেকর্ডে বিভিন্ন রেকর্ড শোনা, ইপি রেকর্ড, LP রেকর্ড, SP রেকর্ড, এবং এই রেকর্ড গুলোর একটা বাড়তি পাওনা ছিল সারফেস নয়েজ। এটা আমি 1988 পর্যন্ত পেয়েছি গ্রামোফোন, সেটা HMV ফিয়েস্টা ছিল। এবং একটা সময় হলো কি, রেকর্ড গুলো রইলো, গ্রামোফোনটাও রইলো, যেটা হলো তখন রেকর্ড চালাতে গেলে একটা পিন দরকার হতো, সেই পিনটা পাওয়া গেল না, ফলে রেকর্ড গুলো পড়ে আসে, গ্রামোফোনটাও পড়ে আসে। এরপর যে অভ্যেসটা ছিল সেটা রেডিও সেটে রেডিও শোনা, মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ, সব রেডিও সেটের মাধ্যমে শোনা যেত। একটা সময় খুব ভালো লাগতো যে রেডিও সেটে এই সব অনুষ্ঠান শুনতাম, যে আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী আগরতলা। তো এখন যেটা হয়, মিডিয়াম ওয়েভে আর সেই সব চ্যানেল গুলো পাওয়া যায় না, তাই মোবাইল আর DTH এ রেডিও শুনতে হয়। আর একটা সমস্যা হয় যে রেডিও সেটটা যদি খারাপ হয়ে যায় তো সেটা সারানোর আর কোনো লোক পাওয়া যায় না।
0: একদমই তাই।
1: এরপর যেটা হলো যে হচ্ছে ম্যাগনেটিক টেপ এলো মার্কেটে, ক্যাসেট টেপ আর স্পুল টেপ। এই স্পুল টেপটা অনেক, একটা ফিতেতে প্রচুর গান থাকতো, সেই সময় একটি ফিতের দাম ছিল 250 টাকা। সেই স্পুল টেপ অনেক বছর শুনেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখা গেল ম্যাগনেটিক টেপ যেখানে ক্যাসেট চালানো যেত, সেই হেড গুলো খারাপ হয়ে গেল, হেড পরিবর্তন।

0: পাল্টানোর লোক আর পাওয়া গেল না। সেখানে ওটাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো। তারপর কিছুদিন সিডি ডিভিডি চালাতাম, সেটা অবশ্য ডেস্কটপ ল্যাপটপ এগুলো এখানে এখনো চালানো যায়, যেখানে সিডি রম আছে ডিভিডি রম আছে সেগুলো এখনো কিছু কিছু শুনি। কিন্তু ক্যাসেট যেগুলো ম্যাগনেটিক টেপের বা স্পুল টেপে যে ফিতে গুলো চালানো যেত সেসব গুলো আর চালানো যায় না, সেগুলো পড়ে আছে। তো এইগুলো এখন খুব আমার খারাপ লাগে। তো রেডিওটা এখন আর রেডিও সেটে শুনতে পারি না, ওই মোবাইল আর হচ্ছে ওই ডিটিএইচ বা নিউজ অন এয়ার এইসব অ্যাপের মাধ্যমে শুনি।
1: সেই সমস্ত দিনের কথা, যেই সময় আমরা ডিজিটাল মাধ্যমটা ছিলই না, আমরা অভ্যস্ত হয়ে পড়িনি এই মুঠোফোনের মধ্যে, আমরা এক সেকেন্ডে আমাদের মেসেজ চলে যেত না, আমরা অপেক্ষা করতাম প্রিয় মানুষের চিঠির জন্য। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের আমাদের রবিবারের বৈঠকের আড্ডা। আমরা শুনবো আপনার কথা, আপনার সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত হারিয়ে যাওয়া অভ্যেস, যেই সমস্ত কিছু হয়তো আমিও জানি না, আর ভীষণ ভালো লাগছে আপনাদের থেকে সেই সমস্ত জিনিস শুনে বা পড়ে। আপনারা মেসেজ করুন, আপনারা চলে আসুন টেলিফোন লাইনে, ততক্ষণ আমরা একটা গান শুনি বরং হৈমন্তী শুক্লার কণ্ঠে।

0: হারিয়ে যাওয়া অভ্যেসের কথা সায়ন যখন বলছিলেন, তখন বলছিলেন লোডশেডিংয়ের কথা, আর বলেছিলাম যে দশটা দশে ফিরে এসে লোডশেডিং নিয়ে সেই সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা পড়ব, কিন্তু ফোন কলে আর সেই লেখা পড়া হয়নি, কিন্তু এখন পড়ব একটুখানি সেই লেখা। সেই লেখার লোডশেডিং নিয়েই সেই লেখা, কিন্তু সেই লেখার সূত্র ধরে চলে এসেছে খেলার মাঠ, খেলাধুলো, ছোটবেলার অনেক কিছু। ছোটবেলায় আমাদের জীবনে লোডশেডিং ছিল খুব স্বাভাবিক আর রোজকার একটা ঘটনা। দিনের বেলায় কখনো কখনো হলেও সূর্য ডোবার পরে লোডশেডিং হতো রোজই। তখন জীবন ছিল এই অন্ধকারের নিয়মে বাঁধা। বিকেলে কোয়ার্টারের মাঠে খেলতে যেতাম আমরা। মায়ের কড়া হুকুম ছিল সন্ধে ছটার মধ্যে বাড়ি ফিরতেই হবে। সারা জীবন সবার বাধ্য আমি, তাই সেরকম সময়ই ফিরে আসতাম। তারপর হাত মুখ ধুয়ে, ব্যায়াম করে, মুড়ি খেয়ে পড়তে বসতে হতো, আর সেই পড়তে বসার একটু পরেই হতো লোডশেডিং। আমরা বলতাম কারেন্ট অফ, কারেন্ট অফ। লোডশেডিং হলেই আমাদের মফস্বলের একতলা দোতলা পাড়াগুলো কেমন যেন ডুবে যেত খয়েরি রঙের অন্ধকারে, আর সব বাড়ির ছোট ছোট জানলায় জ্বলে উঠত হলুদ রঙের আলো, কেরোসিনের ল্যাম্প, হ্যারিকেন। হ্যাঁ, তখন সব ল্যাম্প সাদা রঙের কেরোসিন তেলে জ্বালানো হতো। আমাদের সময় দুরকমের ল্যাম্প হতো। টিনের ফ্লেমওয়ালা হ্যারিকেন যেমন ছিল, তেমন ছিল কাঁচের বেসওয়ালা টেবিল ল্যাম্প। কাঁচের ওই বেসে তেল ভরা হতো, তারপর সেটার উপর প্যাঁচ দিয়ে লাগানো হতো পোলতে ভরার পেতলের জায়গা, আর তার মাথায় পরানো হতো কাঁচের চিমনি। এই কাঁচের চিমনিগুলো পরিষ্কার করা একটা রোজকার কাজ ছিল। তখনও অনেক বাড়িতে উনুন ছিল, ফলে ছাইয়ের অভাব ছিল না। সেই ছাই দিয়ে কাঁচের চিমনি মাজা হতো, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ঝকঝকে করে রাখা হতো। এরপর ছিল ল্যাম্পে পোলতে পরানো। আমাকে মাঝে মাঝে এই কাজটা দেওয়া হতো। সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা থেকে লোডশেডিং পড়লাম একটুখানি। আরও অনেক কিছু আছে, সেই সময়ের রবীন্দ্র জয়ন্তী পাড়ায় পাড়ায় যেটা হতো, ক্রিকেট খেলা পাড়ার মাঠে, এই অনেক রকম কিছু আছে, যদি সময় পাই পড়ে শোনাবো নিশ্চয়ই। আপাতত টেলিফোন লাইনে কে আছে দেখে নেওয়া যাক। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: বলুন,
1: দেখুন আজকের বিষয়টা এত সুন্দর আপনি নিয়ে এসেছেন এই রবিবারের আড্ডায়। তো পুরনো অভ্যেস বলতে প্রচুর, তার কোনো মানে হিসাব হয় না। আমি 86-87 সালের কথা বলছি। তখন আমি যেহেতু দৃষ্টিহীন একটি আবাসিক স্কুলে তখন পড়তাম প্রথমে, পরে স্কুল চেঞ্জ হয়েছে, যাই হোক। তো আবাসিক স্কুলে পড়তাম, তখন গরমের ছুটি পড়তো আপনার এই মে মাসে, 19-20 তারিখ নাগাদ। তা বাড়িতে এসেছি, বাড়িতে এসে খুব আনন্দ। তখন বাড়িতে একটা পিসিটিসিরা আসবে, তখন একটা আলাদা ওই পয়লা বৈশাখ, হ্যাঁ, ওই এঁচুড়ের তরকারি, মাংস, এই সমস্ত জিনিসগুলো বাড়িতে একটা রান্না হবে, প্রথম বাড়িতে মাংস খাওয়া, কারণ আমার মা বাবা মা খেতেন না বলে উঠতো না। তো সেটা ছিল একটা খুব আনন্দের, যে বাড়িতে প্রথম এই মাংস উঠলো, কারণ তার আগে আমাদের আর্থিক অবস্থাও সেরকম ভালো ছিল না, যে ওই বাড়িতে মাংস করে খাওয়া এটা খুব একটা আমাদের বাড়িতে সেই সময় তৎকালীন সময় ছিল না। যেহেতু আমার বাবা তখন চাকরিদের সেরকম ভাবে চাকরি বাকরি করতেন না। এবার তারপরে আরো কিছুদিন গেল, 86-87-88-89-90, এই 90-92-93 সালের দিকে আমার বাড়িতে প্রথম সিলিং ফ্যান এলো। তখন সে আরো একটা আনন্দ, যে আমি এতদিন টেবিল ফ্যানের হাওয়া খেতাম, একটাই টেবিল ফ্যান, শুধু আমরা দু ভাই বোন বলে বাবা কিনে দিয়েছিলেন, ওনারা হাওয়া খেতেন না, আমাদের মাথার গোড়ায় ফ্যানটা চলতো, এবং কে আগে ওই সেই মাথার গোড়ায় ফ্যানটা কার সামনে বেশি হাওয়া লাগবে সেই নিয়ে দু ভাই বোনের মধ্যে একটা কন্টেস্ট থাকত। যাই, প্রথম এলো সিলিং ফ্যান, আবার তারপরে এলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, মানে তার আগে রেডিও ছিল, রেডিও আমরা রেডিও শুনেই ছোটবেলা থেকে অভ্যস্ত। তাও কি বাবা একটা লটারিতে রেডিও পেয়েছিল, সেই পেন্সিল ব্যাটারি রেডিও, তখন ওই পেন্সিল ব্যাটারি রেডিও আর একটা ইলেকট্রিক বড় রেডিও বাবা ওই বিয়ের সময় কোনোভাবে গিফটে পেয়েছিলেন। সেই দুটো রেডিও আমাদের বাড়িতে কম বেশি চলতো। তখন ওই বুধবার করে যাত্রা হতো, আকাশবাণী আমাদের যা দিয়েছে দিদি সেটা ভোলার মতো নয়, আমরা ভুলতে পারবো না। এই 90 বছর চলছে এখন, কিন্তু আমরা যে সময়টায় শুনেছি সেই সময়টায় যে যাত্রা বা শুক্রবারের নাটক, এগুলো আমাদেরকে ওই 90-92 বা 93
0: এর পর আমি শুনেছি বিনোদন বলতে তখন আকাশবাণী রেডিওই ছিল।
1: হ্যাঁ, তখন আকাশবাণী ছিল দিদি। আজকে আপনি যেভাবে কথা বলছেন, যেখান থেকে আমরাও যেভাবে আকাশবাণীর সঙ্গে রিলেটেড হয়েছি, এটা কোনদিন কল্পনা করতে পারিনি তখন। এটা কল্পনা করা যেত না, কারণ তখন আমরা ভাবতাম বাবা এর ভেতরে ঢুকে আবার এরকম কথা বলা যায় নাকি। টিভিতে কথা বলা যায় শুনেছি, পিকচারাইজ হয়, হ্যাঁ টিভিতে দেখা যায়, এটা ঠিক আছে, কিন্তু এই রেডিওর ভেতরে কি করে মানুষ কথা বলে, এটা একটা আকর্ষণ ছিল। এবারে এই রেডিও মহিষাসুরমর্দিনী যখন দুর্গাপূজোর প্রথম প্রভাতে, মানে 7 দিন আগে যখন বেজে উঠতো, তখন যেন পুজো পুজো একটা রব, নতুন জামা কাপড় কেনা। সে তখনকার দিনে ওই হাফ প্যান্ট আর হাফ মানে একটা গেঞ্জি বা একটা শার্ট, ওই বাবা তাতেই কি আনন্দ,
0: শীতের কাপড় থেকে বানিয়ে দেওয়া হতো অনেক সময়।
1: হ্যাঁ, 3-4 বছর পর একটা জুতো, হ্যাঁ সে ওতে একটা আনন্দ, সেই জুতোটাকে নিয়েও জুতো পর্যন্ত মাথার গোড়ায় রাখতে হবে, কারণ ওটা যদি সকালবেলা উঠে একবার করে দেখতে হবে আমার কি কি হয়েছে, কি হলো না, কি বাকি রইলো, অন্য ভাই টাইদের সঙ্গে তাদের সঙ্গে একটুখানি কন্টেস্ট করা যে তোর সব জামা কাপড় হয়ে গেছে কিনা, মানে এটা একটা অন্যরকমের অভ্যাস ছিল, একটা আনন্দ ছিল। তারপরে তো ধীরে ধীরে ক্যাসেট এলো, রেডিও, আমরা আবাসিকে যখন ছিলাম তখন আমাদের রেডিও নির্দিষ্ট ভাবে শুনতে হতো, কারণ নিউজ গুলো আমাদের শুনতেই হবে, হ্যাঁ নিজেকে আপডেট রাখতে গেলে। তারপরে ক্যাসেট এলো, ক্যাসেটের মাধ্যমেই আমরাও পড়াশোনা করেছি একটা সময়, তো সেই সমস্ত টেপ এলো, তারপর সিডি, কম্প্যাক্ট ডিস্ক, আর এখন যেটা হয়ে গেছে তো চিপ। কিন্তু চিপে কোনো মজা নেই, চিপে আপনাকে নির্দিষ্ট গান লোড করে নিতে পারলে, ডাউনলোড করতে পারলে তবেই চলবে, কিন্তু সিডি বা ক্যাসেট এ দুটো তখনকার দিনে একটা মানে আলাদা, পুজোর সময় পুজোর গান, ক্যাসেট কিনতেই হবে। যখন 90-এর দশকের শেষের দিকে, 2000-2000 পরে যখন, বা 98-96 সাল যখন থেকে একটু বড় হতে শিখলাম, তখন জামা কাপড় কেনার থেকেও ইন্টারেস্ট থাকতো ওই পুজোর গানের ক্যাসেট কিনতেই হবে,
0: একেবারে
1: সময় কিনবই,
0: একেবারে তাই। অনেক ধন্যবাদ,
1: হারিয়ে গেছে,
0: হ্যাঁ একেবারে,
1: অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, খুব ভালো থাকবেন। আর আমরাও ততক্ষণ শুনে আসি একটা ছোট্ট গান অর্ক এবং সৃজনীর কণ্ঠে, এবং তারপর আবারও ফিরছি এই যে আজকে যেরকমভাবে রয়েছি অতীতের স্মরণী দিয়ে হেঁটে যাচ্ছি আমরা।

0: তখন রবীন্দ্র জয়ন্তী একটা বড় ব্যাপার ছিল। তখন মানে সেই আশির দশকের মাঝামাঝি সময়ের কথা বলছি। আমাদের ছোট্ট মফস্বলে রবীন্দ্র জয়ন্তী কোনো উৎসবের চেয়ে কম কিছু ছিল না। এখনও মনে আছে, পয়লা বৈশাখের পর থেকেই রবীন্দ্র জয়ন্তীর তোড়জোড় শুরু হয়ে যেত। পাড়ার যে অরুণাচল ক্লাব ছিল সেখানে সেক্রেটারি ছিল ভাইপো, আর তার যে কোনো রকম উৎসবের আয়োজনেই খুব আগ্রহ ছিল। কি মন্ত্র জানতো কে জানে, সব জায়গাতেই সে ক্যাশিয়ার নয়তো সেক্রেটারির পদে থাকত। আর অরুণাচল ক্লাব বা তার উদ্যোগে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীও তার ব্যতিক্রম নয়। আবারও সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা থেকে একটুখানি পড়ে শোনালাম, এই রবীন্দ্র জয়ন্তীতে শোলা কিনে আনা হতো মল্লিক বাজার থেকে, তারপর সাজানো হতো, ছোট্ট একটা মঞ্চ করা হতো, সব কিছুই আছে। কিন্তু এতটা পড়ে শোনালে আপনাদের কথা বলার সময়টা সংক্ষিপ্ত হয়ে যাবে, তাই আবারও চলে যাই একটু টেলিফোনে, কে আছেন দেখে নিই। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমি বিশ্বকর্মার মল্লিক কাজ থেকে সঞ্জীব কুমার মন্ডল কথা বলছি।
0: বলুন।
1: প্রথম কথা বলি যে রেডিও সেটটা একটু দেরিতে খুলেছি, মানে অতীতের দিনগুলোর কথাই বলছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলি যে অতীতের দিনগুলোর কথা আমার ভীষণ মনে পড়ে। প্রথমেই বলি আমি দৃষ্টিপত করি, তো ক্যাসেটের কথাটা আমি বিশেষভাবে বলবো, কেননা সে মিস করি, কারণ এখন অনেক ডিজিটাল বেরিয়েছে, অনেক কিছু দিয়েছে, তারা পড়াশোনা করতে পারছে, সেই সুযোগটা আছে। কিন্তু আমাদের সময় সেই সুযোগটা ছিল না, যে পড়াশোনা করতে গেলেই দেখতাম যে রিডারে মানে যে ক্যাসেট আর কি রেকর্ডিং করে দেবে, রেকর্ডিং করতে করতে মাঝে মাঝে আমাদের টেপেই রেকর্ড করতে হতো, টেপ রেকর্ডারে। সেই ক্যাসেটটা কিন্তু কখনো কখনো জড়িয়ে যেত, তারপর আবার বের করে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো একটা আঠা দিয়ে জুড়তে হতো, আবার লাগিয়ে আবার রেকর্ড করতে হতো, তারপর এমনকি পড়াশোনার সময়ও তাই হয়েছে। ঠিক আছে, এই একটা সেটি। আর অনেক ছোটবেলা থেকে রেডিও শুনি আমি, প্রায় আমার 8-10 বছর বয়স থেকে রেডিও শুনি। রেডিওর অনেক কিছু, যেমন ছোট অনুষ্ঠান এখনো আমি বলবো না যে হয় না, কিন্তু খুব মনে পড়ে টর্চা।
0: তখন আর কিছু ছিল না, শুধু রেডিও ছিল, সেই জন্য আরো ভালো লাগতো, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এখনো হয়
1: ছিল না তো। আর দিদি ভাই, ছোট ফোন তো, সেই সময় ছোট ফোন থেকে ফোন করতাম বলতে তখন তো একটা সময় ছিল না, এখন হয়েছে। কিন্তু আমার এখনো ছোট ফোন, কিন্তু সময়ের সাথে সাথে নিশ্চয়ই মানিয়ে নিতে হবে। তবু আমি কিন্তু মেসেজ লিখতে পারি
0: ছোট ফোন,
1: আমার কিন্তু কখনো কখনো এমনও আছে যে আমি এমনি এমনি কিপ্যাড ফোনে আমি মেসেজ লিখতে পারবো।
0: একেবারেই তাই,
1: ঠিক আছে। হয়তো বড় ফোন এখন ব্যবহার করছি না, ভবিষ্যতে করবো সময়ের সঙ্গে সঙ্গে। তো এই জিনিসগুলো দিদি ভীষণ মিস করি। আর কি বলবো, আর রবীন্দ্র নজরুল জয়ন্তীর কথা যে বললেন, সেও তো মানে আমাদেরকে আকাশবাণী শিখিয়েছে। আর আরেকটা কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে পয়লা বৈশাখের সময় ভীষণ মনে পড়ে, এই নববর্ষের যে আড্ডা। হ্যাঁ, এই ভোরবেলা উঠে পড়া, এখনো ভোরবেলা উঠে তো আকাশবাণী অনেক কিছু শিখে, সেই নিধুবাবুর টপ্পা।
0: হ্যাঁ, একদমই তাই,
1: অপূর্ব,
0: একেবারেই তাই। আকাশবাণী থেকে আমরা নিত্য দিন

0: নতুন নতুন কিছু শিখছি শুনছি। এবং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, ফোনে এসে আমাদের সমৃদ্ধ করছেন, মেসেজেও লিখছেন আপনাদের সেই স্মৃতির কথা। আমরা সত্যি, আমি তো ব্যক্তিগতভাবে সত্যি ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছি, কারণ অনেক কিছুই আমরা জানি না, আমি অন্তত জানি না। টেলিফোন লাইনে আরও একজন রয়েছেন, কে রয়েছেন জেনে নেব। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি ঢাকুরিয়া থেকে শম্পা মান্না বলছি।
0: বলুন।
1: আমি তো ভীষণ মিস করি, অনেক কিছুই মিস করি আসলে বলা যায়, সবটাই যেন মিস করি ফেলে আসা দিনে। তার মধ্যে এখনো মানে লেটার বক্স খুলি আর ভাবি যদি একটা পোস্টকার্ড পাই, কিন্তু আসে না। এটা মানে একটা সব থেকে দুঃখের জিনিস। এছাড়া তো আরো আছে যেমন এই খাওয়া দাওয়া গুলোর ক্ষেত্রেও বলি, যে মা বড় বড় করে মোয়া বানিয়ে রাখতো, এখন মোয়া বানালেও আমার ছেলে মেয়েরা খেতে চাইবে না।
0: কারণ অনেক কিছু বিকল্প এসে গেছে।
1: হ্যাঁ, বিকল্প এসে গেছে। আমরা মোয়া এগুলো মানে সারা বছরই বলতে গেলে মা বানিয়ে রাখতো কেন আমরা খাবো বলে, হ্যাঁ আখের গুড় দিয়ে, আর সেগুলোর ক্ষেত্রে আমরা সেটা পাই না এখন, সেটাকেও মিস করি খুব, মায়ের হাতের মোয়া মিস করি।
0: আর ওই 70-80 দশকের কথা একটু জানতে চাইবো, যে সেই সময়টা আমরাও হয়তো দেখিনি, সেই সময়টাই অনেকে মিলে একসঙ্গে একটা টিভিতে কিছু দেখা বা একটা টেলিফোনের জন্য অপেক্ষা করা, কারোর বাড়িতে সবার বাড়িতে টেলিফোনও ছিল না।
1: তাহলে আমি বলছি, যেদিনকে মানে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, তারপরে যেদিনকে ওনাকে দাহ করা হয়েছিল, সেদিন আমাদের বাড়িতে টিভি দেখতে এত লোক এসেছিল যে মানে খাটের তলায় চলে যেতে হয়েছিল কিছু মানুষকে, শুয়ে তারা শুয়ে এরা মুখটা বার করে কোনো মতে টিভি দেখার জন্য, মানে ওই অন্ত্যেষ্টিটা দেখার জন্য এত মানুষ এসেছিলেন। হ্যাঁ, সেটা আমার যেমন একটা মনে পড়ে, সেই ওই সময় তো সাদা কালো টিভি, কিন্তু এতটাই সে সময়। আবার শ্বশুর বাড়িতে আমি ওই 80 দশকে শ্বশুর বাড়ি এসেছি, তখনও আমাদের অনেক লম্বা বারান্দার পিছনে মানে টিভিটা থাকতো, আর আমরা ওইখানে বসে দেখতাম সবাই সবাই মিলে, তার সেটার একটা খুব ভালো লাগা ছিল। আর হ্যাঁ, সেটা খেলা দেখা হোক বা সিনেমা,
0: 86 বিশ্বকাপও অনেকে এভাবে দেখেছে আমি শুনেছি।
1: হ্যাঁ একদম, এটা তো ছিলই।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আর যারা যারা টেলিফোন লাইনে আসছেন, আমাদের সমৃদ্ধ করছেন, সকলকে জানাই ধন্যবাদ। এখনও মেসেজ রয়েছে, অপেক্ষায় রয়েছি সেগুলো পড়ে ফেলার, কিন্তু বরং একটা গান শুনে আসি, তার ওপারে আপনাদের মেসেজ পড়ছি, আপনাদের সঙ্গে কথা বলছি টেলিফোনে।

0: আপনি শুনছেন রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে, আর আমরা আজ কথা বলছি ডিজিটাল যুগের আগে হারিয়ে যাওয়া অভ্যেস নিয়ে। হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখি, সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন, হারিয়ে যাওয়া অভ্যেস বিকেলবেলায় অল্প সময়ের জন্যে হলেও বন্ধুরা মিলে গল্প করা, রবিবারের শিশুমহল গল্পদাদুর আসর শোনা, রবিবার সকালবেলায় বাবা কখনো সিঙ্গারা জিলিপি আনবে অধীর আগ্রহে বসে থাকা। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখেছেন এই মেসেজ, খুব সুন্দর। বেশ, অর্ঘদীপ অধিকারী জয়নগর থেকে, উনি শুনছেন অনুষ্ঠান, লিখে পাঠিয়েছেন, কিন্তু বিষয় লিখলে আরও একটু ভালো লাগতো। পরের মেসেজে চলে যাই, পরের মেসেজ লিখছেন শিপ্রা কারার মলিকপাড়া লেন বেতর হাওড়া থেকে, আমি খুব মিস করি আমার চিঠি পাঠানোর হ্যাবিটকে, আমার খুব ইচ্ছে হয় সব বন্ধুদের রিলেটিভদের চিঠি লিখব, কিন্তু পড়বে কে, তাদের সময় কোথায়, তাই ইচ্ছে ইচ্ছেই থেকে যায়। নীল রঙের খামে মোড়া বা পোস্ট কার্ডে লেখা চিঠি আসার অপেক্ষা করা, প্রিয়জন এসে তার সাইকেলের বেল বাজিয়ে ডাকা, সেই সব দিনের আনন্দই আলাদা। আমার কাছে এখনও কয়েকটা ক্যাসেট আছে, মাঝে মাঝে সেটা শুনি। এখন FM গোল্ড আমার হারিয়ে যাওয়া হ্যাবিট এই রেডিও শোনাকেই ফিরিয়ে দিচ্ছে। অনুগল্পর অনুষ্ঠানে চিঠি লেখা, তাই FM গোল্ডকে থ্যাঙ্কস। আর সব শেষে বলি, আমি কিন্তু আমার বন্ধু প্রীতিকে মাঝে মাঝে চিঠি লিখে কারোর হাত দিয়ে পাঠাই, মিস করি রিলেটিভদের বাড়ি নানা অকেশনে যাওয়া, অনেক অনেক কিছু মিস করি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বুঝতে পারছি না, ভালোবাসা আর শুভেচ্ছা নেবেন। খুব সুন্দর করে লিখেছেন শিপ্রাকারার মলিকপাড়া লেন বেতর থেকে, আমাদের রেগুলার লিসনার, এবং উনি সবসময় আমাদের রেডিওকে ধন্যবাদ জানান যে পাশে থাকার জন্য। এটা কিন্তু ভীষণ একটা, আমরা কিন্তু ভীষণভাবে আপ্লুত হই, এবং এটা কিন্তু আমাদের একটা প্রাপ্তি। টেলিফোনে কে রয়েছেন দেখে নি। হ্যালো।
1: হ্যালো, হ্যাঁ শ্রেয়সীদি নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি নিউটাউন থেকে বলছি, কলকাতা।
0: বলুন কে বলছেন?

0: 61 বছর বয়স দিদি, তার ছোটবেলার থেকে সব থেকে মিস করি আমি যে ছোটবেলায় যে আমাদের সুন্দরবনে বাড়ি ছিল সেখানে যে খেজুর গাছগুলো ছিল, শীতকালে যে খেজুর গাছের রস খাওয়া সে যে কি মজা, এ তো দিদি এখন আমরা খুব মিস করি। তাছাড়া সেই সময়কার একটা ছবি আমার মনে পড়ে, আমার মা সপ্তাহে একবার খেজুর গাছ কাটে, যে ভাঁড়গুলো পাতে সেগুলো ভালো করে ধুয়ে আর লাইন দিয়ে সাজিয়ে মুখে খড় দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিত। তারপরে যখন গাছ কাটার লোক আসতো সেই গাছগুলো ভাঁড়গুলো তুলে তুলে গাছ কেটে পেঁচে বসতো, আর সেই রসগুলো যে লাল টকটক করতো দেখতে, সকালবেলা উঠে খেতাম এত ভালো লাগতো, ওইটা তো খুব মিস করি। আর আপনাদের আকাশবাণী ভবনের যে শ্রাবন্তী মজুমদার তখন একটা প্রোগ্রাম করতো ব্রোলেনের সংসার দিদি, এইটা তো খুব মিস করি, ওইটা তো এত মনে পড়ে সে মানে ধারণা করার মতো। ওই শ্রাবন্তী দিদির যে আওয়াজ, ওই আওয়াজ যেন এখনো আমাদের মাথার মধ্যে ঘোরে। আর রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের যে অবাক পৃথিবী, তারপরে পালকি চলে এইসব গানগুলো তখন বেরিয়েছিল লং প্ল্যানে, তখন ওই ক্যাসেট গুলো আমরা ওই রেকর্ড গুলো শুনতাম ঘরেতে, এত ভালো লাগতো শেয়ার এখন নেই, এখন ওইটাই আমরা সব থেকে বেশি মিস করি। এইটুকু বললাম আর কি, নমস্কার নেবেন।
1: অনেক ধন্যবাদ আপনাকে, প্রত্যেকটা কথার সঙ্গে ভীষণভাবে আমি রিলেট করতে পারছি। আমি যদিও নাও শুনেছি, গল্প তো শুনেছি নিশ্চয়ই, আর সেই সমস্ত কথাই ভীষণভাবে মনে পড়ছে আজকে। আমি যেটুকু পেয়েছি আমার ছোটবেলায়, সেই যে কাঁধে করে সুতোর একরকম লজেন্স হতো, আর সেই সুতো দিয়ে বানিয়ে দেওয়া হতো ময়ূর, টুথব্রাশ, মুরগি, পাখা, এই সমস্ত জিনিস, সেই শিল্পটাই কোথাও গিয়ে চলে গেল। এখন অনেকে বলবেন যে তার মধ্যে ফুড কালার রয়েছে, তার মধ্যে প্রচণ্ড মিষ্টি, একেবারেই হয়তো স্বাস্থ্য সচেতন হলে আপনি আপনার বাচ্চাকে দেবেন না, কিন্তু কোথাও গিয়ে সেটাও কিন্তু ছেলেবেলার একটা অঙ্গ। এবং ডিজিটাল যুগ ছিল না তখন, অনেক কিছু বানিয়ে নেওয়া যেত না, অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না, সেই জন্যে ওই লজেন্সটা যখন বানিয়ে দেওয়া হতো, একটা ময়ূরের আকারের একটা লজেন্স একটা কাঠির মাথায়, কী যে ভালো লাগতো। আরও একটা মেসেজে যাই, হারিয়ে যাওয়া অভ্যেস তো অনেক কিছুই আছে, তার মধ্যে আমার রেডিও শুনতে শুনতে মায়ের হাতের বিজয়ার নারকেল নাড়ু খাওয়া, এবং মাকে দেওয়া সত্ত্বেও আবার চুরি করে নাড়ু খাওয়া, এই অভ্যেসটা উনি মিস করেন। লিখছেন দেবদাস মুখার্জি বেহালা থেকে, খুব ভালো লাগলো। আমরা আজ সেই সমস্ত হারিয়ে যাওয়া অভ্যেসের কথা বলছি, এই ডিজিটাল যুগের এই তীব্র গতির মাঝে দাঁড়িয়ে যখনই আমরা পেছনের দিকে তাকাই আমরা কিন্তু একটা নস্টালজিয়া অনুভব করি, আর এই সমস্তগুলোই কিন্তু, এই সমস্ত স্মৃতিগুলো আমাদের একটা অভ্যেস ছিল, এইগুলো যে হারিয়ে যাবে হঠাৎ করে, আমাদের ক্যাসেট প্লেয়ার বন্ধ হয়ে যাবে, আমাদের সিডি প্লেয়ার বন্ধ হয়ে যাবে, আমরা তখন ভাবিনি, আমরা গুপ্তধনের মতন করে রেখে দিতাম আগলে আমাদের ক্যাসেট সিডি ডিভিডির কালেকশন, এবং তার সঙ্গে চিঠি লেখা, একদম মনে হতো যে কখন আমাদের প্রিয় মানুষটা চিঠি আসবে, ইনল্যান্ড লেটারে হোক বা পোস্ট কার্ডে, কখন আমাদের চিঠি আসবে সে তার অপেক্ষা, ল্যান্ডফোনের অপেক্ষা, এবং এই সব কিছু মিলিয়েই কিন্তু সেই হারিয়ে যাওয়া অভ্যেস আমরা যদি এখন পিছনে ফিরে তাকাই তখন দেখা যায় যে সেই অভ্যেসগুলো কিন্তু ভীষণভাবে আমাদের মধ্যে রয়ে গেছে, আমাদের সেই নস্টালজিয়ায় করা নাড়ছে এখনও, মনে হয় এই তো সেদিন আমরা চিঠি লিখতাম, আমরা চিঠির অপেক্ষায় বসে থাকতাম, আমরা ক্যাসেট চালাতাম, আবার সেই ক্যাসেটের থেকে সেই ফিতে বেরিয়ে যেত, আমরা পেন্সিলের পেছনটা দিয়ে গুটিয়ে গুটিয়ে ঠিক করতাম, আমরা অনেক কিছু করতাম, আমাদের যাদের কাছে যাদের বাড়িতে টেপ রেকর্ডারের মধ্যেই রেকর্ডিং করা যেত এবং ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড করতাম, সে একটা অদ্ভুত পাওয়া, এবং তার কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস আছে এরকম একটা জিনিস মনে হতো। আর এখন আমাদের মেসেজ পাঠানো, আমাদের রেকর্ড করা, আমাদের ছবি তোলা, সব কিছু আমাদের একটা মুঠোফোন সেই যন্ত্রে, আমাদের এখন ব্যাংকে যেতে হয় না, এখন আমাদের ফটোর স্টুডিওয় যেতে হয় না, আমাদের মিনিটের মধ্যে আমরা অসংখ্য ছবি তুলে ফেলতে পারি, আর এই সমস্ত কিছুই কিন্তু আমাদের সংযোগ দিয়েছে প্রচুর মানুষের সঙ্গে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কোথাও গিয়ে একা হয়ে যাচ্ছি, এটা আমার খুব মনে হয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে শুনতে একটা সংবাদ বিরতিতে যাব আর ফিরে আসব আবার 11:10।

0: This is Akashvani, the news read by Navanita Adhikari Srivastav. The 8th India-Indonesia Joint Commission meeting was held in New Delhi today. External Affairs Minister Dr. S. Jaishankar and his Indonesian counterpart Sujiono co-chaired the meeting. During the meeting, India and Indonesia discussed avenues for further strengthening cooperation in various fields including political, defence and security, maritime trade and investment, pharma and healthcare, digital energy, connectivity, space, education, consular and culture domain and people-to-people exchanges. Both leaders also exchanged views on regional and global developments of mutual interest. In his opening remarks, Dr. Jaishankar said that the joint commission between both nations is convening after a gap of 4 years, and it is essential to acknowledge that significant advancements in bilateral relations have been made during this time. West Bengal Women and Child Development and Social Welfare Minister Agnimitra Paul today chaired a high-level administrative review meeting in Siliguri. Discussions focused on municipal affairs, women and child development, social welfare, disaster management, sanitation, drainage, waste management, traffic regulation and the implementation of various government schemes. Later addressing the media, Ms. Paul said, Darjeeling, Mirik, Karsiong, Kalimpong and Siliguri will soon be developed as 5 Himalayan cities. She said Union Housing and Urban Affairs Minister Manohar Lal has expressed support for developing these towns, which is expected to boost tourism, trade, the tea industry and the regional economy as well as generate employment opportunity. West Bengal is set to become the 36th state to implement Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana, which is the world's largest publicly funded health assurance scheme. The National Health Authority and Government of West Bengal will sign a memorandum of understanding tomorrow for the implementation of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana in the state. The MOU will be signed in New Delhi in presence of Union Minister for Health and Family Welfare J.P. Nadda and West Bengal Chief Minister Suvendu Adhikari. Lok Sabha Speaker Om Birla asserted that the vision of Viksit Bharat 2047 can only be realized through public participation, innovation, entrepreneurship and collective resolve. Addressing a conclave in New Delhi today, Mr. Birla emphasized that entrepreneurship and nation building must progress hand in hand to ensure that the benefits of development reach every section of society. He noted that India's journey towards becoming a developed nation must be guided by inclusive growth, social responsibility, and active citizen engagement. The southwest monsoon has further advanced into some more parts of west central and entire northeast bay of Bengal today. According to the Indian Meteorological Department, southwest monsoon also advanced into some more parts of northwest bay of Bengal, entire Nagaland, Manipur, Mizoram and some parts of Tripura, Assam and Arunachal Pradesh today. It predicted heavy to very heavy rainfall with isolated places over coastal Karnataka, interior Karnataka, Kerala, Mahi, Sub-Himalayan West Bengal and Sikkim tomorrow. Delhi Chief Minister Rekha Gupta and Union Minister of State for Road Transport and Highways Harsh Malhotra today laid the foundation stone for 138 crore rupees sewer development project in Delhi's Karwal Nagar Assembly constituency. Addressing the gathering, the Delhi Chief Minister said over the past year, development projects worth more than 300 crore rupees have been approved in Karwal Nagar Assembly constituency through the Chief Minister Development Fund, the MLA Fund and the Yamuna Par Development Board. Union Home Minister Amit Shah today inaugurated the newly constructed Savarisam building at the Ayappa Temple Complex in Arkipuram, New Delhi. In a social media post, Mr. Shah said that Lord Ayappa is the bestower of bliss and the embodiment of the sacred values that unites the nation. The minister added that he prayed to the deity for the well-being and prosperity of all. Indian wrestlers continued their impressive run at the Ulaanbaatar Open in Mongolia today, winning 2 gold and 2 bronze medals in the men's freestyle category. Deepak clinched the gold medal in the 61 kg category, defeating Kazakhstan Asil Atkan 6-0 in the final. And that is the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold.
2: শুনছেন রবিবারের বৈঠক, আর আজ কিন্তু আমরা একেবারেই স্মৃতির পাতায় চোখ রেখেছি, বিভিন্ন নস্টালজিয়ায় হারিয়ে যাচ্ছি সেই হারিয়ে যাওয়া অভ্যেসের হাত ধরে। টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, না ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা আরেকটু অপেক্ষা করি। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন?
3: সন্ধ্যা বিশ্বাস, শান্তিপুর থেকে বলছি।
2: বলুন বলুন,
3: লেখাটা পড়া
2: আমাকে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
3: আগে যখন মা চিঠি দিত আমাকে, আমি আগে থেকে বসে মানে ফার্ম পোস্টকার্ড কিনে রাখতাম, কেননা মায়ের চিঠির উত্তর দেব বলে আশায় বসে থাকতাম। হ্যাঁ, উত্তর দেব বলে সব রকম খবর দিতাম, আবার উত্তর পাওয়ার আশাও বসে থাকতাম, পিয়নের আশায়। হ্যাঁ, বিজয়া দশমীর প্রণাম তখন চিঠির মাধ্যমে হতো, আজ আর সেই দিনগুলো বিলুপ্ত হয়ে গেছে। আগের দিনের পুরাতন কথাগুলো খুব মনে পড়ে এখন।
2: একদমই তাই। এটা কত বছর আগের কথা বলছেন যে পোস্ট কার্ড কিনে রাখতেন?
3: 66 সাল।
2: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, খুবই ভালো লাগছে আপনাদের সকলের ফোন কল পেয়ে। আরো একটা টেলিফোন রয়েছে। হ্যালো, হ্যালো,
4: হ্যালো, নমস্কার।
2: নমস্কার, কে বলছেন?
4: আমি শাহরুল থেকে অশোক দত্ত বলছি।
2: বলুন।
4: আমি মিস করছি আমার কাটোয়া থানা, এই পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানার শ্রীবাটি গ্রামে আমার বাড়ি। আমি ছোট থেকেই ওখানে বড় হয়েছি, মাটির ঘর, মাটির হাড়ি, মাটির সবকিছু, আর ঘরে ভাজা মুড়ি। আরেকটা জিনিস, ছোটবেলায় আমরা সবাই কার্তিক পুজো, দুর্গা পুজোয় তো প্রণাম করতে যেতাম, আর এই কার্তিক পুজো তো ওই যেতাম সব ওই মুড়ি নাড়ু দিত। আর আমি যখন এই কলকাতায় আসি তখন দাঁড়িহাটি স্টেশনে আমাদের রুট প্রায় বাড়ি থেকে 8 কিলোমিটার, তো পায়ে হেঁটে আসতে হতো, আর পায়ে জুতো ছিল না, তখন আমরা জুতো পরতাম না। আমার বাবার ছোটবেলায় শরীর খারাপ হয়েছিল বলে আমাকে ঠিক আমার ওই 63 সালে আমায় কলকাতা পাঠিয়ে দিয়েছিল, সালকিয়ায় থাকতাম। তা তখন ওই কয়লার ইঞ্জিনে ওই চলতো ট্রেন, সেই একটা গান আছে, কয়লা পড়েছে চোখে, মানে সেই চোখ লাল হয়ে যেত, আমরা তো ওই ধার দিয়ে দেখতাম। সেই 10:30 যদি চাপতাম 4:30 এসে পৌঁছাতাম। আর আগে আমাদের জামা প্যান্ট কি ছিল, ওই সব পাতলা প্যান্ট, মেয়েরা পরতো যেরকম, আর ফুল হাতা জামা, যেমন ওই সব বয়স্করা পরে আর কি, তখন আমাদের ওইটাই ছিল। আমরা যখন স্কুলে পড়তাম তখন স্যাররা রাস্তা দিয়ে যাচ্ছে, আমার সঙ্গে দেখা হয়ে গেল, তা আমি আরো বন্ধুরা আছি সবাই মিলে প্রণাম করতাম, উনি এই গ্রাম থেকে ও গ্রাম যাবেন। এখন সেই সব জিনিসগুলো একদম হয় না, আর আমরা তো অনেক কিছুই মিস করছি, খাওয়া দাওয়া। আর ওই মা 2002 সাল পর্যন্ত মুড়ি ভেজে রেখে দিত, আমি নিয়ে আসতাম। এখন আর ওই মাও 2012 সালে মারা গেছেন, তারপর থেকে আর ওই কোনো
2: স্যারকে প্রণাম করার কথায় মনে পড়ে গেল, আমাদের বোধহয় শাসন করার অধিকার সকলের ছিল, পাড়ার জেঠুরা কাকুরা আমাদের সকলে মিলে শাসন করেছেন, কিন্তু এখন কিন্তু একেবারেই মানে সেই পাশের বাড়িতে কে থাকে আমরা সেটাই জানি না।
4: আগে রেডিওতে যে খেলার ফুটবল খেলার কমেন্ট্রি হতো, আমরা গ্রামে ছোট বয়সে আমাদের 7-8 বছর বয়সে আমরা না খুব ওই অত না বুঝলেও খেলাটা আমরা বুঝতাম যে মোহনবাগান জিতছে না ইস্টবেঙ্গল, মানে খুব মানে আনন্দ হতো জানেন তো। সেই কমেন্ট্রি তো আর এখন হয় না, আমার ঘরে এখনো টিভি নাই, আমার 74 বছর বয়স হয়ে গেল, আমার দুটো রেডিও আছে, দুটো ঘর, এই এক দুটো ঘরই তা আমার মেয়েরাও বড় হয়ে গেল, আমি ওই রেডিওটাকে খুব ভালোবাসি। এই যে আলপনা বন্দ্যোপাধ্যায়ের গান আছে ছোট্ট পাখি চন্দনা, কবে গান আগে আমার যেসব ছেলেরা লেখাপড়া করতো বাড়িতে তারা গান গাইতে পারবে না, যেমন ঠাকুমা দাদা আছে, মাঠে গিয়ে আমার কাকা গান গাইতো শীষ দিয়ে ছোট্ট পাখি চন্দনা।
2: এ তো প্রজন্মের পর প্রজন্ম আমরা শুনছি এই গান।
4: হ্যাঁ হ্যাঁ, সে মানে কবেকার গান বলুন না, আমার আমার ছোট বয়সে শুনেছি। কোন ধরুন আগেকার দিন, এখন গ্রামেও এক ঢালাই রাস্তা হয়ে গেছে, আর সেই মাটির বাড়ি, আমার মাটির বাড়ি যদিও আছে ওই অ্যাডভার্সারের চাল, মানে এখন ওই ঘরে থাকা যাবে না, আমরা তো ওখানে থাকি না, আছে বাড়ি আছে। ওই আমাদের বাড়ি ওই অরবিন্দু মুখোপাধ্যায়ের বাড়ি, আমাদের বাড়ি আমাদের অরুণার গ্রামে আমরা হাট করতে যেতাম, যিনি পরিচালক বন পলাশি পদা বলি মিশি পদ্ম সব শুটিং আমাদের ওই কাটোয়া খাল্লা রাস্তাতে হয়েছে। নমস্কার দিদি ভাই।
2: নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর চলে যাই একটা হোয়াটসঅ্যাপের মেসেজে। মোহাম্মদ রবিউল ইসলাম দয়ানগর ভগবানগোলা মুর্শিদাবাদ থেকে লিখছেন, বন্ধু আত্মীয়দের কাছে হাতে লেখা চিঠি পাঠানো, টেলিফোন বুথ থেকে ফোন করা, রেডিওতে প্রিয় গান বা অনুষ্ঠান শোনা, ক্যাসেট টেপে গান রেকর্ড করা ও শোনা, অ্যালবামে ছবি সাজিয়ে রাখা, খবরের কাগজ পড়ে সংবাদ জানা, ডায়েরিতে প্রতিদিনের ঘটনা লেখা, অনেকগুলো বিষয় কিন্তু তুলে ধরেছেন, একেবারে ছবির মতন ভেসে উঠল আমার সামনে।

কিন্তু যে সমস্ত ফোন লুকিয়ে করতে হবে সেই টেলিফোনগুলো কিন্তু ওই সেই বুথ থেকে করা হতো, এবং কয়েন ফেলে বুথ সেও আমি দেখেছি, যদিও সবই হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। আমরা সেই গান আলপনা বন্দ্যোপাধ্যায়ের সেই গান একটু শুনে নিই, বরঞ্চ আরও একটু নস্টালজিয়ায় ভেসে যাই, আর তারপর আবারও ফিরছি আপনাদের মেসেজ নিয়ে, আপনাদের ফোন কল নিয়ে।

0: টেলিফোনে কে রয়েছেন দেখে নেব। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: অনেক রাত্রে ফোন পেলাম দিদি ভাই, অনেক কষ্ট করে।
0: হ্যাঁ
1: তো দিদি ভাই, পুরনো দিনের কিছু কথা সত্যি করে এখনো মনে আছে। যেমনি আমার মামার বাড়িতে মারা সাত বোন আর পাঁচ ভাই, মানে বারো জনার, তাদের সব ছেলে মেয়েরা যখন একসাথে যুগতাম দিদি ভাই, তো সেই আনন্দটা আজ আজ যেন ফিকে পড়ে গেছে। আর মামার বাড়িও যাওয়া হয় না, আর মামারাও সব মারা গেছে, মাসিরাও মারা গেছে, তো সেই জায়গায় দিদি ভাই কিছু কথা মানে মনে আছে। যেমনি দেখুন, মামার ছোট মামার যখন বিয়ে হয়, তখন বাঁশের মাথায় চোং বেঁধে দিয়ে সেই রেকর্ড প্লেয়ার মানে সেই মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে দম দিয়ে তারপরে মাইক চালানো হতো, তো সেই যদি রেকর্ডটা ফেসে যেত তাহলে একটা কথাই চোদ্দবার বলছে,

0: তো সেই মাহি সে চোঙে ইয়ে বাঁশের উপরে আগায় বাঁধা থাকতো কত বড় বাঁশ সেই বাঁশের মাথায়, এবং চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই মাইকটাকে শোনানো হতো। তো সেই জিনিসগুলো তারপরে যাত্রা হতো যখন, তখন হ্যাচাক লাইট ছিল দিদিভাই, তো সেই হ্যাচাক লাইট চার কোণে চারটে বেঁধে দেওয়া হতো। তখন কিন্তু মেয়ে ছেলেরা কোনো অভিনয় করতো না, বেটা ছেলেরাই আর কি মেয়ে ছেলে সেজে সেই অভিনয় সত্যি করেই মানে সন্ধ্যেবেলা থেকে কে কতটা জায়গা জুড়ে মানে রাখতে পারবো সেই জায়গায়। এবং তখন পদ্ম পাতায় খাওয়া হতো দিদিভাই, তো সেই পদ্ম পাতায় খাওয়াটা মনে হচ্ছে অমৃত খেতাম। এবং এক টুকরো করে মাছ, মানে একান্নবর্তী পরিবার তো, সবার পাশে মাছ একটু একটু করে পড়তো। এবারে পাশের যদি বোন কি ভাই বস থাকতো তাদেরটা কেড়ে খেয়ে নিতাম, এবং কান্নাকাটি মারামারি এই যে জিনিসগুলো আজ কিন্তু ফিকে হয়ে গেছে। এবং তখনকার দিনে দিদিভাই যদি ইয়ে মানে চিঠি আসতো, তো সেই চিঠিটা মানে বিজয়া দশমীর চিঠি, তো একটা বনশ্রী সেনগুপ্তের গান আছে, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, সত্যি করে গানটা আজ মধুর মতন শোনায় দিদিভাই। এখনো আমরা শুনছি, আজ আমার 60 বছর বয়স হয়ে গেল দিদিভাই, কিন্তু সেই জায়গাটা এখন পর্যন্ত ঘুরে পেলাম না আর পাবো বলে জানি না। তো দিদিভাই দেখুন, তখন গরুর গাড়ি ছিল, গরুর গাড়িতে করে ধান তোলা হতো, আর সেই গরুর গাড়িতে চেপে মানে মানে গোলে গোলে যেতে হতো, এবং সেই ধান কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে জোগাড় করে মেলা দেখতে যাওয়া, হ্যাঁ সেই জিনিসগুলো দিদিভাই সত্যি করে মানে আজ মনে হচ্ছে পুরনো দিনের জিনিসগুলো আর ফিরে আসবে কিনা। হ্যাঁ এখন হোয়াটসঅ্যাপের যুগ, হ্যাঁ নেট চালাচ্ছে ছেলে মেয়েরা। তখনকার দিনের মাস্টারমশাইরা গেলে এখনো পর্যন্ত আমরা মাস্টারমশাইকে দেখলে প্রণাম করি দিদিভাই, কারণ সে তো মাস্টারমশাই, আমরা তার কাছ থেকে শিখেছি। কিন্তু এখনকার ছেলে মেয়েরা আর আপনার প্রণামও করে না, আর সে মানে দেখলেও মাস্টারমশাইকে চেনে না। তো এই জায়গাটা আমরা সত্যি করেই নিজেরা নিজেদের কাছে হারিয়ে ফেলছি। এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: বেশ, আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, অনেক ধন্যবাদ। এরপর আবারও একটুখানি মেসেজে চোখ রাখি। সাধনা বিশ্বাস শান্তিপুর থেকে লিখছেন, আমি মিস করি মা ঠাকুমা কাকিমাদের একসঙ্গে বসে মাটির হাঁড়িতে বালিতে চাল ভাজা ছোলা ভাজা ভাজতেন, বেড়ি দিয়ে সেই হাঁড়ি ধরে ঢেলে দিতেন লোহার চালুনিতে, কলাইয়ে ডাল ভেজে জাঁতায় ঘুরিয়ে ডাল বানাতেন। সেদিন মায়ের আমাদের বকাবুকির সময় থাকতো না, বাড়ি ময় যেন উৎসবের আবহ। আজ খুব মিস করি সেই দিনগুলো। সাধনা বিশ্বাস শান্তিপুর থেকে লিখেছেন। আরও একটা মেসেজ পড়ব না, বরং আরও একটুখানি আমি পড়ি শরণজিৎ চক্রবর্তীর লেখায় ছিলাম, সেইখানে খেলা দেখা নিয়ে উনি লিখছেন। ছোটবেলা থেকেই খেলা দেখতে যাওয়া আমার কাছে একটা বড় ব্যাপার ছিল। আমাদের বাড়িটাকে সবাই খেলার বাড়ি বলেই জানত, তাই জ্ঞান হওয়ার পর থেকে খেলা ছাড়া জীবন আমরা ভাবতেই পারতাম না। ফলে যেখানে যেখানে যা খেলা হতো আমি দেখতে চলে যেতাম। আমাদের বাড়ির সামনে ছিল ফুট সাতেকের একটা ইট পাতা রাস্তা, আর সেই রাস্তার ওই দিকে কোনা কোনি ছিল মাঠ, অরুণাচল সংঘের মাঠ, 9-a-side ফুটবল মাঠ ছিল সেটা। সেখানে নিয়ম করে ফুটবল খেলা হতো, আর বছরে 2 বার হতো টুর্নামেন্ট, তবে সেসব 7-a-side টুর্নামেন্ট। যেহেতু একদম আমাদের বাড়ির সামনেই হতো এইসব, তাই জ্ঞান হওয়া থেকেই ওখানে খেলা দেখতাম। এছাড়াও বাটানগরের বড় বড় মাঠ তো ছিলই, গরমকালে সেখানে নানান টুর্নামেন্ট হতো। এমনও হয়েছে বটতলার তিন দিকের তিনটে মাঠে তিনটে টুর্নামেন্ট হচ্ছে একসঙ্গে, আর আমি মিষ্টি দাদুর সঙ্গে একবার এই মাঠের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, তো আরেকবার অন্য মাঠের পাশে যাচ্ছি। বাটানগরের সব মাঠের মধ্যে সবচেয়ে বড় যে দুটো মাঠ ছিল তা হলো মিতালি মাঠ আর বাটা স্টেডিয়াম। পুরোটা আর পড়ছি না, কারণ অনেক মেসেজ বাকি এখনো পড়ার, অনেক লিসনাররাও অপেক্ষা করছেন টেলিফোনে কথা বলবেন বলে, তাদের স্মৃতির কথা সেই সমস্ত কিছুই শুনব। কিন্তু তার আগে আমরা শুনে নিই আরও একটা গান, অরিজিৎ সিং এবং অন্বেষ।

0: সরাসরি চলে যাই টেলিফোনে, কে রয়েছেন সঙ্গে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা অপেক্ষা করব টেলিফোনের, আর সাথে পড়ে নেব মেসেজ। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: বলছি আমাদের ছোটবেলার, আমি বেলগাঁ থেকে লক্ষ্মীপুর যাব।
0: হ্যাঁ বুঝতে পেরেছি লক্ষ্মীদি, বলুন বলুন।
1: আমাদের ছোটবেলা দিদি, আমাদের এই আগে তো স্কুলে তখন আর কি এক মাসে পড়া দিয়ে দিত। হ্যাঁ, এই এত পর্যন্ত এতটা অঙ্ক করে নিয়ে আসতে হবে, এত বাংলা মানে করে নিয়ে আসতে হবে, ইতিহাস এগুলো সব
0: আর হাতের লেখা,
1: হাতের লেখা এগুলি ছিল। হ্যাঁ, এগুলি আমরা সব স্কুলের, বাড়িতে তখন থাকতাম না, তখন আর কি এক মাসের ছুটি দিত, তখন মা বাড়ি চলে যেতাম, টাটা জামশেদরাও মা বাড়ি, ওখানে চলে যেতাম, ওখানে দিদা তারপরে মামারা মাসি থাকতো, আমরা ওখানে আর কি মানে ওই স্কুলের পড়া লেখা ওগুলো সব করে টোরে রেডি করে রাখতাম। তাই আর গরমের ছুটিতেও বেড়াতে যেতাম। এখনকার বাচ্চারা তো সেই ছুটিও পায় না, আর তারা এখন সবসময় ব্যস্ত পড়াশোনা নিয়ে, আর খেলারও তারা মাঠও পায় না, তারা খেলাধুলা করতেও পারে না। এই যে বললেন না যে টিভি, আমাদের শ্বশুরবাড়িতে কালারিং টিভি তো পরে আসলো, সাদা টিভি, ওই টিভি দেখার জন্য দিদি সেই পাড়া লোকেরা কত ঘর, আমাদের শ্বশুরবাড়িতে ওই ঘরটা বড় ছিল টিভি ঘরটা, কত লোকেরা সবাই টিভি দেখতে আসতো, কিন্তু না আসলে আমাদের যেন খারাপ লাগতো দিদি। হ্যাঁ, কিন্তু ভালো লাগতো বেশ, লোকজন এক জায়গায় বসে সব টিভি দেখা, হাসাহাসি করা, এই করা খুব ভালো লাগতো। আর আগে দিদি আমাদের যখন ওই দশমীতে আমরা মা বাড়ি যখন পুজোতে যখন যেতাম না, দশমীতে আমার দিদিমা বলতো যে চল অমুক বাড়িতে আমরা ই করে আসি, মানে প্রণাম করে আসি, আর আমরা একটা পেলাশ্রী সঙ্গে করে নিয়ে যেতাম দিদি, নিয়ে যেতাম ওই পেলাশ্রী করে যা খেতে না পারতাম পেলাশ্রী করে আমরা নিয়ে আসতাম, বাড়িতে এসে দেখতাম যে কত মানে মিষ্টি, কত
0: জমে গেছে,
1: জমে গেছে দিদি। তাই বললাম যে দিদি পুরানো জিনিস, পুরানো কথা, আর এইসব কথা চিরকালই মনে থাকবে দিদি, এগুলি বলার মতো না, তাই না?
0: একেবারেই তাই। এবং এই গল্পগুলো শুনতে আমার যে কি ভালো লাগছে, আমি না ভেসে যাচ্ছি সেই সমস্ত দিনে।
1: এতক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, কিন্তু আমি তো মানে ঢুকে কতবার মানে আপনাকে পেলাম না, বন্ধ হয়ে গেল।
0: এই তো পেলেন।
1: এই এখন পেলাম, যাই হোক, ভালো থাকবেন,
0: আপনিও খুব ভালো থাকবেন।
1: অনেক আছে, গল্পটা অনেক আছে, কিন্তু আমি তো একা গল্প বললে হবে না, সবাই তো করবে না, সবাই তো আশায় থাকি যে ফোনে টুরে ঢুকবো।
0: আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে এই গল্পগুলোই কিন্তু আমাদের এগিয়ে চলার রসদ। আমি জানি না আপনাদের সকলেরই হয়তো আজকে দিনটায় আপনারা ভেসে যাচ্ছেন সেই নস্টালজিয়ায়। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে সেই গল্পগুলো শুনতে। চলে যাই আরও একটা সেরকম গল্পে। স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে লিখছেন, হারিয়ে যাওয়া স্মৃতি নিয়ে বলতে গেলে প্রথমেই মনে পড়ে ছোটবেলায় শোনা রেকর্ড প্লেয়ারের কথা, এরপর এলো ক্যাসেট, তারপর সিডি, সব কিছুই রয়েছে। তবে আমরা যতই আধুনিক হই, পুরনো দিনের সেই রেকর্ড প্লেয়ার আজও মনে একটা আলাদা অনুভূতি তৈরি করে। যেমন আকাশবাণী থেকে প্রচারিত মহিষাসুরমর্দিনী, আজ টিভির হাজারো চ্যানেলে হাজারো অনুষ্ঠান, কিন্তু মহালয়ার ভোরে ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর, যার কোনো দিন কোনো বিকল্প হবে না। আর যে জিনিসটা বেশি করে মনে পড়ে, ছোটবেলায় নতুন বছর আসার সময় ছোট ছোট গ্রিটিংস কার্ডে বন্ধুদের শুভেচ্ছা পাঠানো, তখন হাতে টাকা থাকতো খুব কম, কিন্তু আন্তরিকতায় সেই কার্ডগুলো কেনার প্রতি আমাদের ঝোঁক ছিল অনেক বেশি। এখন আর কেউ কার্ড দেয় বলে মনে হয় না, বড়জোর ফোনে একটা SMS। তবে ওল্ড ইজ গোল্ড সবসময় যে ঠিক তা কখনোই বলবো না, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সব কিছুই আমাদের মেনে নিতে হবে। নতুনকে জায়গা করে দেওয়াই তো পুরনোকে সম্মান জানানো। স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে লিখছেন। আবারও টেলিফোনে চলে যাই, কে রয়েছেন?
2: হ্যালো দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি অনেকক্ষণ থেকে আমি চেষ্টা করছি,
0: এই তো পেয়েছেন, বলুন।
2: হ্যাঁ, মানে কথাগুলো সব এখন স্মরণ হয়ে যাচ্ছে, এই টপিকটা দিয়েছেন, খুব ভালো, খুব ভালো লাগছে। আমি শুনছি ছাত্রবেলায় যখন ছোটবেলায় যখন ছিলাম তখন আমার দাদু রেডিও কিনেছিল, মায়ের বাবা। আমার বাবা বললো, আমি যখন জিজ্ঞেস করলাম বাবাকে যে রেডিওটা নিয়ে এসো আমাদের বাড়ি, নিয়ে এলো, নিয়ে আসতে অনেকে গোটা পাড়ার, তখন রেডিও থাকেনি, একটা গ্রামে একটা রেডিও আছে কিনা সন্দেহ এরকম। তো গোটা পাড়ার বড় থেকে বাচ্চা থেকে একবার ভর্তি হয়ে গেল সব শুনবার জন্য। ওই যাই গীতে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি তাই শুনছে সব বসে বসে। আর তারপরে টিভি একটা পাড়ায় এলো, ওই সাদা কালো টিভি, ভিড় দেখে যাওয়া করে কি সব গোটা পাড়া সব তাড়াতাড়ি খেয়ে, তখন মানে সব নানা রকম ইয়ে হতো, বই দিত তখন, তখন সিরিয়াল কি আর থাকে না, বই হতো, এইবারে বই হতো, এইবারে গিয়ে সন্ধ্যের আগে থাকতে সব গিয়ে ভর্তি হয়ে থাকে সব দেখার জন্য। তো সেই সব দিনগুলো হয় কি হয় সেই দিনগুলো সব হারিয়ে গেল যেন। নমস্কার, ভালো।
0: নমস্কার, আপনিও খুব ভালো থাকবেন, ধন্যবাদ। এরপর আবারও একটা মেসেজ পড়ব। ছন্দে লিখেছে পায়েল বেলঘড়িয়া থেকে, ডিজিটাল যুগ ছাড়িয়ে মন স্মৃতির পাতায় দিয়ে যায় উঁকি, এক কাপ চায়ে উঠল ধোঁয়া, মন পেল এক ছুটি, ছোটরা সব মাঠের পানে ধুলো মেখে গায়ে, কত স্মৃতি আজও ঘুরছে পায়ে পায়ে। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে। সময় কম, চলে যাই সরাসরি টেলিফোনে। হ্যালো।
3: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
3: আমি হরিণঘাটা বড় জায়গাগুলি জেলা নদীয়া থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
3: আপনাদের অনুষ্ঠানটা শুনছি আর সমস্ত ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ঘটনাটা হচ্ছে, দেখুন আমরা এখন শহরে বাস করছি, তো কংক্রিটের বাড়িঘর, রাস্তাঘাট ঝকঝকে, কিন্তু সবুজ ঘাস, সবুজ প্রকৃতি এগুলো আমরা হারিয়ে ফেলেছি। ছোটবেলায় যখন আমাদের এখানে মাঠ ঘাট, তখন গ্রাম্য পরিবেশ ছিল, এখন তো গ্রামের কোনো সিন নেই, এখন আমাদের মাটিতে পাই পড়ে না, ঘরের কোনো মাটি বলে কিচ্ছু নেই। তখন আমরা যখন বেরোতাম, মানে গরুর গাড়ি চলতো, বর্ষাকালে কাদা মানে হাঁটু ডুবে যেত কাদার মধ্যে, আর চারিদিকে ফুল বাগান, যে বড় বড় ফুল বাগান রয়েছে, তারপরে কফির ক্ষেত, তারপরে ধরুন পাটের ক্ষেত, এরকম বিভিন্ন রকম সবজি আমরা মাঠের থেকে সবজি নিয়ে আসতাম, পাস্তা যখন যেটা প্রয়োজন ছিল মাঠের থেকে তুলে নিয়ে আসতাম, টাটকা টাটকা রান্না হতো, খাওয়া হতো। আর এখন তো বাজার থেকে কিনে এনে, এক সপ্তাহ বাজার কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, বাকি সে খাবারের কোনো স্বাদও নেই, কোনো টেস্টও নেই। বর্ষার সময় আমরা ওই ইয়ে করতাম কি যেন, ওই কলার ভেলা করে, নৌকোর মতন করে কলার ভেলা করে আমরা পুকুরের মধ্যে যেতাম, মানে মাঝির মতন যেরকম নৌকো চালায় সেভাবে আমরা চালিয়ে যেতাম বর্ষাকালে। আমরা সন্ধে হলে, তখন তো কারেন্ট ছিল, হট করে তো লোডশেডিং হয়ে যেত, তখন কি করতাম আমরা, ওই ল্যাম্পও জ্বালিয়ে, হ্যাঁ তখন আমরা অনেকে কুপি বলতাম, তারপরে টেবিল ল্যাম্প জ্বালিয়ে মানে বসে আমরা সবাই মিলে একসাথে লুডো খেলতাম। ঘরের থেকে ঠাকুমা বা পিসিমা বয়স্ক যারা ছিল তারা আর কি ওই মুড়ি চা করতো, খেতাম, গল্প টল্প হতো, লুডু খেলতাম, তারপরে বড়রা ছোটরা সবাই মিলে বসে তাস খেলতাম, একটা বিশাল আনন্দ ছিল।
0: একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই সেই স্মৃতি ভাগ করে নেওয়ার জন্য। কোথাও গিয়ে ডিজিটাল যুগের আগে বোধ হয় আমিও হারিয়ে যাচ্ছি, কিন্তু হারালে চলবে না, কারণ হোয়াটসঅ্যাপে রয়েছে আপনাদের অমূল্য সব মেসেজ, আর ডিজিটাল যুগের আগে যদি চলে যাই সেই মেসেজগুলো কিন্তু হারিয়ে যাবে, কিন্তু স্মৃতির পাতায় চোখ রেখে আমরা চলে যেতে পারি সেই সমস্ত দিনে। আপাতত আমরা আবারও একটা গানে যাব ইমন চক্রবর্তীর কণ্ঠে, সেই গান শুনে ফিরে এসে আবারও পড়ছি আপনাদের মেসেজ এবং আপনাদের সঙ্গে কথা বলছি টেলিফোনে।

0: তখনকার দিনের মানে সেই আশির প্রথম দিকে নেমন্তন্ন বাড়ির কিছু নির্দিষ্ট ব্যাপার ছিল। তখন নেমন্তন্ন বাড়িতে এখনকার মতো এমন নানান রকম গেট বানানো হতো না, বরং সব শুভ কাজের বাড়ির গেট ছিল দুরকম রঙের কাপড় দিয়ে আয়তকার করে বানানো, আর শ্রাদ্ধ বাড়ির গেট ছিল আয়তকার আর সাদা কাপড়ের। বিয়ে বাড়ির গেটের পাশে চলত সানাইয়ের ক্যাসেট, সেখানে একজন ক্লান্ত মুখের মানুষ বসে থাকত, সেই মাঝে মাঝে ক্যাসেটের এ পিট আর বি পিট পাল্টে পাল্টে দিত, আর মাঝে মাঝে সেই বাজনা থামিয়ে চালাত কিশোর আশা বা রফির গান। আবারও একটুখানি পড়ে শোনালাম সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা থেকে। টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ, ভালো,
1: নমস্কার দিদিভাই, হাওড়া থেকে রঞ্জন বলছিলাম।
0: বলুন।
1: বলছি, আমি যদি বলেন আমার জীবনের মিস করার কথা, তারপরে আমি বলবো যে সরস্বতী পূজার সময়কার কথা। কেননা সেই যে আগের দিনে সারারাত্রি জেগে প্যান্ডেল করা আর ঠাকুর সাজানো এই সমস্ত করা, আর দুর্গাপূজার সময়তে প্যান্ডেলে লাইন দেবো জন্য ছোটা সবাই মিলে একসঙ্গে, কে কার আগে লাইন দেবো, এই ব্যাপার। আর আপনাদের সেই সাধারণ চেষ্টা করে করে এখন পেলাম,
0: বেশ পেয়েছেন তো।
1: হ্যাঁ, পেয়েছি। যাই হোক, এই আর আমার যেরকম দুষ্টুমি সব ছিল ছোটবেলা, জানেন, যখন আমাকে মা জামা প্যান্ট কিনেছি, মায়ের ভয়ে মাকে মায়ের কাছে কম দামে জামা প্যান্ট কিনতাম, আর যখন মাসে মাসে সঙ্গে করে নিয়ে যেতে ওনার কাছে সব থেকে বেশি দামি পাঞ্জাবি কোনটা সেইটা আঙুল দিয়ে দেখাতাম, এরকম। আর যেহেতু মার সঙ্গে আমাকে ভালোবাসতেন, মা খুব বকত। যাই হোক,
0: শুভরাত্রি, আপনিও খুব ভালো থাকুন। আর চলে যাই হোয়াটসঅ্যাপের মেসেজে, ছন্দে ছন্দে লেখা একটা মেসেজ পেয়েছি। লিখছেন শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা থেকে। স্কুলের শিক্ষক বা গুরুজন দেখলে কাছে কিংবা দূরে পা ছুঁয়ে প্রণাম করতাম মাথা নত করে, স্নেহ মাখা ভালোবাসায় হাত রাখত শিরে, আষাঢ় মাসের রথের মেলা, লাট্টু পুতুল বাঁশি, দিতেই হতো কিনে আমায় বায়না রাশি রাশি। রেডিওতে মহিষাসুরমর্দিনী, রাত্রিতে জাগরণ, সময়ের অন্তরালে আজও মনে পড়ে সর্বক্ষণ, বিজয়ার কোলাকুলি, আনন্দে আত্মহারা, সঙ্গে থাকত নিমকি গজা, স্বাদে মনোহরা। সপ্তাহের শেষে শনিবারে আজও যায় না ভোলা, ছুটে আসতাম স্কুল থেকে শুনতে শনিবারের বারবেলা, চিঠি লিখতাম মামার বাড়ি দাদু দিদার কাছে, আসলে পরে চিঠি আবার হৃদয় উঠল তো নেচে, যন্ত্র নির্ভর হয়েছি মোরা ব্যস্ততা ভরা জীবন, সময় মেপে সব কাজ করাই নিয়ম, এখন এগিয়ে চলেছি কিসের নেশায় জানি না দিদিভাই, হারিয়ে যাওয়া পুরনো অভ্যেস মাঝে মধ্যে খুঁজে পেতে চাই। খুব সুন্দর ছন্দে ছন্দে লেখা মেসেজ, যেমনটা করে থাকেন শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা থেকে।

0: পুরনো গানের কথা শুনতে শুনতে ফিরে এলাম আবারও। টেলিফোনে সরাসরি দেখে নেব কে রয়েছেন। হ্যালো, না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ততক্ষণ পড়ে নেব হোয়াটসঅ্যাপের মেসেজ। লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। অনেকক্ষণ থেকে শুনছি, না লিখে পারলাম না। ছোটবেলায় গ্রামোফোন রেকর্ডে শুনেছিলাম সিরাজউদ্দৌলা নাটক, 9টি রেকর্ড এপিট ওপিট। বন্ধুদের মাঝে প্রতিযোগিতা হতো নাটক মুখস্থ করার। সাথীরা কেউ আর বেঁচে নেই, বেঁচে আছি একমাত্র আমি। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই সমস্ত স্মৃতি কিন্তু আমাদের অনেকটা পথ চলার জন্য কিন্তু রসদ দেয়, এবং আমরা কিন্তু অনেকটা কি বলবো, ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছি সকলের মেসেজেই। এবং এই যে এই গ্রামোফোন রেকর্ডের নাটকের কথা, 9টি রেকর্ডের কথা আমরা তো জানতাম না, আপনাদের লেখার মাধ্যম দিয়েই আমরা জানছি এবং সমৃদ্ধ হচ্ছি। সেই জন্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটা কিন্তু ভীষণভাবে জরুরি। আরও একটা মেসেজ পড়ব, তার আগে আরও একটা টেলিফোন নিয়ে নিই। হ্যালো, হেডসেটের রেডিও সেটের ভলিউমটা একটুখানি কমান। হ্যাঁ হ্যালো, একটা শব্দ আসছে। হ্যালো, হ্যাঁ বলুন। আসলে খুব শব্দ হচ্ছে আপনার বোধ হয় আশেপাশে, শোনা যাচ্ছে না।
1: মানুষের মানদণ্ড অর্থদণ্ডে পরিণত হয়েছে, সেদিন থেকেই আমাদের শ্রদ্ধা সম্মান কিছু বিলুপ্ত হয়েছে। কারণ আগে যখন আমরা স্কুলে পড়তাম, আমাদের টিচারদের দেখলে পরে আমরা ভয়ে,
0: আমরা শুনতে পেলাম না, কারণ আশেপাশে এত শব্দ হলে পরিষ্কারভাবে শোনা যায় না। আপনারা যখন ফোন করবেন তখন আশেপাশে যদি খুব হাওয়া দেয় বা কোনো ফ্যান চলে বা অন্য কোনো শব্দ হয়, এটা একটুখানি মাথায় রাখবেন। এরপর আবারও চেষ্টা করে দেখি। হ্যালো হ্যালো
2: দিদিভাই,
0: হ্যাঁ বলুন।
2: আমি শেখ মোহাম্মদ মহসিন বলছি, আরামবাগ হুগলি থেকে।
0: বলুন একটু ছোট করে।
2: আমরা স্কুলে ছোট করেই বলছি, একদম মানে স্কুলে পড়াশোনা যখন করতে গেছি না, প্রাইমারি স্কুলে আমাদের দুটো মাস্টার ছিল, একজন হেডমাস্টার একজন এমনি ছিল। হেডমাস্টার এত কড়া ছিল, মানে ঘসিম দিয়ে হাঁটু, সেই ঘসিমের ওরে হাঁটু রেখে তার পিঠে একজনকে পোস্কটি দিত, এরকম সে চিৎকারই করতো, এত কড়া ছিল। তখন পড়াশোনা আমি পড়েছি ক্লাস টু পর্যন্ত পড়েছি, বুঝলেন তো, একটা প্রশ্ন যদি এখন একটা মাধ্যমিকের মানে ছেলে মেয়েদের কি ধরা হয় না, বলতে পারছে না, বুঝতে পারছেন, এত করেছে। তখন মাস্টারের মাইনে ছিল 350 টাকা, হেডমাস্টার।
0: বেশ,
2: নমস্কার,
0: আপনিও খুব ভালো থাকবেন। এই যে আপনাদের সকলের স্মৃতি, এই সমস্ত স্মৃতি কুড়িয়ে কুড়িয়ে কিন্তু আমাদের চলার পথের রসদ পাই আমরা। এরপর পড়ি দেবাঞ্জন রায়ের মেসেজ। লিখছেন, আমি দেবাঞ্জন রায়, হুগলি থেকে। আমার বয়স 26 বছর,

শুনছেন আধুনিক গান। আধুনিক গানের এ সফর চলছে ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়া অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। শুনলাম ভূপেন হাজারিকার কণ্ঠে গান। এবারে গানে গানে আপনার জন্যে শিল্পী ইন্দ্রাণী সেন।

নদীর মতোই সময়ের ঢেউ এগিয়ে যায়। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 12টা বেজে প্রায় 22 মিনিটের মতো। আর শুনছেন আপনি আধুনিক গান, শুনলাম শিল্পী ইন্দ্রাণী সেনকে, এখন আপনার জন্যে গানে গানে শিল্পী মৌসুমী ভৌমিক।

অনেকদিনের দাবদাহের শেষে যখন ঝিরিঝিরি পশলা বৃষ্টি নেমেছে, তখন সেই বৃষ্টি সত্যি আমাদের মনের মধ্যে, আমাদের মনের ভিতরে কোনো তোলপাড় বা ভয় নয়। আপাতত আমাদের মনকে সত্যি এক অন্য ছন্দে, অন্য রঙে নিয়ে যায়। আমাদের হারিয়ে যাওয়া শক্তি যেন আবার আমরা ফিরে পাই, আবার আমরা চাঙ্গা হই। এই গরমের পরের এই যে ঝিরে ঝিরে বৃষ্টি, বর্ষা আর গ্রীষ্মের মাঝে, সেই বৃষ্টি সত্যিই আমাদেরকে অনেক স্মৃতি মেদেরও করে তোলে। তাই এই বৃষ্টি শুধু বৃষ্টি নয়, এই বৃষ্টি আমাদের কাছে অনেক কিছু ফেলে আসা, খুঁজে পাওয়ার সোপান। গানে গানে এবার আপনার জন্য শিল্পী মনোময় ভট্টাচার্য এবং তারপরে শিল্পী অঞ্জন দত্ত। শুনছেন আধুনিক গান, ডিটিএইচ বাংলা পরিষেবায়।

সত্যি একদিন বৃষ্টিতে আমাদের মনে পড়ে যায় এমন অনেক কিছুই, এমন অনেক স্মৃতি বিস্মৃতি, এমন অনেক অভিমান, এমন অনেক পাওয়া না পাওয়া, যা আবার অন্য বৃষ্টি আমাদের মনের কোণে কোথাও ফিরিয়ে দেয়, যেমন ফিরিয়ে দেয় আমাদের না পাঠানো খাম। গানে গানে এবারে শিল্পী নির্ঝুম আপনার জন্যে, এবং তারপর আপনার জন্যে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা ছাড়াও নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে। এখন আপনার জন্যে আধুনিক গানে শিল্পী মনোময় এবং সমবেত কণ্ঠ, এবং এরপর আপনার জন্যে শিল্পী লোপামুদ্রা মিত্র।

বৃষ্টি এলে মাঠের ঘাস যেমন আবার সবুজ ফিরে পায়, আবার সবুজ হয়ে ওঠে, তেমনি বাচ্চাদের কলকাকলি যেন এই গ্রীষ্মের দাবদাহে বা গরমের ছুটিতে আমরা যখন পাই, তখন আমরাও যেন আমাদের ছোটবেলাতে ফিরে যাই। মাঠের ঘাসে বা ঘাসে ঘাসে এই যে পা ফেলা, এবং গরমের পরে প্রথম বৃষ্টিতে আবার যখন আস্তে আস্তে চারিদিক একটু একটু করে ঠান্ডা হতে থাকে, একটু একটু করে সবাই যখন আবার এক ছন্দ ফিরে পায়, মনের আনন্দ ফিরে পায়, তখন যেন মনে হয় এই এক পশলা বৃষ্টি হঠাৎ দাবদাহের শেষে বা ভীষণ দাবদাহের শেষে আমাদের ভীষণভাবে মনকে জুড়িয়ে দিতে পারে। গানে গানে এখন আপনার জন্য শিল্পী শোভন গঙ্গোপাধ্যায় এবং তারপর শিল্পী অমিত কুমার। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুনলেন শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে গান, এবারে শিল্পী অমিত কুমার। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:16 হয়ে 36 সেকেন্ড। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে। এখন গানে গানে আপনার জন্যে শিল্পী অর্ণব এবং এরপর শিল্পী মহুল।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:28 হয়ে 11 সেকেন্ড। আধুনিক গানের এই ভেলা চলছে এখনও ভেসে ভেসে আপনাদের জন্যে, গানে গানে সুরে সুরে। আপনি আছেন DTH বাংলা পরিষেবা, এছাড়াও নিউজ অন AIR অ্যাপ, মৈত্রী অ্যাপ এবং FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জেও শুনতে পাচ্ছেন এই অনুষ্ঠান। আর গানের এই ঝর্ণাধারায় এবারে আপনার জন্যে শিল্পী পর্ণাভ।

বৃষ্টি মানেই অনেক স্মৃতি, ফেলে আসা স্মৃতি অথবা আমাদের শৈশবের স্মৃতি। স্মৃতি যা কিছু আমাদের এখন সামনে নেই, কিন্তু কোনো এক সময় ছিল। বৃষ্টি আসলে পুরাতন বৃষ্টির স্মৃতি, আর সেই আবেশ ধরেই গানে গানেও এখন ফিরে আসছে এমন কিছু, ফেলে আসা পথ ঘাট গ্রাম কিংবা অন্য কিছু। শিল্পী আবির মুখোপাধ্যায় এখন আপনারই জন্যে।

গানে গানে এখন শিল্পী উৎপলা সেন, শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবা ছাড়াও নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে।

যেতে যেতে আপনাকে বলি, আজ অর্থাৎ আজ নয়, ঠিক পেরিয়ে আসা দিনটি 7ই জুন, অর্থাৎ গতকাল ছিল বিশ্ব যত্নশীলতা দিবস বা ওয়ার্ল্ড কেয়ারিং ডে। এমন একটা দিন পালিত হয় যে দিনটা পালন করার উদ্দেশ্যই হলো পারস্পরিক সংযোগ স্থাপন করা, একে অপরের প্রতি আরও একটু সহানুভূতিশীল হয়ে ওঠা, ভালোবাসার বা সহমর্মিতার প্রকাশ ঘটানো, একে অপরের প্রতি আমাদের যে লুকিয়ে থাকা যত্ন তাকেই আমাদের ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে তোলা। সত্যি আমরা যদি একটু হাত বাড়াতে পারি, একটু আমরা যত্ন প্রকাশ করতে পারি আমাদের ভাব আদান প্রদানের মধ্যে, তাহলে বোধহয় উষ্ণতা অনেকটা বেড়ে যায়। আর বৃষ্টি ঝরে এমনভাবে যে বৃষ্টি আমাদের বন্ধনগুলোকে আরও সুদৃঢ় করে। গানে গানে এখন আপনার জন্য শিল্পী সোমদত্তা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। এই গান দিয়ে আজকের মতো আধুনিক গানের এই ঘন্টা শেষ হবে। পরবর্তী ঘন্টায় আপনার জন্য আনছি বাংলা ছায়াছবির গান।

স্টুডিওর ঘড়ি সময় জানান দিচ্ছে রাত দুটো বেজে দু মিনিট হয়ে 58 সেকেন্ড, অর্থাৎ প্রায় দুটো বেজে 3 মিনিট হতে যায়। এখন থেকে রাত ভোর 3টে পর্যন্ত আপনার জন্যে রাখা হচ্ছে বাংলা ছায়াছবির গান। শুনব বাংলা ছায়াছবি, বিভিন্ন ছায়াছবি থেকে বিভিন্ন গান। এই ঘন্টার শুরুতেই আপনার জন্যে অধিকার ছায়াছবি থেকে আশা ভোঁসলে এবং শৈলেন্দ্র সিংয়ের দ্বৈত কণ্ঠে গান। গানটি সুর দিয়েছেন শিল্পী আর ডি বর্মন। গানে গানে এখন আপনার জন্যে অধিকার ছায়াছবি থেকে আশা ভোঁসলে এবং শৈলেন্দ্র সিংয়।

শুনছেন বাংলা ছায়াছবির গান। স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:23 হয়ে 15 সেকেন্ড। এখন আপনার জন্য গানের খাতার সুরের ভুবনে এই ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গান, এবং এই গানটির সুরকার বাপ্পি লাহিড়ী, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, গানে গানে এখন আপনার জন্য শিল্পী কুমার শানু।

এবারের গানটি সাত ভাই চম্পা, এই ছায়াছবি থেকে। আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং সমবেত শিল্পীদের কণ্ঠে এবারের গানটি। গানটির সুরকার রাঘুনাথ দাস এবং গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। রঘুনাথ দাসের লেখা এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের, রঘুনাথ দাসের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। এবারে আপনার জন্যে সাত ভাই চম্পা, ই ছায়াছবি থেকে গান।

0: তিনি গুন গুন করে ওই মনের ভ্রমর, কেন সারা দিন গুন গুন করে ওই মনের ভ্রমর, আমি জানি
1: তুমি জাদুকর।
0: না না।

0: শোন শোন শোন রে সখী, সদাগর বলছে ওকি হায় রে হায় হায়।
1: ওর ঝুলি কোথায়? সব দাম নেই তো মাথায়।
0: হায় রে হায় হায়।

আজ ঝুমুর ঝুমুর তোলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে, আমি চাই না কিছুই।

ছায়াছবির গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআই অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ অর্থাৎ এফএম গোল্ডে। বর আসবে এক্ষুনি ছায়াছবি থেকে। এবারে সোহম চক্রবর্তীর গলায় আপনার জন্যে গান, এবং গানটির সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং জিৎ গঙ্গোপাধ্যায়।

ঘুম আসলেও এখনও আপনার জন্য কিন্তু আরও গানের পসরা বাকি। এই ঘন্টার শেষ গান শুনব ছায়াছবির গানে গৃহপ্রবেশ ছায়াছবি থেকে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং আরমান রশিদ খানের কণ্ঠে, এবং গানটির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, গীতিকার প্রসেন। এই ঘন্টার অর্থাৎ ছায়াছবির গানের ঘন্টার শেষ গান, এরপর রাত 3টে থেকে ভোর 4টে পর্যন্ত নানা রঙের গান শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবা।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 3টে বেজে গিয়েছে। এখন আপনার জন্যে নানা রঙের গান, নানা রঙের গানের এই পর্ব শুরু হচ্ছে। তবে নানা রঙের গানে প্রথমে আজকে শুনব লোকগীতি। এখন থেকে ভোর 4টে পর্যন্ত আরও এক ঘন্টা আমি অর্ঘতাপা আপনাদের সঙ্গে আছি এবং লোকগীতিতে আজকে প্রথমেই আপনার জন্যে শিল্পী হেমাঙ্গ বিশ্বাস।

0: সুর হারা বল
1: শুনো সেদিন তারে দেখে এলে শহরে রাজপথে তোমার ময়না পাড়ার কালো মেয়ে ময়না পাড়ার তোমার ময়না পাড়ার কালো মেয়ে বসে ছেড়া।

কন্যা তোমার নামটি কি? তারে জিজ্ঞাসি আমি, তুমি কি সেই কবিগুরুর কালো মেয়েটি? ও সে কথা না কয়, তার পরিচয় কথা না কয়, ও সে কথা না কয়, তার পরিচয় কথা না কয়, ও সে কথা না কয়।

সেদিন চৈতি দুপুরে দারুণ আগুন রোদ্দুরে কাজলা মেঘের ছিল না ছায়া মাথার উপরে ওসে বসেছিল একাকিনী বসেছিল ওসে বসেছিল একাকিনী বসেছিল ওসে বসেছিল।

কোথা সেই জল ভরা ঘাট, কোথা সেই ধেনু চরা মাঠ, জোনাক জলা ঝিল্লি ঢাকা সাজের পল্লী বাট,

0: মাশুরে গাই, এক তারাতে সহস্র তার বুকের দিন বাজায় তোমার কাছে।
1: কৃষ্ণ কলি নয় সে খর্ব, পাশানী অহল্লা অগ্নি গর্ব, কৃষ্ণ কলি নয় সে খর্ব, পাশানী অহল্লা।

0: স্টুডিওর ঘড়িতে সময় 3:22 হয়ে 26 সেকেন্ড। শুনছেন নানা রঙের গান, শুনছেন লোকগীতি। এবারে শিল্পী বীরেন দাস বাউল।
1: ছিলেন আলেকসাই

শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানের লোকগীতির এই পর্বে, অর্থাৎ লোকগীতি পর্বের শেষ গানটি দ্য ফোক ডায়ারিজ, এই ব্যান্ডের শিল্পীদের পক্ষ থেকে আপনার জন্যে রইল। শিল্পী দ্য ফোক ডায়ারিজ এবং আপনার জন্যে নানা রঙের গানের লোকগীতির পর্বের শেষ গান। এরপর শুনবো আমরা বাংলা ব্যান্ডের গান।

শুনছেন নানা রঙের গান বাংলা ব্যান্ডের পর, এখন আপনার জন্যে নজরুল গীতি, শিল্পী তন্দ্রা রায়।

শুনছিলেন নানা রঙের গান। নানা রঙের গানে শুনলেন নজরুলগীতি তন্দ্র রায়ের কণ্ঠে এবং যেতে যেতে আপনার জন্য রবীন্দ্রসঙ্গীত মিতা কুণ্ডুর কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই, শুনতে থাকুন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

मुन और सफन असम रेनबो प्रचार तरंगे এই মুহূর্তে প্রভাতে ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতে ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আনন্দ ভৈরব রাগে শরৎ শুনছিলেন, শিল্পী ছিলেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। 107 FM রেনবো প্রচার তরঙ্গের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন বৈরাগী রাগে বেহালা, শিল্পী অনুপম আচার্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান 107 FM রেইনবো প্রচার তরঙ্গে ভোরের প্রভাতী অনুষ্ঠান শুনছিলেন। ভোরের প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনলেন আনন্দ ভৈরব রাগে শরদ, শিল্পী ছিলেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনছিলেন বৈরাগী রাগে বেহালা, শিল্পী ছিলেন অনুপম আচার্য। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

সুপ্রভাত। একেবারেই ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলছে সময় এখন ভোর 5:01। আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, পরপর পীযূষকান্তি সরকার, সুনানন্দ মুখোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন এবারের শিল্পী পাঞ্জালি ধর।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন আনন্দ ধ্বনি। সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের পরে এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য ও ডক্টর রাজীব চক্রবর্তী।